সেদিন গ্রামের সেই লোকগুলো, রাহুলের সেই প্রতিবেশীরা, যারা একসময় ওকে বলেছিল আগে তো দুবেলা পেট ভরে খাওয়ার চিন্তা কর, তারপরে স্বপ্ন দেখার কথা ভাববি, তারা যারা একসময় ওকে নিয়ে হাসাহাসি করত, আজ তারাই গর্ব করে বলে, দেখেছ এই যে রাহুল, ও আমাদের গ্রামের ছেলে। রাহুল পরবর্তীকালে যখন বিজ্ঞানী হিসেবে কাজ করছে, ও গ্রামের স্কুলে একটা বিজ্ঞানাগার তৈরি করে দিল। কেননা ওই স্কুলের ছাত্র যারা, ছোট্ট ছোট্ট রাহুল যারা, তারা যেন স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন পূরণের চেষ্টা করতে পারে। ওইখানে লেখা ছিল, স্বপ্ন কখনো ছোট হয় না, ছোট হয় শুধু আমাদের সাহস, যে সাহস করে স্বপ্নকে আঁকড়ে ধরতে হয়, ধরতে পারে যে একদিন সেই স্বপ্নই তাকে সবার সামনে মাথা উঁচু করে দাঁড় করায়। একেবারে ঠিক কথা, স্বপ্নটা দেখতে হবে, আর যে স্বপ্ন দেখছে তার মনের জোর, তার সাহস, সব কিছুই ওই স্বপ্ন পূরণ হবে কি না তার জন্য 100% ভূমিকা নেয়। বাইরে যা কিছু আছে তো আছে, কিন্তু যে স্বপ্ন দেখছে, যার স্বপ্ন, সেটি পূরণ করার দায়িত্ব একেবারে তারই, পুরোপুরি তার। এইভাবেই আমাদের চারপাশে নানান রাহুলরা প্রতিদিন নানান স্বপ্ন দেখছে। আমরা তো চাই সে স্বপ্নগুলো পূরণ হোক। আপনার জানা আছে নাকি আপনার পাশে এমন কারোর কথা, যেভাবে স্বপ্ন দেখছে আর স্বপ্ন পূরণের জন্য দারুণভাবে লড়াই চালিয়ে চলেছে, চেষ্টা চালিয়ে চলেছে? জানবো সে কথা আপনারই কাছে। বেশ, ঘড়ি টিকটিক করে জানিয়ে দিচ্ছে সময় এগোচ্ছে। গল্প, হ্যাঁ গল্প কিন্তু এখানেই শেষ নয়, গল্পের বলা যায় এখানে শুরু। ছোট্ট এক রাহুল, তার স্বপ্ন পূরণ হয়েছে, আর সে আরও ছোট্ট রাহুলদের স্বপ্ন পূরণ হবার জন্য তার এই গ্রামের স্কুলে সে একটা বিজ্ঞানাগার তৈরি করেছে, যেখানে প্রতি মুহূর্তে নানান রকম এক্সপেরিমেন্ট করবে ছোট্টরা। আর সেই এক্সপেরিমেন্টগুলোই যখন সাকসেসফুল হবে, যখন তার ইচ্ছে পূরণ করবে, স্বপ্ন পূরণ করবে, তখন দেখা যাবে তা বহুজনের, বহু মানুষের দারুণ কাজে আসছে। তাই তো, এইভাবেই আস্তে আস্তে পরিবর্তন আসে, যেমন জীবনে তেমনি সমাজেও। এই গল্পটা আমাদের এই কথাই বলে না যে স্বপ্ন যতই বড় হোক না কেন, নিষ্ঠা, অধ্যবসায়, আত্মবিশ্বাস, এগুলো যদি সঠিক থাকে, ঠিক ঠিক পরিমাণে, ঠিক ঠিক সময়ে প্রকাশিত হয়, তাহলে একদিন এই স্বপ্ন বাস্তবে পরিণত হবেই হবে। যাই হোক, একটা ছোট্ট গান শুনে নিয়ে তারপর আপনার কথা জানব, যে এই যে ছোট্ট একটা মানুষের, ছোট্ট একটি ছেলের বড় একটি স্বপ্ন, এমনভাবে কি সব স্বপ্ন পূরণ করা হয়, পূরণ করা যায়, জানাবেন সে কথা আপনারা। গল্পটা আপনার কেমন লেগেছে জানাবেন অবশ্যই, আপনার মতামত হোয়াটসঅ্যাপে, মেসেজে, এগুলো জানার জন্য অপেক্ষায় রইলাম, 9903653992 এই নম্বরে। এবারে অবশ্যই স্বপ্নের সম্পন্ন তো আমাদের চালাতেই হবে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি শ্রীকান্ত আচার্য আর সহশিল্পীদের গলায়। এভাবেই স্বপ্নের সম্পান ভাসতে থাকে, ভেসে যায়, আর স্বপ্ন পূরণের চেষ্টা চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে। এটাই তো জীবন, এটাই আমাদের সেই চিরন্তন পথ চলা। লিখছেন, চঞ্চল বাতাস দোলা দিল হৃদয় সখা জুড়ে, স্বপ্নের খেয়ায় ভেসে গেলাম দূর বহু দূরে, ভোরের বাতাস ঘুমিয়ে যেথায় সবুজের এই বুকে, শান্ত নদী বয়ে চলে অজানা এক সুখে, পাখির কূজনে হৃদয় যেন নতুন করে জাগা, কত স্বপ্ন রচনা হয় রাগে অনুরাগে। বাহ, সুন্দর করে লিখেছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। অনেক ধন্যবাদ সুন্দর একটা লেখা দেওয়ার জন্য, আর সুপ্রভাত। শুনতে শুনতে সত্যি প্রকৃতির চারপাশের দারুণ একটা ছবি যেন পেলাম। অনেক ধন্যবাদ পায়েলকে। এবার কে লিখছেন দেখি, লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণী ম্যাম, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র। আজ রাহুলের স্বপ্ন পূরণের গল্প আর গানের ডালি খুব ভালো লেগেছে। কি লিখেছেন এটা, পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালানবিশের প্রয়াণ দিবস, অনেক শ্রদ্ধা।

আমি 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের আবির্ভাব ও তিরোধান দিবস, আসুন আমরা সবাই বিনম্র চিত্তে স্মরণ করি সোমবার জগন্নাথ দেবের পূর্ণ স্নান যাত্রা, জানাই ভক্তিপূর্ণ প্রণাম। বাহ, আপনাকেও জানাই গুড মর্নিং, খুব ভালো থাকুন। সুন্দর করে জানিয়েছেন, আমরা চিরন্তনীতে অনেক কথা, অনেকের কথা জানতে পারি, আরও জানানোর চেষ্টা করি। ভালো থাকবেন।

এরপরে জানাবো। আচ্ছা, কেউ একজন লিখছেন। আচ্ছা বেশ, লেখা চলতে থাকুক, আমরা বরং একটু হোয়াটসঅ্যাপটা দেখে নিই। মেসেজ দেখছিলাম এতক্ষণ। হোয়াটসঅ্যাপে কে লিখেছেন? এই বাবা, প্রচুর লেখা চলে এসেছে। শুরু করি, একদম 5:01 থেকে লিখতে শুরু করে দিয়েছেন। ওরে বাবা, শ্রবণ সাথে ইন্দ্রাণী সুপ্রভাত। আলোয় আলোয় হলো উজ্জ্বল, প্রিয় এই ধরনী, এমন শুভক্ষণে ভালো লাগে গল্প গানে প্রিয় চিরন্তনী। বাহ, লিখেছেন উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী। সুপ্রভাত, অনেক ধন্যবাদ। তারপর কি লিখেছেন? এটিও এসেছে একদম 5:01। বাবা, সুপ্রভাত ইন্দ্রাণীদি, শূন্য বলে অপেক্ষাতে এগিয়ে চলুন, অপেক্ষার অবসান হয়েছে। লিখেছেন মেদিনীপুর শহর থেকে ধীরেন পাল, আপনাকেও জানাই সুপ্রভাত। লিখছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, সুপ্রভাত, আজ সপ্তাহ ও মাসের শেষ চিরন্তনী, গল্প ও গানে অনুষ্ঠান জমে উঠবে জানি। সেই শেষ না হলে আবার কি করে শুরু হবে? জুন শেষ হয়ে এবার জুলাইয়ের চিরন্তনী আসবে, নতুন নতুন বিষয় থাকবে, আর থাকবেন আপনারা নতুন নতুন মতামত নিয়ে। এবার কি লিখছেন? সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, আজ ছোট্ট স্বপ্ন বড় পূরণ, গল্প শুরু হবে তার আগে স্বপ্নের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ভালো থাকবেন। শেষ পর্যন্ত আছি, মাধবী শীল, রহিমপুর, হুগলি থেকে লিখছেন। অনেক ধন্যবাদ সুপ্রভাত। সেই আপনারা আছেন বলেই চিরন্তনী আছে, আর তাই অনেক গল্প আছে, তাই আমরা আছি। এবারে কে লিখছেন? শুভ সকাল দিদিভাই, স্বপ্নপূরণ শুনছি, আবার সামনের সপ্তাহের অপেক্ষা। শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল, হাওড়া থেকে। নিশ্চয়ই অপেক্ষার হবে অবসান নানান গল্পের সাথে। এবার লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঁজুতি, বিবেকনগর, তেমাথানি, সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। সাত সুরে সারাদিন, 3 দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবে ভীষণভাবে ঋণে। রাহুলের কথন আজ অপূর্ব নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন। ছোট স্বপ্ন বড় পূরণ, ছোট পদে পা রাখা, হাতে করা মডেল দিয়ে আপন স্বপ্নের মান রাখা। লেগে থাকলেই তবেই সফল হবে তুমি, দুঃখুর কষ্টের জীবন উদাহরণ এই ভবে। ও লেগে থাকলেই তবে সফল তুমি হবে, দুঃখুর কষ্টের জীবন উদাহরণ এই ভবে। একদম ঠিক বলেছেন। আচ্ছা, আর কি বলছেন? মতিলাল ভৌমিকের যেন শুনছি জীবন কথা, উদাহরণ নিবেদনে তুমি দেখাও আলোর রেখা। পাছে লোকে কিছু বলে, ছাড়তে তুমি শেখাও, অযুত নিযুত সৃষ্টিতে পথটি তুমি দেখাও। নিজ হাতে করা যন্ত্রে সবার উপকার, সাফল্যের রহস্যে বড় মনেরই দরকার। চিরন্তনী চিরন্তনী, বেশ লাগলো বেশ, সুধাকণ্ঠীর নিবেদন থাকবে মননের রেশ। বাহ, কি সুন্দর করে লিখেছেন, থ্যাংক ইউ। এরপরে কে লিখছেন? নিরঞ্জন সাউ, বিশপুর হাসনাবাদ থেকে। সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, আজ প্রভাতে যখন পদচারণায় ব্যস্ত, ঠিক সেই সময় আকাশে আষাঢ়ের কোনো আনাগোনা একেবারে নেই, কারণ আমরা পরিবেশ সন্তা। আষাঢ়ের আনাগোনা নেই? কালকে দুপুরেও তো আষাঢ় একেবারে জানিয়ে শুনিয়ে এলো। কি জানি, আমি তো অন্ততপক্ষে দেখছি আষাঢ় প্রথম দিন থেকে আষাঢ় খবর জানিয়ে দিয়েছে। ঝমঝম, রিমঝিম, ঝুমঝুম, বিভিন্ন জায়গায়।

এলাকায় বিভিন্ন রকমভাবে বৃষ্টি হয়ে চলেছে। থ্যাংক ইউ লেখার জন্য। এবার কি লিখছেন ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে, লিখছেন স্বপ্ন মানে আসলে একটা টার্গেট, আর স্বপ্নওয়ালার বোঝা ঈশ্বরই বয়, তাই স্বপ্নবিলাসী নয় স্বপ্ন অভিলাষী হতে হবে। বাহ, বেশ বললেন তো, ঠিক কথা।

এবার লিখছেন হাই ইন্দ্রাণী, আজ শুনছি রাহুলের গল্প। স্বপ্নকে বাস্তব করতে লাগে ধৈর্য সাহস, তবে ঘুমিয়ে নয় জেগে। আজকে চিরন্তনী বেশ ভালো লাগছে, তুমি গল্প এগিয়ে নিয়ে চলো, সাথে আছি রাধে রাধে উৎপল মাইতি বেহালা। একদম সুপ্রভাত রাধে রাধে। এবার কি লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ আমার ঘুম ভাঙতে দেরি হয়ে গেল, ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি হয়ে গেছে, টিউন করলাম আর শুনতে লাগলাম সপ্তাহের শেষ চিরন্তনী। রাহুলের গল্প বেশ ভালো লাগলো, ভালো থাকবেন দিদি, মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। থ্যাংক ইউ, একটু দেরি হয়েছে, কি আর করা যাবে, গল্পটা শুনে তো বুঝেছেন স্বপ্ন পূরণের গল্প। খুব ভালো থাকবেন, সুদূর মহারাষ্ট্র থেকে মুহূর্তের মধ্যে একেবারে আকাশবাণীতে আমার সাথে রয়েছেন আপনি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। এবার কি লিখছেন, স্বপ্ন দেখে আইলাম ভবে ভয়া দয়াল, ভুলে রইলাম মিছা লোভে, আমার স্বপ্ন কি মিথ্যা হইতে পারে, তুই সে আমার মন। রাহুলের স্বপ্ন পূরণ হলো, কিন্তু আমার স্বপ্ন এবার পূরণ হবে। আচ্ছা বেশ, কি লিখছেন, আগাম বৃষ্টির কারণে ফসল ভালো হবে দিদিভাই, ষোলোই আসর, আষাঢ়ি সেবা গোছিপুনা বা ধন্যরূপেন আমন ধান চাষ শুরু করব। দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ, নারায়ণজ্যোত রাঙাপানি, শিলিগুড়ির দার্জিলিং। পড়তে পড়তেই ভাবছি কে লিখবেন না হলে আপনি ছাড়া এরকমভাবে। খুব সুন্দর, ভালো ভালো ভালো, বৃষ্টি হচ্ছে প্রচুর আর আপনার ইচ্ছে পূরণ হোক। ধন্যরূপেন প্রকৃতি। আচ্ছা এবার কি লিখছেন, অখিল বন্ধু মহাপাত্র, ভোরের প্রথম পাখি চিরন্তনী প্রিয় উপস্থাপক ইন্দ্রাণীর সঞ্চালনায় এগিয়ে চলেছে আজকে চিরন্তনী। রাহুলের স্বপ্ন নিয়ে কথা আর গানে জমজমাট। আমাদের এলাকায় এক প্রবাদ প্রতিম জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, তিনি প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নারায়ণ চন্দ্র রানা। তার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন, পরে তিনিই হয়েছিলেন পৃথিবী বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী। সূর্যের ব্যাস মাপার পদ্ধতি আবিষ্কার করে গিয়েছেন তিনি। আসলে এখন আর স্বপ্ন দেখার অবকাশ এই প্রজন্ম পায় কি, তাদের তো টার্গেট দিয়ে দেওয়া হয় আর ছুটতে থাকে, হোমওয়ার্কের জগদ্দল পাথরের নিচে চাপা পড়ে যায় স্বপ্নগুলো। ইন্দ্রাণী সুন্দর ব্যাখ্যা মন ছুঁয়ে গেল, আমি পুরীর পথে, বাহ। ট্রেনে বসে চিরন্তনীতে সঙ্গে আছেন, বেশ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্ন দেখবেন, চিরন্তনীর সঙ্গে নিবিড় হয়ে থাকবেন। অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর ঠাকুরচক বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে, বেশ অনেকদিন বাদে লিখলেন। সুন্দর করে পুরী ঘুরে আসুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারও যা কিছু আছে স্বপ্ন তা পূরণ নিশ্চয়ই হয়েছে, আর যেটুকুনি বাকি আছে তাও হোক, এই কামনা রইল। এবার কি লিখছেন, কুন্তল পুরুলিয়া টাউন থেকে, রাহুলের গল্পটা বেশ লাগছে, এসব পান কোথায়, পরের সপ্তাহে একটা সুন্দর রূপকথা শোনার অপেক্ষাতে রইলাম। একদম ঠিক বলেছেন, যাই গল্প শুনি না কেন, আমাদের ওই রূপকথা, রাজা রানী ইত্যাদি ইত্যাদি না হলে কি আর ভালো লাগে। নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবো, আমরা তো চিরন্তনীতে নানান রকম গল্প শোনাই, কোনো একদিন নিশ্চয়ই শোনাবো, কেমন। এবার কে লিখছেন, শুভ সকাল, ঘুম ভাঙানো রবিবারে চিরন্তনী, স্বপ্ন যদি সত্যি হয় তাহলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আমি শিবশঙ্কর সাঁত, পুয়া, গড়হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বেশ। সকাল বলেই তো যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আসলে যে স্বপ্ন মনের মধ্যে সবসময় জেগে থাকে সেই স্বপ্নে ফিরে ফিরে আসে, আর সেই স্বপ্ন বলে এবার আমায় পূরণ করো। এবার কি লিখছেন, পরিতোষ বন্দ্যোপাধ্যায়, সাগরদিঘি, মুর্শিদাবাদ থেকে, শুভ সকাল ইন্দ্রাণী দি, রবিবার সপ্তাহে শেষ চিরন্তনীতে গল্প গান বেশ জমে উঠেছে, তোমার গল্প শুনছি, ভালো থেকো।

থ্যাংক ইউ, শুভ সকাল। লিখছেন, শুভ সকাল দিদি ভাই, এই দিনটা এবং আগামী দিন খুব ভালো কাটুক। এখন প্রযুক্তির অনেক উন্নতি হওয়াতে চোখের খিদে অনেক মিটছে। আকাশবাণী অনেক সঞ্চালক সঞ্চালিকাকে কোনো না কোনো সময় মোবাইল ফোনে দেখছে। আপনার সুমধুর কণ্ঠ শুনে আপনাকে দেখার ইচ্ছে আছে, দেখা যাক চোখের খিদেটা কবে মেটে। লিখছেন সৌমিত্র মুখার্জি খর্দা উত্তর চব্বিশ পরগনা থেকে। বেশ বেশ, দেখা যাক। এবার কে লিখছেন, সুপ্রভাতে প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর থেকে লিখছেন। আজ রবিবারে চিরন্তনীতে শুনছি ছোট্ট রাহুলের নতুন আবিষ্কারের কাহিনী। সত্যি তো মন থেকে যে স্বপ্ন উঠে আসে তাকে বাস্তবে রূপ দিয়ে স্বপ্ন পূরণ করা অনেক পরিশ্রমের ফল হয়ে ওঠে। সাথে গান, অসাধারণ একটি অনুষ্ঠান। দিদি ভাইকে অভিনন্দন জানাই, সবাই ভালো থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ, খুব খুব ভালো থাকবেন, সুপ্রভাত। এবার লিখছেন চন্দন কুমার মাল দমদম কলকাতা থেকে, সুপ্রভাত দিদি, খুব সুন্দর গল্পটা, থ্যাংক ইউ। এবার কে লিখছেন দেখি, লিখছেন সুপ্রভাত, প্রথমে শ্রীগুরুর চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। চিরন্তনীর সমস্ত শ্রোতা বন্ধুদের বেতারে উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন। প্রসঙ্গক্রমে বলে রাখি, আজ চম্পক চতুর্দশীতে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে একটু ছুঁয়ে গেলাম। মাত্র 15 বছর বয়সে প্রথম কবিতা দিয়ে আরম্ভ করলেন, পরে ইংরেজি উপন্যাস রাজমোহন সোয়াইফ। তাছাড়াও প্রচুর বড় বড় উপন্যাসও লিখেছেন, যেমন দুর্গেশচন্দ্রিনী, দেবী চৌধুরানী, রাধারানী, নায়ক নবকুমারের কপালকুণ্ডলা, বাড়ি নৈহাটির কাঁঠাল পাড়ায়। উনি স্বপ্নপূরণ করেই ছাড়লেন। উচিলদহ কাছারিপাড়া থেকে শ্রী নিখিল রাউত এবং মায়া রাউত। হ্যাঁ, গতকাল আসলে একটু কনফিউশন ছিল যে পরশু না গতকাল 26 বা 27, যাই হোক, গতকাল উজ্জ্বল ভট্টাচার্য আপনাদের শুনিয়েছেন ঋষি বঙ্কিমের অসাধারণ রচনা আনন্দমঠ। এবং শুধু তাই নয়, আরও তার সাথে অনেক কিছু ছুঁয়ে গিয়েছে। কিন্তু না, এখন সেই গল্প আর রিপিট করব না। ঘড়ি বলছে 5:54 হয়ে 21:22 গিয়ে চলেছে। এবার কে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রানীদি, চিরন্তনী শুনছি, খুব ভালো লাগলো। ফ্রম সগিনা মাহাতো, সিন্ধ্রিচাস রোড, পুরুলিয়া। আপনার নামটা যেই পড়ি সঙ্গে সঙ্গেই না সগিনা মাহাতো ছবিটার কথা মনে হয়। থ্যাংক ইউ, গুড মর্নিং, খুব ভালো থাকবেন, এইভাবেই চিরন্তনীর সঙ্গে থাকবেন। আচ্ছা, আরেকবার চেক করে নিই হোয়াটসঅ্যাপে আর কেউ আছেন কি না বা কি। সম্ভবত নয়, একদম 5:01 পড়তে শুরু করেছি, মনে হচ্ছে সবার কথাই পড়েছি। আর একটু মেসেজ দেখে নিই। হ্যাঁ, গুড মর্নিং ইন্দ্রাণী দি, আজকের চিরন্তন কথা অনেকের জীবনের মতো অনেকটাই আমার জীবনের সাথে মিলে আছে। আমারও স্বপ্ন সকলের জীবন সফল করুক। ভুলু সাহা, আচ্ছা বেশ, আমাদের দীর্ঘদিনের শ্রোতা, গুড মর্নিং আপনাকে। নিশ্চয়ই আপনার সব স্বপ্ন নিশ্চয়ই পূরণ হয়ে গিয়েছে, কি বলুন, যেটুকুনি বাকি আছে তাও পূরণ হয়ে যাক। আর ঘড়ি টিকটিক করে জানিয়ে দিচ্ছে, আজকের মতো সময় কিন্তু এখানেই প্রায় শেষ। আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নেব, একটু পরেই আপনাদের কাছে ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে আসবে মহুয়া। আর ঘড়ি যা বলছে, প্রতি সপ্তাহের প্রত্যেক শুক্র শনি রবি আমরা নানান বন্ধু আপনাদের কাছে চিরন্তনী নিয়ে আসি, নানান রকম গল্প থাকে সেখানে। আর সেই গল্পের মধ্যে দিয়ে সকালবেলায় উঠে ওই যে আমাদের গল্প শুনতে সবাই খুব ভালোবাসি, সেটা দারুণভাবে পূরণ হয়, বলুন। আমরাও চেষ্টা করি নানান রকম গল্প শোনানোর। ভালো থাকুন সবাই, খুব ভালো থাকুন, আজকের মতো নমস্কার জানাই। এখন বন্দে মাতরম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: সুপ্রভাত, নমস্কার। নিত্য নবীন ভাবনা নিয়ে আপনার কানে বেজে চলে প্রভাত বিনার সুর। আর আজ আপনার সঙ্গে কানে কানে আমি আর্য সংযুক্তা।

এই গানে মিশে রয়েছে জগতের আনন্দ গান চিনে নেওয়ার সুর। তিনি তিনি যাকে আমি ঈশ্বর আল্লাহ গড যে নামেই ডাকি না কেন, আমার অন্তরেই তো তাঁর বসবাস। তিনি অন্তর জামি, ভাবতে অবাক লাগে এত শিক্ষা এত আধুনিকতার মাঝেও আমরা তাকে মনের মধ্যে দেখতে পাই না তো। খুঁজে চলি মন্দিরে মন্দিরে, মন্দির তো উপাসনার স্থান, আমার বাড়িটিতেও আমি মন্দির গড়ে নিতে পারি, আর আমাদের দেহ মন্দিরকেও করে তুলতে পারি সাধন স্থল। সে প্রসঙ্গ নিয়ে নানা কথা বলছেন মহাজ্ঞানী মহাজনেরা। আজ আমরা আনন্দ সুরে দিন শুরু করেছি, চলতে থাকুক আনন্দ গান।

আচ্ছা, আপনি কি কখনো আমার মতো বৃষ্টির পর নদীর দিকে তাকিয়ে দেখেছেন? বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে স্রোত বইছে। আমাদের আনন্দটাও ঠিক তেমন। আনন্দ মানে শব্দ নয়, অন্তরের অন্দরের স্রোত। আমরা ভাবি আনন্দ মানে হাসি, হুল্লোড়, পার্টি, সেলফি, কিন্তু আসল আনন্দের কি কোনো শব্দ হয়? একেবারেই নয়। আসল আনন্দ তো অন্তঃসলীলা, ভেতরে ভেতরে বয়ে চলে নীরবে। কখনো কারো উপকার করতে পারলে আনন্দ, আবার ভালো কোনো ছবি দেখাতেও আনন্দ। আসলে আনন্দ বহুরূপী, তাই না?

যেদিন মা হঠাৎ করেই কোনো একটা স্পেশাল এক্সপেরিমেন্টাল রান্না করেন, যেদিন কোনো বন্ধু রাত দুটোয় আপনার ফোন ধরে বলে, বল না কি হয়েছে, যেদিন নিজের একটা ছোট কাজ কাউকে অজান্তেই সাহায্য করে, ওই মুহূর্তগুলোয় আমাদের মনের ভেতর আনন্দের বুদবুদ তোলে। আসল আনন্দ তো এগুলোই, তার জন্য খুব কিছু খরচ করতে হয় না, দূরে কোথাও যেতেও হয় না। তবে হ্যাঁ, বেড়াতে যারা ভালোবাসেন তারা মাঝে মধ্যেই আনন্দের খোঁজে ঘুরে আসেন, কখনো কাছে কখনো দূরে। সপ্তাহের কর্মক্লান্তি মুছে আনন্দ পরশ ছড়িয়ে পড়ে তন্ত্রিতে তন্ত্রিতে।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ

অ্যামাজন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী FM গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

আমরা অন্যের উঠোনের ফুল গুনতে গিয়ে নিজের ঘরের জানলায় যে রোদ আসছে প্রায়শই সেটা ভুলে যাই, উল্টে শুরু করি তুলনা। ওর আছে, আমার নেই, ও পেরেছে, আমি পারিনি, ব্যাস।

এতেই আনন্দ অনেকটা দূরে চলে যায়। আনন্দকে আসলে খুঁজতে হয় না তো, ফোনের নেটওয়ার্কের মতো আনন্দের আনন্দ কিন্তু আশপাশেই ছড়িয়ে রয়েছে। শুধু নিজের মনটাকে এরোপ্লেন মোড থেকে বের করে নিন, তারপর মুঠো ভরে কুড়িয়ে নিন ভোরের ঝরে পড়া শিউলির মতো।

আনন্দের স্রোতটা বাঁচিয়ে রাখতে পারি কিভাবে আমরা? কিছু ছোট ছোট উপায় রয়েছে। প্রথমত কৃতজ্ঞতা প্রকাশ। আমাদের যোগগুরু বলেন, প্রতিদিন সকালে উঠে নতুন সূর্যকে সুপ্রভাত বলুন আর সঙ্গে জানান কৃতজ্ঞতা এই দিনটা আপনাকে দেওয়ার জন্য। তারপর মনে মনে ধন্যবাদ জানান পরিবারের প্রতি সদস্যকে, যাদের জন্য আপনার দিন সুন্দর হয়। রোজ রাতে ঘুমানোর আগে তিনটে বিষয় ভাবুন তো যার জন্য আপনি থ্যাঙ্কফুল। হাসি মুখে নিজের শরীর আর সুন্দর মনকেও থ্যাংক ইউ বলতে ভুলবেন না যেন। কেমন? এই যে প্রসেসগুলো, এগুলো আমাদেরকে সুন্দর করে বাঁচতে সাহায্য করে, জীবনে আনন্দ খুঁজে নিতে সাহায্য করে।

আনন্দের দ্বিতীয় উপাদান হলো দিতে পারা। না, খুব দামি কিছু নয়, বিশাল কিছু খরচ করেও নয়, কিন্তু যা দেবেন তা অমূল্য। অন্তত আজকের এই অস্থির ছুটে চলা সময় তো বটেই, একটু সময়, কিছু কথা বা একটু হাসি ভাগ করে নিতে পারলে আনন্দ তো বাড়ে। জীবনে আনন্দ যোগ করতে হলে নিজেকেই এগিয়ে এসে নিজের হাতটা ধরতে হবে। জানেন তো, জীবন তো একটাই, তাতে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সবই থাকবে, কিন্তু তাকে জয় করতে করতে এগিয়ে চলতে হবে আমাদের, নইলে জীবন বেঁচে থাকে না, বয়ে বেড়াতে হয় জীবনকে। সে ভারী বোঝা হয়ে চেপে বসে, যার ফল আমরা দেখছি আমাদের আশপাশেই। হিংসা, লোভ, বিদ্বেষ থেকেই আসলে মানুষ হতাশা আর নৈরাশ্যের দিকে এগিয়ে যায়, যার ফল ডিপ্রেশন, যা আজ মহামারীর মতো ছড়িয়ে পড়েছে সমাজের প্রতিটি স্তরে। দিনে দু মিনিট চুপ করে বসে নিজের নিঃশ্বাসটা শুনবেন, নিজের হৃদয়ের ছন্দটা অনুভব করবেন, প্রাণায়াম করবেন, পছন্দের গান শুনবেন, নিজের ভালো লাগা, নিজের প্যাশন বাঁচিয়ে রাখবেন। সেলাই করা, ছবি আঁকা, ইতিউতি বেরিয়ে পড়া, মর্নিং ওয়াক, সমস্ত কিছুকেই মনকে পজিটিভ এনার্জি দেয়, তাকে গ্রহণ করে বেঁচে থাকতে হবে। আসুন আমরা শপথ নিই, বাইরের চিৎকারে নয়, অন্তরের আনন্দ সুরে আমরা কান পাতব। অন্যের জীবনের প্রাপ্তির পরিমাপ করতে গিয়ে নিজেদের আনন্দকে কিছুতেই হারিয়ে যেতে দেব না, আর রোজকার ছোট ছোট মুহূর্তেই বাঁচিয়ে রাখব মনের ভেতরের বয়ে চলা আনন্দগান। কারণ দিনের শেষে আমার আপনার পকেটে কী আছে সেটা কিন্তু বিচার্য নয়, আমার আপনার মনে যে আলোকশিখা জ্বলছে তাই আমাদের বাঁচিয়ে রাখে।

কথা বলতে বলতে গান শুনতে শুনতে হঠাৎ ঘড়ির দিকে চোখ গেল। দেখি প্রভাত বিনার সময় প্রায় শেষ, কিন্তু যেতে যেতে দু কথা তো বলতেই হবে, তাই না? মোটামুটিভাবে সারা দিনের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাসটা দু মিনিট হলেও খুব মনোযোগ দিয়ে ধারণ করুন। ভিড়ের শব্দ কমে গেলে ভেতরের সুরটা ঠিক আপনার কানে আসবে। সেই সুরটা কানে নয়, শুধু মনে প্রাণে মেখে নেওয়াটাই জীবন। বাইরের যে চিৎকার, কলরব, কোলাহল, তার মধ্যে থেকে কিছুক্ষণের জন্য নিজেকে নিজের সঙ্গে একা থাকতে হবে, নিজের মুখোমুখি দাঁড়াতে হবে। তাহলেই দেখবেন অনেকের থেকে আপনি ভালো আছেন, আর এই অনুভূতিটাই অন্য অনেকের থেকে আপনাকে ভালো রাখবে। কিন্তু আমরা তো শুধু নিজেরা ভালো থাকতে চাই না, চাই তো আশপাশটাকেও সুন্দর করে রাখতে, তাই না? সেই চেষ্টাও কিন্তু সচেতন নাগরিক হিসেবে আমাদেরই করতে হবে। সবাই মিলে আসুন না, সমাজকে, সংসারকে, জীবনকে, পৃথিবীকে আরও একটু উজ্জ্বল করে তুলি, আরও একটু সুন্দর করার চেষ্টা করি। তাহলেই জীবন আনন্দ গান গাইবে প্রতিনিয়ত। আরও একটা আনন্দের খবর আপনাদের সঙ্গে ভাগ করে দিয়ে আজকের মতো প্রভাত বিনা থেকে বিদায় নিই। পিউ আসছে সুরমহলে গান শোনাতে 8:30 মিনিটে, থাকবেন সঙ্গে।

0: headlines. And with that, it's back to you, Naresh.
1: Thank you, Shagun. And now before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi to hold talks with President of Seychelles, Patrick Hermini, today to also address Seychelles National Assembly and interact with members of Indian diaspora. Prime Minister to share his thoughts in Mann Ki Baat program on Akashvani at 11 this morning. Ministry of External Affairs asks Indian citizens not to undertake Kailash Mansarovar Yatra without all required travel documents. US military strikes multiple targets in Iran for second day at the direction of President Donald Trump. Death toll in Venezuela's earthquakes rises to 1,430 as rescuers continue search for survivors. And India's Kidambi Srikanth enters final of men's singles event at US Open Badminton in California. And with that, we end the morning news. Have a nice day.
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। সোনালি সকালে সোনালি দিনের গান, রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
3: গান আমাদের মন ভালো করে, সুর আমাদের প্রশান্তি দেয়, সে কথা তো সকাল থেকেই বারবার করেই বলছি। আজ সকালে যারা প্রভাত বিনয়ের সঙ্গে ছিলেন সংযুক্তার, তারা প্রত্যেকেই জানেন আমরা এই বিষয়টা নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলেছি এবং সেরকম কিছু গানও আপনাদের শুনিয়েছি। তো সুর মহল, যেখানে নামেই সুর আছে এবং সুরের বাড়ি আমাদের, এটা সুরের বাসা আমাদের, তো সেখানে তো সুর হবেই এবং অবশ্যই সুর বেজে চলবে আজ পিউর কণ্ঠবে। পিউ আমাদের অত্যন্ত অত্যন্ত প্রিয় একজন শিল্পী, আমার খুবই পছন্দের শিল্পী এবং পছন্দের মানুষ। তো অনেকদিন পরে আজকে পিউকে এভাবে পাওয়া, আপনারা অনেকদিন ধরে বলছিলেন যে পিউকে আবার কবে শুনতে পাবো, তো আজ আমরা একেবারে সরাসরি আপনাদের কাছে নিয়ে এসেছি পিউ মুখার্জিকে। আপনারা যারা রেডিও সেট টিউন করেছেন, এফএম গোল্ড টিউন করেছেন, তারা তো শুনছেনই, সঙ্গে সঙ্গে আমরা শুরু করে দিয়েছি আমাদের ফেসবুক লাইভ 100.1 এফএম গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে প্রত্যেক দিনের মতো আমি জানি আপনারা প্রত্যেকে জয়েন করবেন এবং আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন আমাদের এই লাইভ সেশনটা, তাই তো? আর প্রচুর কমেন্ট আসবে, প্রচুর অনুরোধ আসবে, সমস্ত কিছু নিয়ে আমরা একেবারে রেডি শুধুমাত্র আপনার জন্য। হ্যাঁ, আপনি না থাকলে আমরা শূন্য, তো সেই শূন্যতা ভরার ভরানোর দায়িত্ব কিন্তু সত্যি সত্যি আপনার। হ্যাঁ, আর পিউকে, পিউর সাপোর্ট সিস্টেম যারা রয়েছে তারা প্রত্যেকে অত্যন্ত গুণী শিল্পী, আমাদের এই ঘরে ওদের নিয়মিত যাতায়াত। চন্দনকে আপনারা প্রত্যেকে চেনেন, মাঝখানে মধ্যমণি হয়ে আজ বসে আছে জ্যোতি, জ্যোতির্ময়, আমরা জ্যোতি বলে ডাকি, জ্যোতির্ময় হয়ে বসে আছে। আর ওপাশে রয়েছে সুভাষ, যার যে হাসলেই সবসময় হাসতে থাকে সুভাষ, ওর নামটা যে কে দিয়েছিল আমি জানি না, একেবারে অ্যাপ্রোপ্রিয়েট নাম, তাই তো? আপনারা সব খবরাখবর দেবেন, কে কেমন আছেন, কোথা থেকে জয়েন করছেন, কোথা থেকে দেখছেন, আর কী গান শুনতে চান আজ পিউর কাছে। 2248808585 এই নাম্বারে আপনারা টেলিফোনে আসতে পারেন। আর আর কোন অপশন রয়েছে আপনার কাছে আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য নাম্বারটা একবার মনে করিয়ে দিই, হোয়াটসঅ্যাপ এবং এসএমএস এর নাম্বার হলো 9903055992। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, এসএমএস করতে পারেন প্রত্যেক দিনের মতো। পিউ ওয়েলকাম, খুব ভালো লাগছে অনেকদিন পর তোমাকে এখানে পাওয়া,
4: দেখা হলো।
3: হ্যাঁ, দেখা হলো এবং এর আগেও একবার কথা দিয়েছিলে কিন্তু সে কথা রাখোনি, তো আজ সেই কথা রাখার সময় এসেছে এবং আজ একটা বিশেষ দিনে তুমি এসেছো, সে কথা তুমি নিজেই বলো।
4: আজকের দিনটা আমার আমার জন্য খুব স্পেশাল, কারণ আজকে আচার্য জয়ন্ত বসছি, আমার গুরুজির আজকে জন্মদিন। তো আমি যেদিনই ডেটটা পেয়েছিলাম সেদিনই বলেছিলাম যে এটা খুব ভালো একটা সংযোগ হলো যে গুরুজিকে এই প্ল্যাটফর্মে একটুখানি আমি ওনার চরণে প্রণাম নিবেদন করার একটা সুযোগ পাবো আর কি।
3: তাহলে তার গানে গানেই শুরু হবে নাকি?
4: হ্যাঁ, তাও করতে পারি। আমি আসলে একটা প্রভাতির আগের কথা ভেবে, একটা আমার নিজের গান, নিজের গান একটা, গলাটা একদম ভালো নেই, সরি, আমাকে মাঝে মাঝে কাশি বিরতি নিতে হবে।
3: না ঠিক আছে, আসলে ওই এসি নন এসি, ঠান্ডা গরম বর্ষা সবকিছু মিলিয়ে একটা

0: সকলেরই আমাদের গলার অবস্থা খুব খারাপ, কিন্তু মানিয়ে গুছিয়ে নেবেন আপনারা, আমরা সকলেই জানি সে কথা।
1: আসলে এটা এমন একটা অনুষ্ঠান যে ডাক পেলে আসতে খুব ভালো লাগে, তোমার তোমাকে ভালো লাগে, আর দর্শক শ্রোতা বন্ধুদের কাছে অনেক রকম অনুরোধ পাই, যেটার জন্য মনে হয় যে আমার আমি যে কাজটা করছি, যেটা চেষ্টা করছি বেশ কিছু নতুন গান দর্শক বন্ধুদের জন্য তুলে ধরার, সেগুলো শুনছেন তারা এবং তাদের ফিডব্যাক জানাচ্ছেন, শুনতে চাইছেন অনুষ্ঠানে হলে, তো সেটা তো একটা ডেফিনেটলি বড় প্রাপ্তি।
0: হ্যাঁ,
1: তো আজকে আমার চ্যানেল থেকে রিলিজ হওয়া একটি গান, বাংলা মৌলিক গান, শ্রীজাতদার কথা এবং সুরে, তো সুরটা ওনার, এই গানটা একটু চেষ্টা করছি।
0: বেশ,

0: সেই একটা গানের কথাও মনে পড়লো, এরকম কত গানই তো আছে যে এক গান শুনতে শুনতে আরও কত গানের কথা আমাদের মনে পড়ে। একেবারেই তোমাকে ছাড়া যেন সকাল না আসে, এরকম একটা বার্তা রয়েছে গানটির মধ্যে। এরকম কত অসামান্য সমস্ত গান লেখা হয় এবং সেই গানগুলো সুর হয়ে, মানে আসলে কবিতাগুলো গান হয় যখন, তখন তার মধ্যে সুরের গয়না পড়ে, এবং এইরকম গান রয়েছে বলে আসলেই সুরমহল। আজ প্রথমে কে এসেছেন টেলিফোনে? নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার।
1: সুপ্রভাত।
0: সুপ্রভাত।
1: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য।
0: বলুন বলুন।
1: ১৩ই আষাঢ়ের সুরমহল শুনে লাগছে খুবই ভালো, পাচ্ছি মনে অনেক খুশির আলো, শিল্পীর নতুন নতুন সুর খুবই ভালো লাগছে। আমার একটি অনুরোধ আছে, যদি সম্ভব হয় রাখবেন। গানটি হচ্ছে একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে।
0: আচ্ছা,
1: নমস্কার।
0: নমস্কার। খুব সুন্দর একটি গানের উল্লেখ করেছেন। এই গানগুলো সত্যি সত্যি আমাদের, আমরা না মাঝে মাঝেই গানের হাত ধরে সুরের হাত ধরে একটু আমাদের পিছু টান আছে অনেক, সেই ফেলে আসা জায়গা, ফেলে আসা শহর বা গ্রাম বা স্কুল মাঠ, বিশেষ করে এই সমস্ত কিছুই গানের মধ্যেও আসে। সেইভাবে আসলে আমরা সবাই খুব আবেগপ্রবণ, সেই জন্যই এই জায়গাগুলোকে মনের মধ্যে ধরে রাখতে ভালোবাসি। রাঙা মেঘের রাঙা আবির হৃদয়ের এই কুলে সুরের মায়া লাগলো আজি রাঙা ফুলে ফুলে, অগ্নিবীণার সুর ছড়ালো হৃদয় সরোবরে, রাঙা মেঘের আবেশ যেন হৃদয় আকুল করে, গানের খেয়া ভেসে যায় কোন ঢেউয়ের এই টানে, এ যেন এক সুরের মায়া লাগলো বুঝি প্রাণে, প্রকৃতি আজ আঁকে দেখো রোদ্দুরের আলপনা, গানের টানে হৃদয় পাখি মেলল আজ ডানা। পায়েল ব্যানার্জি লিখেছেন বেলঘড়িয়া থেকে, সুন্দর করে লিখেছেন। আপনিও লিখতে পারেন আপনার মনের কথা 9903055992 এই নাম্বারে। জানো তো পিউ, আমার এই সুরমহল করতে এসে এমন অনেক মানুষকে পাওয়া যারা প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকেন এবং ছন্দে সুরে তালে বলে মেতে ওঠেন, মানে রবিবারে সকালটা মানে তাদের কাছেও একটা অন্যরকম নিশ্চয়ই ভালো লাগা তৈরি করেছে। ঠিক সেই কারণেই তারা নিজেদের মনের কথা একেবারে উজাড় করে দেয়। আচ্ছা, শরীর খারাপ নিয়েও পিউ ভালো গাইছেন, ধন্যবাদ। নজরুল গীতি শুনতে চাই, রোম্যান্টিক প্রেমের গানও শুনতে চাই, সমস্ত মিউজিশিয়ানকে ধন্যবাদ, তারা খুব সুন্দর সঙ্গত করছেন। হ্যাঁ, সহশিল্পীরা সত্যি সত্যি অত্যন্ত গুণী, এবং সুভাষ, জ্যোতির্ময় এবং চন্দন সকলেই এত বেশি রকমের মিউজিক্যাল যে ওরা প্রত্যেকেই গান করে। জ্যোতির্ময়ের গান আমি শুনেছি, সুভাষের গান শুনেছি, চন্দনের

0: গান শুনিনি, কিন্তু ওর হাতটা যখন গিটারে হাতটা পড়ে তখন আসলে গানই গায়। এভাবে আপনারা সঙ্গে থাকবেন। আচ্ছা, সংযুক্তা বোন, পায়েল ম্যাডাম, সৌরভ স্যার, শুভায়ন স্যার, শিল্পী পিউ মুখোপাধ্যায়, চন্দন, জ্যোতির্ময়, সুভাষ, প্রত্যেককে শুভ রবিবাসরীয় শুভেচ্ছা জানিয়েছেন নবকুমার কর্মকার। আচ্ছা, এবার একটুখানি দেখি তো আমরা হোয়াটসঅ্যাপ থেকে একটু আমাদের ফেসবুক লাইভের জায়গায় চলে যাই।
1: আমি তো ফেসবুক লাইভটা এক্ষুনি শেয়ার করলাম।
0: করে দিয়েছো? বেশ, অনেকে আরো জয়েন করবেন। হ্যাঁ, যাদবেন্দ্র পণ্ডা জয়েন করেছেন আমাদের, লিখেছেন অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা। জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে শুরুতেই পুরো পরিবেশটা পাল্টে গেল। হ্যাঁ, সত্যিই তাই। তিলক পাল লিখেছেন, এই কিছুদিন আগে সুভাষ পাল আমাদের উত্তরপাড়াতে এসেছিল, খুবই গুণী এবং ভালো মনের মানুষ। অবশ্যই ভালো মনের মানুষ না হলে শিল্পী হওয়া যায় না, এটা আমরা প্রত্যেকে জানি। আমরা প্রত্যেকে, আমরা যে গান গাইতে পারি না যারা, বা বাজাতেও পারি না, তারা কি, তারা জীবন শিল্পী আমি বলতেই পারি। আমরা জীবনকে বাঁচতে ভালোবাসি, সেই জন্যই তো সুরমহলকে আঁকড়ে বাঁচি, তাই না? শর্মিলা কর লিখেছেন, গুড মর্নিং প্রিয় শিল্পী, খুব ভালো লাগছে, সবাইকে জানাই প্রভাতী শুভেচ্ছা এবং ভালোবাসা। শঙ্কর চন্দ্র দে জয়েন করেছেন, রিমো মুখার্জি ঋতু জয়েন করেছেন। আচ্ছা, নজরুল সঙ্গীতের আবারও অনুরোধ রয়েছে। তিলক পাল লিখেছেন, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আচ্ছা, দেখা যাক, নজরুল গীতি শুনতে চাই পিউর কাছে।
1: আমি একটা নজরুল গীতির কথাই ভাবছিলাম।
0: ভাবছিলে? তাহলে শুনিয়ে ফেলো আর দেরি না করে।
1: একটা অলরেডি পেয়ে গেছি, আমার তো একটুখানি
0: একটু মাইক্রোফোনের সামনে এসে কথা বলো।
1: হ্যাঁ, বলছি যে আমার, হ্যাঁ, ওইটা খাতা নেই। আমি ভাবছিলাম একটু অন্তরে তুমি শোনাবো নাকি?
0: হ্যাঁ হ্যাঁ, শোনাও, খুব পছন্দের গান আমাদের প্রত্যেকের। এবং সকালবেলা এই মোটামুটি এই বিষয়টা নিয়েই আমি 50 মিনিটের অনুষ্ঠান করেছি,
1: সত্যি
0: একদম। চলো শুনি
1: একটুখানি বাজা।

0: গান নিয়ে তো কোনো কথাই হবে না, তার সঙ্গে অবশ্যই সাতসঙ্গটা ঠিকঠাক হলে না পিউ, গানটা একদম জমে যায়, অন্যই মাত্রা পায়,
1: তো প্রায় গাইতেই পারছে না একেবারেই,
0: মানে
1: ওরাই যে কি ভালো,
0: কি ভালো, হ্যাঁ মানে সুভাষ জ্যোতি আর চন্দন কি যে ভালো বাজায়, মানে আমারই মনে হয় বেসুরো গলায় গান গেয়ে ফেলি এরকম একটা অবস্থা হয়। আপনি কি বলছেন? নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ কি আছে? হ্যাঁ সায়ন বলো, অনেকদিন পরে সায়ন।
2: অনেকদিন পর
0: কেন বলো তো?
2: আসলে আজ না, আমি অনুষ্ঠান শুনি, আসলে সব মন দিয়ে অনুষ্ঠানটা শুনি, আর এক একদিন আসি আর কি ফোনে, কিন্তু আমি থাকি আপনাদের সাথে।
0: আচ্ছা বেশ।
2: আর আজকে পিউ দিদি এসেছেন, 2024 সালে জানুয়ারি মাসে উনি এসেছিলেন।
1: ওরে বাবা, সত্যি অনেক এতদিন
0: আসলে ও খুব ব্যস্ত, দেশে বিদেশে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, অন হুইলস থাকে জানেন তো চাকার উপরে।
2: হ্যাঁ সেটা আমি দেখি। আর তার আগে একটি রাতের কথা বলবো, মধুমিতা বসু দিদির সাথে উনি বসেছিলেন সোমবারের একটি রাতের জলসা ঘরে,
0: আমার মনে আছে।
1: সেটা কবে? আমার
0: সঙ্গে এসেছে আগে। যাই হোক, কোন অনুরোধ আছে নাকি?
2: আমি গানের অনুরোধ না, আমি গানের ভালো লাগাটুকু দিদির কাছে একটু জানাতে চাই।
0: একটি
2: গান যেটি আমরা তানসেনের তান করে শুনেছিলাম, উঠো গোপাল, যেখানে জিমো মানে বিক্রমদা ঘুরছে মানে কণ্ঠে আর কি, দাঁড় পে খড়ে হো, সেই গানটা
1: অনেক ধন্যবাদ আপনি এত ডিটেইলে ফলো করেন বলে, এটা একটা খুব ভালো।
2: আর একটা জায়গা বলে আমি শেষ করি, সেটা হচ্ছে একটি ছুমরির সাথে, ভয়দেবী ছুমরির সাথে উনি একটি হিন্দি ছবি মানে
1: হ্যাঁ হামে তুমসে প্যার কিতনা,
2: এই গানটা উনি মাধ্যমে দুটোই তো ভয়দেবী পে এবং দিদির গান শুনে আমার মানে প্রতিদিনই কাটে আর কি। আর একটা গানের কথা বলে রাগ দেশ, মানে এই গানটা হবে যে গল্প নদিয়া বৈরি ভরেলি মানে আধি রাত মরা সাইয়া বোলা হয়ে আধি রাত এবং এই গানটা শুধু গান নয় কিন্তু একটা গল্প।

0: প্রিয় নদীর ধারে তার জন্য ওয়েট করছি।
1: ঠিকই তাই, মানে দেখেছো কত মন দিয়ে সকলে গান শোনে
2: আপনার সাথে,
1: এইটা এইটা না শিল্পীর কাছে অনেক বড় প্রাপ্তি। এবং আমারও মনে হয় যে এই যে আকাশবাণীতে বসে অনুষ্ঠান করার মজাই এটা, যে শ্রোতারা না যখন যে শিল্পী আসেন তার সম্পর্কে প্রচুর খবর
2: করে আসেন,
1: সেটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে নতুন গান শোনেন,
2: এইটা আমাদের জন্য
1: এইটা একটা খুব আনন্দের জায়গা আমাদের কাছে। অনেকেই বলেন যে না নতুন নতুন শিল্পীদের গান শোনা হচ্ছে না, এবং তার অনুরোধও আসছে, সেটাও একটা খুব আনন্দের বিষয়। আমাদের ফেসবুক লাইভ 100.1 এফএম গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা দুটো পেজে চলছে। আমি আকাশবাণী কলকাতা পেজে অবশ্যই চোখ রাখবো এবং দেখবো কে কি লিখছেন, কিন্তু আপাতত একটুখানি 100.1 এফএম গোল্ড কলকাতায় সুব্রত রঞ্জন দাসকে স্বাগত জানিয়ে নিই। লিখছেন সুনিতা দাস, সুনেত্রা দাস, অভিরূপ দাস, সকলকে সঙ্গে নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার গারুলিয়া বাবুঘাট থেকে। আচ্ছা, সীমা দাস লিখেছেন খুব সুন্দর গান দিয়ে শুরু হয়েছে, খুব ভালো লাগছে, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় জয়েন করেছেন, অনেক অনেক ধন্যবাদ সব্যসাচীকে। সুরমহলের যেদিন 500তম পর্ব হবে, আমার অনুরোধ থাকবে সুরমহলের শুরুর দিন থেকে যে সমস্ত শিল্পীরা এসেছিলেন তাদের প্রত্যেককে এবং আমরা যারা শুরুর দিন থেকে রয়েছি আমাদের সকলকে নিয়ে একটা অনুষ্ঠান হবে। হ্যাঁ অবশ্যই, 500তম এপিসোডে আমি থাকবো কিনা আমি জানি না, কিন্তু আমিও তখন আপনাদের সঙ্গে এসে থাকবো। কেমন, নবকুমার কর্মকার খুব সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন, আমাদের এই যে বৃহত্তর পরিবার, আমার যে আকাশবাণী পরিবার সেখানে সবার ওপরে যিনি রয়েছেন অর্থাৎ আমাদের শুভায়ন স্যার, তিনি নিশ্চয়ই শুনছেন এবং তিনি নিশ্চয়ই এই কথাটা মনে রাখবেন। কেমন, আমাদের 100 হয়ে যায়, 150 হয়ে যায়, 200 হয়ে যায়, কেন আমরা একটা সবাইকে মিলিয়ে কিছু একটা করতে পারি না? অবশ্যই স্যারকে বলবো এই কথাটা একটু মনে রাখবেন, আমার কথা নয় কিন্তু, আমাদের যারা শ্রোতা, আমাদের যারা দর্শক তারাই কিন্তু বলছেন। কেমন, আর যারা ভালোবাসেন তারাই তো দাবি করতে পারেন, তাই না?
2: এটাই তো একটা খুব সুন্দর একটা অনুভূতির জায়গা যে সঙ্গীতকে ঘিরে একটা দাবি হচ্ছে,
1: এটা দারুণ ব্যাপার,
2: এটা একটা খুব ভালো লাগার ব্যাপার।
1: আচ্ছা, কৃষ্ণা রায় জয়েন করেছেন, থ্যাংক ইউ। কমল পাল জয়েন করেছেন, বলেছেন খুব ভালো লাগছে সংযুক্তা দিয়ে, এবং আমার মতো অনেকেই আছেন যারা আপনার সঞ্চালনার আমার কথা লিখেছেন, সঞ্চালনার বড় ফ্যান, সেই সকাল থেকে এফ এম গোল্ডে কান পেতে থাকি। আজকের সুরমহলের অত্যন্ত গুণীজন গুণীজন শিল্পীর জন্য সুরমহল আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শঙ্কর চক্রবর্তী লিখেছেন গড়িয়া থেকে। চলো পিউ, পরের গানের দিকে যাই, তারপর আপনারা আপনাদের মনের কথা উজাড় করে দিতে থাকুন 100.1 এফ এম গোল্ড কলকাতা পেজে এবং আকাশবাণী কলকাতা পেজে 2248080 এই নাম্বারে আপনারা টেলিফোনে আসুন। আর অবশ্যই এই অপশন গুলো যদি পছন্দ না হয় তাহলে পছন্দসই একটা অপশন সকলের কাছে আছে, 9903055992 এই নাম্বারে আপনি লিখতেই পারেন, হোয়াটসঅ্যাপ লিখতেই পারেন, এসএমএস, আমি সবটাই পড়ব। আচ্ছা, আপাতত আমি থামি, আমরা সবাই মিলে পিওর গান শুনি, চলো।
2: উনি যে অনুরোধ জানালেন যে উঠো হো গোপালের একটা অনুরোধ, ওটা আহির ভাইয়েরও একটা বন্দিশ, যেটা কিনা তানসেনের তানপুরায় ব্যবহার হয়েছিল, কিন্তু এর একটা প্রেক্ষাপট আছে। আমি আপ্পাজির কাছে এই বন্দিশটা শিখেছি, আমার গুরুমা পদ্মবিভূষণ ডক্টর গিরিজা দেবীজির কাছে, এবং এটা ওনার গুরুর কম্পোজ করা বন্দিশ, যেটা শ্রীচাঁদ মিশ্রাজির কম্পোজ করা, এবং উঠিয়ে শ্রীনন্দলাল বলা রয়েছে না, ওই উঠিয়ে শ্রীনন্দলাল হচ্ছেন শ্রীচাঁদ মিশ্রা। তো ওনার অনেক কম্পোজিশন আমরা আপ্পাজির কাছে শিখেছি, তার মধ্যে ইট ইজ ওয়ান অফ দ্য কম্পোজিশনস। তো এটা আমার খুব ভালো লাগছে যে আমাদের সঙ্গীত প্রেমীদের কাছে ছড়িয়ে পড়েছে, এত ভালো লাগার জায়গা এটা। তো আমি একটু ছোট করে আহির ভাইয়েরও শোনাচ্ছি।

0: অদ্ভুত না গানটার কনস্ট্রাকশনটাই অন্যরকম একদম।
1: হ্যাঁ ওই যে মধ্যমে গিয়ে একটা দাঁড়াচ্ছে না,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: একদম, এই জায়গাটা পিলুর খুব আনইউজুয়াল একটা
0: রাস্তা। ঠিক ঠিক। কে রয়েছেন সঙ্গে টেলিফোনে? নমস্কার। পছন্দের গান একটা হতে পারে, একই মানুষ যদি এসে তিনটে চারটে গান অনুরোধ করেন এবং চান প্রত্যেকটা গান হবে, তাহলে কি করে হবে? অন্য যে বন্ধুরা রয়েছেন তারা তো দুঃখ পাবেন, রাগ করবেন, সেটা তো আমরা আবার করতে দিতে পারি না, তাই না? আচ্ছা, বন্দনা প্রামাণিক জয়েন করেছেন, মানসী বৈদ্যকী লিখেছেন, সুপ্রভাত স্টুডিও সকলকে, আমার ঝলমলে রোদ্দুরের রোদেলা শুভেচ্ছা, পিউদিকে আমার আন্তরিক শুভেচ্ছা, নজরুল গীতির অনুরোধ আবার এসেছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। আচ্ছা, সঙ্গে রয়েছেন দশটা পর্যন্ত কন্যাগর থেকে মানসী বৈদ্য। আচ্ছা, সিএ আশিস কুমার দাস লিখেছেন, রাগ ভাটিয়ার বা জৌনপুরীর ওপর কিছু যদি শোনান। এই সমস্ত অনুরোধ পিউর কাছেই আসে সত্যি সত্যি, আর এবং পিউ গাইতেও খুব ভালোবাসে। আমি একটুখানি চটপট করে হোয়াটসঅ্যাপ দেখে নিই, প্রচুর হোয়াটসঅ্যাপ জমা হয়ে গেছে, সব যদি পড়তে যাই না তাহলে অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাবে। শুভ সকাল, আমরা অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে, চালিয়ে যাও, সঙ্গে রয়েছি রাজবলহাট থেকে অনুপ পাত্র, মমতা পাত্র, শুভজিৎ, অরিজিৎ পাত্র। বেশ, এরপরে হচ্ছে, এরপরে কে লিখেছেন, নন্দা রায় পোড়েল অনেক বড় করে লিখেছেন, সবার আগে জানাই আমি মেঘলা সুপ্রভাত, সবার আগে জানাই আমি মেঘলা সুপ্রভাত, যুগলবন্দি জম্বে জানি আসর হবে মাত, পিউর গান শুনবো বসে, থাকুক সঙ্গে কাশি, ক্ষতি কি আছে যখন সংযুক্তাদের হাসি। এটা দারুণ দারুণ মিলিয়েছেন সত্যি সত্যি, এই ভরসাটা, এই যে সকল শিল্পীরা এবং সবাই মিলে এসে আমাকে বলে না যে আমি নাকি তাদের খুব ভরসার জায়গা, এইটা সত্যি আমার কাছে অত্যন্ত বড় আনন্দের। তাই বলে এটা ভাববেন না যে আমার গলা খুব ভালো আছে, আমার গলারও অবস্থা খুব খারাপ, যে কোনো সময় কোলা ব্যাং সোনা ব্যাং সবাই ঢুকে পড়ছে, কিন্তু কিছু করার নেই, আমাকে তো আসতেই হবে সুরমহলের টানে। আচ্ছা, এরপরে কী লিখেছেন, চন্দন সুভাষ জ্যোতির্ময় আর শুভায়ন স্যার প্রত্যেককে জানাই প্রণাম অন্তর থেকে আমার, পিউ আমার প্রিয় শিল্পী, সংযুক্তা দিও তাই আমার ঘরের মলিন দীপালোকে শুনিও তুমি ভাই, নন্দা রায় পোড়েল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। সুন্দর করে ছন্দ মিলিয়ে লিখেছেন কিন্তু সৌরভের কথা লেখেননি, সৌরভ এখানে বসে আছে, সৌরভ যদি দুঃখ পায় তাহলে আমি সেটা হতে দিতে পারি না, তাই সৌরভের নামটা আমি সৌরভ ছড়িয়ে দিলাম। চলো পরের গান শুনি, আর আপনাদের জন্য অপেক্ষা করি, কারণ সময় খুব হুড়মুড়িয়ে এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে, আমাদের কত গান শোনা বাকি থাকছে থাকছে থাকছে। চলো, কি শোনাবে ভাবছো?
1: তুমি অনুরোধ করেছিলে আমারও বাদল দিনে, বর্ষার সময় এসেছি,
0: এই গানটা না হলে হবে, আর তোমাকে পাওয়া
1: হবে না।
0: হ্যাঁ, অসম্ভব প্রিয় গান,
1: রবীন্দ্র জয়ন্তী শুরু করা আর ভবেশ গুপ্তজির লেখা, শিপ্রা বোসজির গাওয়া, আর কোনো কথা হবে না,
0: কথাই হবে না
1: একদম। এর একটা খুব ভালো হিন্দি আছে জানো তো।

0: একদম সেম ইয়ে কিন্তু, মানে রবীন্দ্র জয়ন্তী কম্পোজ করা,
1: উনি কম্পোজিশন।
0: আমার যতদূর মনে হচ্ছে সুলক্ষণা পণ্ডিত আশাজি কিনা, আমি এক্স্যাক্টলি শিল্পীর নামটা মনে করতে পারছি না, আমি দু লাইন তোমায় শোনাচ্ছি, পরে তুমি ওটা শুনে নিও।

0: কি প্রিয় গান, কি প্রিয়
1: ভালো না, কি অসম্ভব। এটা কিন্তু হিন্দিতে নেই, কিন্তু বাংলাটা এমন একটা সুন্দর সিগনেচার ওই জায়গাটা
0: হয়ে গেছে, মানে আর এমন গাওয়া না যে সত্যি আমরা মানে এটা না একটা লুপের মতন গানটা, না মনের মধ্যে চলতেই থাকে। তোমাকে যখন আমি বললাম গানটা আমার খুব শোনার ইচ্ছে, সেই থেকে আমার গান মনের মধ্যে কিন্তু এটা চলছে, মানে এইখানেই হচ্ছে এক একটা গান সার্থক হয়ে ওঠে। আপনি কি বলছেন টেলিফোনে যিনি রয়েছেন, নমস্কার ছিলেন অনেকক্ষণ, কিন্তু গান শুনতে শুনতে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আপনি আরেকবার আসুন টেলিফোনে 2248-8085 নাম্বারে, আপনার অপেক্ষায় রয়েছি আমি আর যে সংযুক্ত। আর অবশ্যই এই মানুষগুলোর কথা বলতেই হবে পিউ, যেই মানুষগুলো আমাদের আসলে গানটা ভালোবাসতে শিখিয়েছেন, মানে গান আমাদের কাছে একেবারে এখন নিঃশ্বাস প্রশ্বাসের মতো, তাই না? মানে একদিন যদি নিঃশ্বাস নিতে ভুলে যাই, এরকম তো হয় না, তাই না? কেন কোনো মুহূর্তটাও আমরা পারবো না, তো সেই কারণেই সুরমহল একটা দিনের জায়গায় অনেকেই বলছেন আরো দিন বাড়ানোর কথা, কিন্তু সেইটা
1: এটা একদম রবিবারের সকালের লুচি জল খাবার, বুঝেছো? এটা রবিবারেই,
0: রবিবারেই এইটা একদম মোক্ষম কথাটা তুমি বলে দিয়েছো। দেখা যাক, ভবিষ্যতে হলেও হতে পারে বা রেনবোতেও হতে পারে, শুধু গোল্ডেই হবে এমনটা নয়। দেখা যাক আপনাদের চাহিদা কতটা বাড়তে থাকে বাড়তে থাকে, সেই তার উপর ডিপেন্ড করছে আর কি সমস্ত কিছু। আচ্ছা, সত্যি এইসব গানগুলো শুনলে মন প্রাণ জুড়িয়ে যায়, যেমন অসাধারণ সুর তেমনই ঠিক অসাধারণ সঙ্গত। অসাধারণ সঞ্চালনার কথা লিখেছেন যাদবেন্দ্র পণ্ডা, পূর্ণা ঘোষ লিখেছেন অসাধারণ অনুষ্ঠান হচ্ছে, মন ভরে যাচ্ছে, অপূর্ব অপূর্ব অপূর্ব। সংযুক্তা তোমাকে, পিউকে এবং সমস্ত কলাকুশলীদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, অনেকদিন পর পিউকে পেলাম। হ্যাঁ তাই তো, আমি অনেকবার বলি জানেন তো, কিন্তু এত ব্যস্ত, সারাক্ষণ তো বিদেশে থাকে, কি করে এখানে এসে গান শোনাবে, মানে কলকাতায় খুব কমই পাওয়া যায়। যাই হোক, অনেকদিন পরে এসেছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, মন ভরানো গান শুনছি। আর সংযুক্তা তোমার তুলনা, তুমি এইসব লিখে না আমাকে লজ্জা দেবেন না, আমি কিছুই পারি টারি না। জয়দীপ রায় লিখেছেন সুপ্রভাত সকলকে, আচ্ছা বাঘাযতীন থেকে লিখেছেন যে গানগুলোর অনুরোধ রয়েছে সেই গানগুলো কিন্তু আমরা গত সপ্তাহে রাহুল এসেছিল যখন তখন শুনেছি, কেমন? তাই প্রত্যেক সপ্তাহে এক গান কেন শুনবো, এক একবার এত ধারার গান আছে পিউ, বাংলা শুধু নয় হিন্দিতেও, যে এত রকম ধারার গান আছে যে সব রকম গান যদি আমরা না শুনি তাহলে আর কিসের সুরমহলের সার্থকতা? তো সাজাই নানাভাবে, নানা রঙে সেজে ওঠে সুরমহল, আষাঢ় মেঘ ধীরে ধীরে ছাইছে নীলাম্বরে, সুরের বৃষ্টি ধারা হয়ে পড়বে ঝরে ঝরে, পিউ কাহা উঠছে গে পাপিয়া, সুরের বৃষ্টি ধারায় মোরা উঠছি সবাই কাঁপিয়া, ধরুক ঝরুক বৃষ্টি আকাশ হতে ঝরুক গানের সুরে, সুরের ধারায় সিক্ত হই সারা হৃদয় জুড়ে। লিখেছেন শঙ্কর চন্দ্রদেব বারাসাত থেকে সুন্দর করে। আর তুমি যেই আমারও বাদল দিন শোনাচ্ছিলে, তখন আমি আমার একটা জিনিস খুব বলতে ইচ্ছে করছিল কিন্তু তখন অন্যদিকে চলে গেছি, সেটা হচ্ছে যে এই মানুষগুলো যখন আধুনিক গান করেছেন, একেবারেই শাস্ত্রীয়
1: সঙ্গীতের
0: মানে আকাশ আলো করে রয়েছেন যারা, তাদেরকে আমরা যখন আধুনিক গান বা ছবির গানে পাচ্ছি, তখন তারা ওই সত্তাটাকে একেবারে সরিয়ে রেখে এমন ভাবে গেয়েছেন, এগুলোও শিক্ষণীয় আমাদের প্রত্যেকের কাছে।
1: বিশেষ করে আমার মনে হয় যে আমার ক্ষুদ্র সাংগীতিক বুদ্ধিতে শিপ্রা বোসজি, পারভিন সুলতানা জি, আরো অনেকেই আছেন
0: এই
1: ভার্সনটা, ওটাই আমার করেছে আমি, যেটা ওই হামারিয়া। আমি একটা কথার মতো একটুখানি মিস করে গেছি বলতে, যে শ্রীজাতদার যে দুটো গান আমি শোনালাম সেটা সঙ্গীতায়োজনে রয়েছেন পণ্ডিত প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আর প্রত্যুষদা কিন্তু এই গানটার কথাও, মানে ওনার প্রসঙ্গটা আসবে, কারণ হামারি আটারিয়া আর হামে তুমসে প্যার কিতনাই দুটোই আমরা যে জুড়েছি আর কি, সেটা প্রত্যুষদাই সাজিয়েছেন, অ্যারেঞ্জমেন্টটা ওনারই। আমি এই মুহূর্তে যে কথাটা বলতে যাচ্ছিলাম যে যখন ওনাদের শাস্ত্রীয় সঙ্গীতের বাইরে এসে এই ধরনের গান শুনেছি, তখন আমার মনে হয়েছে যে ওনারা মানে যে কোনো ধারাতেই বোধহয় সমান রকম দক্ষ আর কি।
0: একেবারেই তাই।
1: হ্যাঁ, মানে উনি তো নজরুলগীতিও শিপ্রা বোসজির প্রচুর আছে,

0: তো এটা ওই তু যাহা যাহা চলেগা কম্পোজিশনটা তার বাংলা অনুবাদ
1: ভালো লেগেছিল।
0: এটা মূলত ভাবানুবাদ আর কি, মানে আমার খুব কথাগুলো খুব ভালো লেগেছে
1: শুনি।

0: একেবারেই ভাবানুবাদ,
1: এন্ডের কর্ডটা
0: দিয়ে দিল, এবং মানে
1: জ্যোতির্ময় যে কর্ডগুলো বাজাচ্ছে
0: না সত্যি, মানে এমন
1: গানটা থামিয়ে দিয়ে ওদের বাজনাটা,
0: আমি তো প্রায় সময় শুনছি যে সত্যি সত্যি কি অদ্ভুত সুন্দর বাজাচ্ছে, অদ্ভুত, মানে এটা এটা কোনো বিশেষণই যথেষ্ট নয় ওদের জন্য, এটা সত্যি কথাই। শুভ সকাল জানিয়েছেন আমাদের ফেসবুক লাইভে, সুতনুকা মাইতি লিখেছেন খুব সুন্দর লাগছে, রুচিরা বন্দ্যোপাধ্যায় দেখছেন, আচ্ছা পিউ তোমাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন, সঠিক বললে প্রত্যেক রবিবার সুরমহলে শোনার তো কোনো বিকল্প নেই, আচ্ছা খুব সুন্দর লাগছে, আচ্ছা

0: আকাশে আজ রোদের রাঙা ঢেউ, সুরমহলে গাইছে গান প্রিয় শিল্পী পিউ। দিদির কথায় মন ভরেছে খুশিতে, যন্ত্রের মাধ্যমে শুনছি সুরের রাশিতে। ঘরের দরজা বন্ধ করে মনের দরজা খোলা, এমন গান কানে এলে যায় কি ভোলা। না, প্রভাতী ভট্টাচার্য বেহালা, সত্যি সত্যি এরকম গান ভোলার কোনো জায়গাই নেই। এবং আচার্যের কথা বলতে হবে বেশি করে, যে এমন কিছু গান, নিজস্ব যে গানগুলো সেগুলো তো মানে অচিন্তনীয়। যেমন দর্শন গানের, বাংলা গানের যে দর্শন, সেটা কিছু কিছু মানুষ খুব বেশি করে আমাদের দেখিয়ে দিয়েছেন পথটা, যে বাংলা কথার যে লাবণ্য সেগুলো এত চমৎকারভাবে তাঁর গানে এসেছে। এবং পুরো জীবনটাই একটা দর্শন না, এবং ছোট ছোট অধ্যায়ে ভাগ করা। এবং এই মানুষটিকে আমরা যত যত শুনি, যত দেখি, যত ভাবি, তত মনে হয় নিজের জীবনটা অনেক বেশি সমৃদ্ধ হয়।
1: তোমার একটা কথার মাঝখানে আমার মনে হলো, এই যে বাংলা কথার লাবণ্য, বাংলা ভাষার লাবণ্য কথা বললে, গুরুজি যখন কথা বলেন, প্রথমত এই যে আমরা এগুলো করি এটা ওনার নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে উনি কিন্তু একটা না বাংলা ভাষায় পুরোটা বলে যেতে পারেন, মানে ওর মধ্যে কোনো বিদেশি শব্দ ব্যবহার করেন না। এটা এটা যে কত বড় কঠিন একটা কাজ, আমি চেষ্টা করে দেখেছি। আমি অনেক সময় এই যে স্কেল, স্কুল, এইসব কথা তো দুমদাম চলেই আসে, মানে এগুলো এমনভাবেই আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে যে আমরা মনেই রাখতে পারি না। আলমারি, চেয়ার, টেবিল মনেই থাকে না যে এগুলো বাংলা শব্দ নয়। গুরুজি খুব অদ্ভুত একটা ক্ষমতা রাখেন। এটা খুব ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, মানে ওনার ওনাকে ওভারঅল জাজমেন্ট বা জাজমেন্ট কথাটা তো একেবারেই ভুল, মানে ওনাকে কোনোভাবেই যে মানে মাপকাঠিতে কোনো ফেলারটা একটা মানে একেবারেই অন্য। আর তুমি তো জানোই নিশ্চয়ই যে তিনটে বিষয় কি সাংঘাতিক মনসিয়ানা
0: ওনার, বাপরে, মানে যেমন হারমোনিয়াম, তবলা,
1: হারমোনিয়াম,
0: কণ্ঠ, তিনটেই অসামান্য। এবং বৃন্দবাদন, মানে সবাই মিলে যে অর্কেস্ট্রেশন, কি যে ছবি তোলেন, কি অসামান্য!
1: ওরে বাবা,
0: কি সাংঘাতিক! মানে একজন
1: একাধারে যে এত কিছু একজন মানুষের মধ্যে ঈশ্বর কিভাবে ক্ষমতা দিয়েছেন,
0: সেটাই আমাদের খুব সৌভাগ্য যে আজকের দিনে আমরা তাকে প্রণাম জানাতে পারছি। আচার্যকে অনেক প্রণাম, এভাবেই আমাদের মাথার উপরে থাকুন। আচ্ছা, শুভ সকাল জানিয়েছেন শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল, হাওড়া থেকে। আচ্ছা, পরের গান শুনি, আরেকটা কি হবে নাকি আচার্যর গান?
1: নিশ্চয়ই, কেন
0: হোক, আমরা একটু তার গানের মধ্যে থাকতে চাই, চলো শুনি।
1: কিন্তু আমি
0: অন্য কিছু ভাবছিলে?
1: হ্যাঁ, আমি নিশ্চয়ই মানে শোনাবো, আমি ভেবেই এসেছি।
0: হ্যাঁ হ্যাঁ, শোনাও
1: গান
0: এই মুহূর্তে।
1: কিন্তু একটা নজরুল গীতি,
0: নজরুল গীতির অনেক অনুরোধ এসেছে,
1: ভেবে রেখেছিলাম,
0: শোনাও শোনাও।
1: ঠিক আছে,
0: আরও একটা জিনিস ভাবছিলাম, এই যে রাগটা, যেই রাগটায় তুমি গানটা শোনালে, মানে এমন রাগের চলন, সেটা যখন বাংলা গানে, মানে হিন্দি গানে তো বটেই, এবং তারপরে বাংলা গানে ওই যে বক্রগতির রাগ যে কটি রয়েছে, কি চমৎকার না! মানে সেগুলোকে এত সুন্দর করে ব্যবহার করা হয়েছে, সত্যি সত্যি মানে এই মানুষগুলোর কাছে আমাদের কৃতজ্ঞতা
1: কোনো সীমা নেই, সত্যি কথা। আমি নজরুল গীতিটা শুনিয়ে ওনার একটা কম্পোজিশনে যাব। আমি নতুন করে গর্ব ঠাকুর, সুভাষ, এ শার্প।

0: কাজী নজরুল ইসলামের পক্ষে সম্ভব এমন চমৎকার গান রচনা করা এবং এমন চমৎকার গানের সুর, সবটা মিলিয়ে বড্ড পছন্দের গান। আর খুব নস্টালজিক হয়ে পড়ছিলাম, আমার অনেক স্মৃতি এই গানের সঙ্গে। যাই হোক, সে খবর অন্যদিন, কিন্তু আপাতত একটু আপনার সঙ্গে কথা বলি। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, রূপ সুন্দর।
1: হ্যাঁ, রূপসুন্দর
0: বলো। শুনতে থাকুন। শর্মিষ্ঠা ঘোষ জয়েন করেছেন আমাদের ফেসবুক লাইভে আকাশবাণী কলকাতা পেজে। এবার একটু আকাশবাণী কলকাতা পেজে কে কি লিখছেন একটু দেখে নি। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, শর্মিলা ঘোষ লিখেছেন। বকুল রয় লিখেছেন, অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছে রইল, কোথায় যাবেন? আমাদের আকাশবাণীর ওই এই FM গোল্ডের অনুষ্ঠান প্রত্যেক রবিবার 8:30 থেকে 10:00 পর্যন্ত আপনার অপেক্ষা করি আমরা, খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। শ্রীধর হাম্বিল লিখেছেন, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো। আচ্ছা বেশ, এরপরে হরপাল সিং লিখেছেন, সুপ্রভাত সংযুক্তাদি। আমি হরপাল সিং, শিল্পী সাধনাকে

0: নাম জানাতে জানাচ্ছি। খুব সুন্দর গান হচ্ছে, কিছু বলতেই পারছি না, ব্যাস আনন্দ আর আনন্দতে ডুবে আছি। শুভেচ্ছা রইল আপনাকেও, অনেক শুভেচ্ছা, এভাবে সঙ্গে থাকবেন প্রত্যেক দিনে, আপনাকে অবশ্যই চাই। আর আর আর কে কী লিখেছেন একটু ফেসবুক লাইভ থেকে বেরিয়ে এসে হোয়াটসঅ্যাপ দেখি, সুরের মাখন মাখিয়ে দিলে প্রাতঃরাশের রুটিতে, এটা দারুণ ব্যাপার। আমরা শ্রোতারা বাঁধা পড়লাম রেডিও নামক খুঁটিতে। প্রতাপ মুলা গোপীনাথপুর, গোপীনাথপুর কুরপাই তমলুক থেকে লিখেছেন। কত মানুষ কত জায়গা থেকে জয়েন করেন, তাই না? এটা একটা সত্যি সত্যি খুবই আনন্দের বিষয়। প্রদীপ কুমার মণ্ডল, প্রোগ্রাম খুব ভালো লাগলো, লাগছে, আচ্ছা লাগলো লিখেছেন, তার মানে শুনছেন, ও হরিনারায়ণপুর শ্যামপুর হাওড়া থেকে। চলো এর পরের গানের দিকে যাই, কারণ সময় আর মিনিট 20 আছে, মাত্রই 20 মিনিট।
1: আমি এটা কখনো তালেও গাইনি, কি হবে আমি জানি।
0: ঠিক আছে,
1: আচ্ছা আমরা বি ফ্ল্যাটেই থাকছি। ছন্দনে সব কিন্তু ইয়ে করা আছে, মানে নোটেশন করা আছে।

0: এটা না হলে হতো না, আরও একটা গান না হলে খুব মুশকিল হবে আমার বাড়ি ফেরা, জানো তো আমি আমার হতে বলছি,
1: এইটা তো
0: কিছু করার নেই, মানে এমন এক একজনের সঙ্গে
1: গানটা বার করে গেছে
0: দেখো, মানে এমন এক একটা গানের সঙ্গে এক একজন শিল্পী এমন ভাবে জুড়ে থাকেন না যে তাকে দেখলেই মানুষজনের সকলের
1: ওই গানটা,
0: মানে এটাও একজন একজন শিল্পীর কাছে অনেক বড় একটা জায়গা না, মানে একটা গান তো তোমার সন্তানের মতোই, মানে তাকে একেবারেই যেরকম ভাবে আমরা মানুষ করি সেইভাবেই তো তুমি একটা গানকে লালন করছো,
1: মানে মানুষের কাছে ভালোবাসা পায় তখন তো বাবা মারই সবচেয়ে বেশি গর্ব হয়,
0: একেবারেই তাই, সেই কারণেই মানে এই গানটা তো গাইতেই হবে। আর অবশ্যই আমাদের জয়েন করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, শঙ্করচন্দ্র দে, আর হুগলি থেকে দাঁতপুর থেকে কে লিখেছেন, অপর্ণা ভট্টাচার্য লিখেছেন সুরমহল, সুরমহলকে স্বাগত, সংযুক্তা সুরেলা কণ্ঠ ছাড়া জমে না, আর আমাকে সুরেলা কণ্ঠ বলছেন, কী যে সব বলেন না, ভালোবাসুন ঠিক আছে কিন্তু এই আর কি, শিল্পী স্বর্গীয় সুর কণ্ঠ শুনে খুব ভালো লাগছে, মন আনন্দে ভাসছে, শিল্পীসহ সবাই ভালো থেকো, হ্যাঁ অবশ্যই ভালো থাকতে হবে, অপর্ণাদি খুব ভালো থাকবেন, আপনিও এভাবে সঙ্গে থাকবেন। আর আর আর আরেকটা মেসেজ এসেছিল, খুঁজে পাচ্ছি না কেন, হ্যাঁ ভুলু সাহা মধ্যম গ্রাম থেকে বর্ষার গান শুনতে চেয়েছেন, আমারও বাদল দিন হয়েছে, এরপরে জানি না পিউ আর গান শোনাবে কি না, শিপ্রাদির আরও একটা গানও হতে পারে, আমার খুব আমাদের সকলের খুব পছন্দের, আক্তারি বাই হবে না, মানে তুমি এলে তো হতেই হবে,
1: গজল শোনাবো ভাবছিলাম,
0: আচ্ছা শোনাও শোনাও শোনাও,
1: আমি চেষ্টা করছি ছোট ছোট করে গিয়ে,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বেশি সময় তো বাকি নেই।

0: প্রত্যেকটা গানের গায়ে শিল্পীর কিছু নিজস্ব টাচ থাকে, সেইটা একটা এক এক সময় একটা অসামান্য অনুভূতি দেয় আমাদের, সে কথা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, সুভাষ চক্রবর্তী আমাদের জয়েন করেছিলেন, লিখেছিলেন শুভ সকাল সুরমহলে গান পেতে রয়েছি, কিন্তু সুভাষদার কোনো হোয়াটসঅ্যাপ আমি পাইনি, সেটা আমি এখান থেকেই বলে দিলাম। আর পিউ, আরেকটা জিনিস আমি, তুমি আমাকে মনে করিও, অনুষ্ঠান শেষে আমি সেগুলো তোমাকে বলবো। এত মানুষ তোমার গলার অবস্থা দেখে এত রকমের টোটকা ভালোবাসা সহ পাঠিয়েছেন, হ্যাঁ বলেছেন যে কথার মধ্যে, অনুষ্ঠানের মধ্যে না বলা হলেও যেন আমি পরে তোমাকে বলি। হ্যাঁ, মানে এইগুলো হচ্ছে ভালোবাসা, জানো, এইগুলো সত্যি সত্যি এমনিতে পাওয়া যায় না।
1: আমরা খুব আশীর্বাদ প্রাপ্ত, জানো তো, এটা যে মানে এত মানুষ আমাদের কথা, আমাদের অসুবিধার কথা ভেবে পাশে দাঁড়ান। সবসময় তো ফিজিক্যালি পাশে দাঁড়ানোটা ইম্পর্টেন্ট নয়, অনেক সময় এখন যেভাবে ভার্চুয়াল ওয়ার্ল্ড ডেভেলপ করেছে, তাতে এগুলো তো
0: মানুষের আশীর্বাদ এবং ভালোবাসা। আচ্ছা, সময় 8 মিনিট রয়েছে, তুমি দুটো গান অবশ্যই,
1: আমি আমার হতে বলছি শোনাবো, আরেকটা কি শোনাবো,
0: আরেকটা কোনো গান তোমার ইচ্ছে মতো। আমি তো আক্তারি বাই ভাবছিলাম, শিবরাণী ভাবছিলাম, আরো অনেক কিছুই ভাবছিলাম, জানি না কতটুকু কি সম্ভব।
1: কোয়েলিয়া গান থামাই, হ্যাঁ না, ই ই মানে বিয়ে

0: এই গান যে কতবার কতবার শোনা, আরো কতবার যে আমরা শুনবো সারা জীবনে, তার কোনো
1: টাইমলেস
0: নেই, একেবারেই তাই। আমরা অনেকটা সময় পিওর গান শুনতে শুনতে পার করে এসেছি। একেবারে যেতে যেতে জয়তী ব্যানার্জির কথা বলবো, তিনি বলেছেন হারমোনিয়াম বাদক, তবলিয়া এবং গিটারিস্টকেও যদি একটু দেখতে পেতাম ভালো লাগতো। আসলে আমাদের না, ওদেরকে তো দেখানোর কোনো অপশন নেই। আমরা চেষ্টা করছি, ভবিষ্যতে আমাদের খুব ইচ্ছে রয়েছে এদেরকে প্রত্যেককে যাতে দেখানো যায়। আমরা খুব শিগগিরই সেই ব্যাপারটা আনতেও চলেছি। নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটা এপিসোডে, দুটো তিনটে চারটে এপিসোডের পরে অবশ্যই
1: সুভাষকে আর জ্যোতির্ময়কে গাইতে ডাকো,
0: একবার তো ডাকতেই হবে। মানে আমি খুবই চাই যে এদেরকেও আমরা সামনে, সবার সামনে নিয়ে আসি। তো সেই চেষ্টাটা আমাদের রয়েছে, আগামী দিনে আপনারা সঙ্গে থাকবেন নিশ্চয়ই, আর অবশ্যই এভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন, যাতে আমরা আগের থেকে যেভাবে একটু একটু করে আমাদের সমস্ত কিছু ভালো করার চেষ্টা করেছি, তেমনভাবে আরও আরও অনেক ভালো আমরা দেখতে পাবো, আশা রয়েছে আমাদের প্রত্যেকের এবং চেষ্টাও রয়েছে। পিউ অনেক ধন্যবাদ, আবার নিশ্চয়ই খুব শিগগিরই শিগগিরই দেখা হবে। আজকে তো গলাটা অতটা ভালো ছিল না,
1: হ্যাঁ
0: খুব শিগগিরই দেখা হবে, তখন গলা একদম ঠিক হয়ে যাবে, টোটকাগুলো আমি বলে দেবো তোমাকে। হ্যাঁ, জ্যোতির্ময়, সুভাষ এবং চন্দনকেও অনেক ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সকলকে, পুরো টিমকে যারা আমাদের এই গোটা সময়টায় সাপোর্ট দিয়েছেন। সৌরভকে ধন্যবাদ, পায়েলকে ধন্যবাদ এবং শুভান স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকে ধন্যবাদ যে রবিবারের এই সময়টায়, জমজমাট সময়টায়, ব্যস্ত সময়ে আপনারা আমাদের সঙ্গে ছিলেন। চলো যেতে যেতে একটা গান শুনি, শুনতে শুনতে আজকের মতো সকলের কাছ থেকে বিদায়
1: নেব। আর গুরুজির কম্পোজ করাই গান আমি আমার হতে বলছি, একদম ছোট্ট করে একটু অন্তরা আর একটু মুখরা শুনি।

অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্জে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্জে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্জে এবং DTH বাংলা পরিষেবায়, আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্জে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগা হার্জে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগা হার্জে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 135তম পর্ব।

0: हम मिलकर के बचाएं। बहुत बहुत धन्यवाद, नमस्कार।
1: मन की बात आकाशवाणी के माध्यम से माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी अपने मन की बातें साझा कर रहे थे। हम आपको बता दें कि माननीय प्रधानमंत्री के इस प्रसारण के बाद मन की बात के क्षेत्रीय भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी और दूरदर्शन के संबद्ध प्रादेशिक केंद्रों से तथा संस्कृत भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी दिल्ली के इंद्रप्रस्थ चैनल मीडियम वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्ज और FM गोल्ड 100.1 मेगाहर्ट्ज पर अभी किया जाएगा। मन की बात के क्षेत्रीय भाषाओं का पुनः प्रसारण आज रात 8 बजे आकाशवाणी के संबद्ध प्रादेशिक केंद्रों से और अंग्रेजी अनुवाद का प्रसारण FM रेनबो 102.6 मेगाहर्ट्ज पर किया जाएगा। यह कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
2: ये आकाशवाणी दिल्ली है, लीजिए सुनिए माननीय प्रधानमंत्री।
3: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 135তম পর্ব। এবার শুনবেন অনুষ্ঠানটির বাংলা রূপান্তর।
4: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে।
3: এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
5: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026-এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS দুনাগিরি, INS সংশোধক, INS অগ্রেকে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশি। বন্ধুরা, জুন মাসে অ্যাভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ান সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এয়ারোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশি লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এর পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDO-র ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল। আর এই

অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর 2500 বেশি জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণপদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন, তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জনভাগিদারী আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাঁদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাঁদের আবেদন করেছিলাম কারপুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তারা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এইবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাবো। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তাঁরা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কারপুলিং নিয়েও নাগরিকরা তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন, তাঁরা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এইরকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবরও আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবিলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদেরও উপহার দিয়ে থাকেন। বন্ধুরা, মহারাষ্ট্রের নন্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নন্দেড়ে বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বাস করেন। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয়, তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকা বিমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ 1 বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়া যায়। এখনও পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা বোন মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি

টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2 লক্ষ টাকা বিমার কভার দেয়। এর বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11 লক্ষ পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে লক্ষ লক্ষ পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো, হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে। সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে, তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করেন যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে, সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এইসব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন। সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পিছনে ফেলে এসেছেন। তাঁরা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যারা খেলাধুলা করেন তাঁরাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যারা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রচেষ্টার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার। প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লীগ।
নামটি শুনেই আপনাদের অবশ্যই মনে হচ্ছে

হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্য আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা, কিন্তু আসলে এমনটা নয়। এটা পাঁচ থেকে দশ বারো বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলেমেয়েদের একটি অসাধারণ লীগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। পাঁচ থেকে বারো বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লীগ এখন তিন বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লীগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল পাঁচজন খেলোয়াড় থাকে। খেলার মাঠও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়, তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এইসব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন এআই ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময় একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এইসব প্রশ্নের উত্তর খুঁজছে নালন্দা বিশ্ববিদ্যালয়। হাজার বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। দুবছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনার পুরনো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমই নয়, এটা আমাদের বাদ সম্বাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্রচর্চা তর্কের সঙ্গে, তথ্যের সঙ্গে নিজেদের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়। আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্রচর্চার প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখনকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তাঁরাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের

গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে, সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন, এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন, তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, স্ত্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুব আকর্ষণীয়। এই ব্রিজ কয়েক দিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রবার গাছের শিকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়, এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। সেই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয় মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের, এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সে সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এই ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন এই বছর হ্যালি ওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো
এই রুট ব্রিজে গিয়ে থাকলে

তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক, কিন্তু কদাচিৎ ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে। বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারুর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের ভাবনা চিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেওড়ার কিছু বোনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তাঁরা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তাঁরা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন। তাঁরা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকো ব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকো ব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে 100 কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তাঁরা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্য আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কি দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অব প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পূজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে, এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালিত হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী। দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায় যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয়, তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে

0: আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে, বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে আকাশবাণী।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মনির্ভর ভারতের মন্ত্রে সংকল্পবদ্ধ হয়ে দেশ একের পর এক সাফল্যের অধিকারী হয়েছে। আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 135তম পর্বে তিনি বিভিন্ন ক্ষেত্রে দেশীয় প্রযুক্তি ব্যবহারের কথা উল্লেখ করেন। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সবথেকে বড় সম্পদ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। নতুন উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের সৃজনশীলতা বাঁচিয়ে রাখার জন্য শিকড়ের সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। সে দেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির সঙ্গেও বৈঠকে মিলিত হবেন তিনি। মার্কিন ইরান যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার মুখে, আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনা বৃদ্ধি, কুয়েত ও বাহরাইনে মার্কিন সেনাঘাটিতে ড্রোন হামলা ইরানের। রাজ্য সরকার অপরিহার্য ও জরুরি পরিষেবায় জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের কিদম্বি শ্রীকান্ত পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মনির্ভর ভারতের মন্ত্রে সংকল্পবদ্ধ হয়ে দেশ

0: একের পর এক সাফল্যের অধিকারী হয়েছে। তিনি আজ আকাশবাণীতে মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বে সাম্প্রতিককালে দেশের প্রতিরক্ষা, বিমান পরিবহন, এমএসএমই সহ বিভিন্ন ক্ষেত্রে দেশীয় প্রযুক্তি ব্যবহার এবং দেশজ উৎপাদনের কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী কলকাতায় তাঁর উপস্থিতিতে 3টি জাহাজের নৌসেনায় অন্তর্ভুক্তির কথা স্মরণ করেন।
1: और INS अग्रय को भारतीय नौसेना के बेड़े में शामिल किया गया। इन शिप्स की डिजाइन और मैन्युफैक्चरिंग तक सब कुछ स्वदेशी है। साथियों, जून के महीने में ही एविएशन सेक्टर में भी देश ने एक बड़ी सफलता पाई। C-295 यह विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे एमएसएमई और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है।
0: চলতি মাসের 21 তারিখে পালিত আন্তর্জাতিক যোগ দিবসে সারা বিশ্ব যেভাবে এই কর্মসূচিতে সাড়া দিয়েছে তাতে সন্তোষ ব্যক্ত করেন শ্রীমোদী। আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে ভারতের শীর্ষস্থান প্রাপ্তিতে উচ্ছ্বাস ব্যক্ত করে বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
1: বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ কি ভি বড়ি চর্চা হুই ইসমে ভারত নে কুল 114 পদক জিতে ইনমে 102 गोल्ड मेडल भी शामिल है। भारत इस चैंपियनशिप की पदक तालिका में पहले स्थान पर रहा।
0: প্রধানমন্ত্রী বলেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনতা। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সবথেকে বড় সম্পদ বলে উল্লেখ করেন শ্রীমোদী। পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তার আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
1: पश्चिम एशिया में बनी युद्ध की स्थितियों को देखते हुए मैंने देशवासियों से कहा था, कुछ समय के लिए सोना खरीदने से बचें। लोगों से कहा था कि विदेश में छुट्टियां मनाने से बचें। लोगों से कार पुलिंग को भी बढ़ावा देने की अपील की थी। किसानों से केमिकल मुक्त खेती के लिए, खेत बचाने के लिए और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था। मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं।
0: প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের ঘরে ঘরে একাধিক উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সুরক্ষার বলয় আবৃত রাখছে। মহারাষ্ট্রের নান্দেড়ের বাহাদুরপুরা গ্রামের পেটকার পরিবারের একটি বিশেষ উদ্যোগের কথা এ প্রসঙ্গে স্মরণ করেন শ্রীমোদী। তিনি বলেন, ওই পরিবার আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে সাহায্য করার জন্য নিজেদের বাড়ির অনুষ্ঠান উপলক্ষে তারা গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বিমার ব্যবস্থা করেছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের গৃহীত একাধিক প্রকল্পের কথাও উল্লেখ করেন শ্রীমোদী। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক যুগ প্রযুক্তির যুগ। প্রতিদিন নতুন নতুন উদ্ভাবনের সমান্তরালে তাল মিলিয়ে নিজেদের সৃজনশীলতাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে শিকড়ের সঙ্গে যুক্ত থাকার কথা বলেন শ্রীমোদী। আধুনিক প্রযুক্তিকে দেশের চিরাচরিত জ্ঞান ভাণ্ডারের সঙ্গে সম্পৃক্ত করার উদ্দেশ্যে দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির নতুন কোর্স চালুর পরিকল্পনাকেও সাধুবাদ জানান প্রধানমন্ত্রী।
1: साथियों, जड़ों से जुड़े रहकर युवाओं को नई टेक्नोलॉजी के लिए तैयार करने का एक और अच्छा प्रयास हो रहा है। दिल्ली में स्थित सेंट्रल संस्कृत यूनिवर्सिटी आर्टिफिशियल इंटेलिजेंस और डेटा साइंस में बीटेक प्रोग्राम शुरू करने जा रही है। ये आधुनिक टेक्नोलॉजी को भारत के पारंपरिक ज्ञान से जोड़ने की दिशा में एक महत्वपूर्ण कदम है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এবারের মন কি বাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রুটব্রিজের কথা উল্লেখ করেন। প্রকৃতি ও মানুষের অপূর্ব মেলবন্ধনে এই রুটব্রিজ গোটা বিশ্বের কাছেই দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি। আসন্ন গণেশ উৎসবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সে সময় কুম্ভকারদের মাটির মূর্তি তৈরির আবেদন জানান। জল সঞ্চয়ের গুরুত্বের কথা উল্লেখ করে বর্তমান বর্ষা মরশুমে জলের প্রতিটি ফোঁটা রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেসেলসের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক দিক পর্যালোচনা করবেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে তারা মত বিনিময় করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌসেনার 2টি জাহাজও অংশ নেবে।

0: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর পশ্চিম এশিয়ার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত কয়েক ঘণ্টায় উভয় দেশই নতুন করে সামরিক হামলা চালিয়েছে। একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার জন্য তেহরানকে দায়ী করার পর হরমুজ প্রণালীর কাছে ইরানের 10টি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে বলে ওয়াশিংটন জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত থাকলে আরও ভয়াবহ সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বলেছে, কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহরের ফিফথ ফ্লিটের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে আঘাত হানা হয়েছে। এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ভারতের সহায়তা কর্মসূচির অঙ্গ হিসেবে অপারেশন আমিস্তাদের আওতায় ভারতের ত্রাণ সামগ্রী ভেনেজুয়েলায় পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী বলেন, ফিল্ড হসপিটাল ইউনিট, ত্রাণ সামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সেদেশের স্বাভাবিক জনজীবন পুনরুদ্ধারে জরুরি ভূমিকা নেবে। রাজ্য সরকার অপরিহার্য ও জরুরি পরিষেবাকে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধের আওতা থেকে সম্পূর্ণ ছাড় দিয়েছে। খাদ্য সরবরাহ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তি প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এখন থেকে স্বাস্থ্য, কৃষিখাদ্য, মৎস্য, চা সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি, সংস্থা এবং গ্রাহকরা ব্যারেল বা পাত্রে ডিজেল কিনে তা বহন করতে পারবেন। রাজ্যের অর্থনীতিকে মসৃণ রাখতেই এ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে ছাড় দেওয়ার জন্য প্রধান তেল কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দৈনিক গ্রাহকদের জ্বালানি দেওয়ার ক্ষেত্রে সর্বাধিক যে পরিমাণ নির্ধারণ করা হয়েছিল তাও শিথিল করা হয়েছে। ডিজেল কেনার জন্য পাম্পে শুধুমাত্র প্রাথমিক পরিচয়পত্র দেখানোর কথা বলা হয়েছে। রাজ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে আজ বিকেল 4টে পর্যন্ত কমিশনার পদের জন্য আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। ভারতের কিদাম্বি শ্রীকান্ত ক্যালিফোর্নিয়ায় ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে শ্রীকান্ত 22-20, 15-21, 21-19 গেমে জাপানের ইউদাই ওকিমোতোকে হারিয়ে দেন। পুরুষদের সিঙ্গলসের আরেক সেমিফাইনালে ভারতের রৌনক চৌহান লড়বেন চীনা তাইপেইয়ের সু লি ইয়াংয়ের বিরুদ্ধে। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে ডেনমার্কের লিনে ক্রিস্টোফারসেনের কাছে 21-16, 11-21, 21-11 গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ভারতের দেবিকা সিহাগ। ফিফা বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলা আজ শেষ হয়েছে। রাউন্ড অফ 32-র জন্য কোন কোন দল খেলবে তাও নিশ্চিত হয়ে গেছে। আজ গ্রুপ জের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে আর্জেন্টিনা 3-1 গোলে জর্ডানকে হারিয়ে দিয়েছে। ম্যাচের 19 মিনিটে জিওভানি লো সেলসো ও 31 মিনিটে পেনাল্টি থেকে লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে গোল করেন। জর্ডানের হয়ে মুসা আল তামারি 55 মিনিটে গোল শোধ করলে 80 মিনিটে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি আবার একটি গোল করেন। এদিকে রাউন্ড অফ 32-র খেলাও আজ থেকে শুরু হচ্ছে। প্রথম খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ইংলেউড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মনির্ভর ভারতের মন্ত্রে সংকল্পবদ্ধ হয়ে দেশ একের পর এক সাফল্যের অধিকারী হয়েছে। আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 135তম পর্বে তিনি বিভিন্ন ক্ষেত্রে দেশীয় প্রযুক্তি ব্যবহারের কথা উল্লেখ করেন। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সবথেকে বড় সম্পদ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। মার্কিন ইরান যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার মুখে আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনা বৃদ্ধি। কুয়েত ও বাহরাইনে মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলা ইরানের। খবর শেষ হল, এরপরের খবর দুপুর 1:30।
1: আকাশবাণী সমাচার কে সাথ মে বিশাল শর্মা। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि जून के महीने में स्वदेशी C-295 विमान की पहली उड़ान के साथ ही भारत ने विमानन क्षेत्र में एक बड़ी सफलता हासिल की है। आकाशवाणी से मन की बात कार्यक्रम में उन्होंने कहा कि इससे रोजगार के नए अवसर सृजित हो रहे हैं।
2: एविएशन सेक्टर में भी देश ने एक बड़ी सफलता पाई। C-295 यह विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे MSME और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत अधिक सुरक्षित और आत्मनिर्भर बन रहा है।
1: श्री मोदी ने कहा कि इसी महीने कोलकाता में 3 युद्धपोतों दूनागिरी, संशोधक और अग्रह का जलावतरण किया गया। ये तीनों युद्धपोत डिजाइन से लेकर

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: স্টুডিওর ঘড়ি বলছে 1:12 হয়ে 12 সেকেন্ড, আর এই সময়টা আপনারা সবাই অপেক্ষায় আছেন, আপনারা অনুরোধ করেছেন যে গানগুলি সেগুলি শোনার জন্যে। আর আমরা এ প্রান্তে আমি শাশ্বতী
2: অনুপূর্বা
1: রয়েছি গান শোনাবো বলে।
2: শাশ্বতী, গান তো আমরা নিশ্চয়ই শোনাবো, তবে তার আগে আমাদের তো কিছু অলিখিত নিয়ম থাকে। বন্ধুরা জানেন যে তোমায় গান শোনাবো অনুষ্ঠানে সপ্তাহে একদিন বন্ধুরা তাদের নিজেদের গান শোনানোর জন্য রিকোয়েস্ট করতে পারেন, আর বাকি 6টা দিন তাদের অন্যান্য বন্ধু যারা রিকোয়েস্ট করছেন সেই গানগুলো শোনান, শোনেন তারা। অর্থাৎ কি না, আপনি অনুরোধ করতে পারবেন 1টা দিন। আমাদের বন্ধুরা ইতিমধ্যেই এই নিয়মের সাথে অভ্যস্ত হয়ে গেছেন, তো আপনারা রিকোয়েস্ট করে পাঠিয়েছেন আমাদের নিজস্ব ফেসবুক পেজ 100.1 FM গোল্ডে। আমরা শোনাই তাহলে, চলে যাই আজকের অনুষ্ঠানে।
1: একেবারেই আজ শুরু করব সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান দিয়ে। আপনারাই শুনতে চেয়েছেন, কে শুনতে চেয়েছেন বলছি গানের পরে।

0: গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানের জন্য রিকোয়েস্ট করেছিলেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। রেঞ্জার সাহেব ছবি থেকে এই গান শোনাচ্ছিলাম।
1: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং অমল মুখোপাধ্যায়ের সুরে এই গানটি আমরা দিয়ে শুরু করলাম আজকের তোমায় গান শোনাবো অনুষ্ঠান। পরের গান শুনবো, আগে গান শুনি আমরা, তারপর বলি বন্ধুদের নাম। এবার শুনে নেব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।
2: ভাঙ রে ভাঙ রে ভাঙ ভাঙ রে পাথর ভাঙ, ভাঙ রে

0: Bhangri Bhangri Bhangri Bhangri Bhangri Bhangri Bhangri Bhangri Bhangri Bhangri Bhangri Bhangri Bhangri
1: ইন্দ্রাণী ছবি থেকে গৌরীপ্রসন্ন মজুমদার এবং নচিকেতা ঘোষের কথায় সুরে এই গানটি শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন যারা, তারা হলেন দীপক দাস, উজ্জ্বল দাস, মিতালী দাস, চন্দন দাস, ঢোলি সাকরা, মুজফ্ফরপুর বিহার থেকে।
2: এরপর প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শোনানোর জন্য রিকোয়েস্ট আছে, অনেকে মিলে অনুরোধ করেছেন। রাহুল সুরাই, শর্মিলা সুরাই, রাজকুমার সুরাই, অনিমা সুরাই এবং দীপালী দাস ও প্রত্যুষা দাস, বিপ্রন্নপাড়া, কামারশাল, হাওড়া থেকে। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান, গানের কথা লিখেছেন বরুণ বিশ্বাস, সুধীন দাশগুপ্তের সুর।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের পর আমরা শুনব শ্যামল মিত্রের কণ্ঠে একটি গান। সেই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুনীত ও সোনালী সেনগুপ্ত, হিন্দুস্তান পার্ক, কলকাতা 29 থেকে। আর গানটি শ্যামল মিত্রের কণ্ঠে, ওই রাত গিয়েছে থেমে।

0: অজয় দাসের সুরে নয়া মিছিল ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি আমরা শুনছিলাম। পরের গানে যাব, পরের গান কার অনুরোধে?
1: পরের গান পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে শুনতে চেয়েছেন আমার সাধ না মিটিল আশা না ফুরিল এই গানটি, জয়দীপ রায় বাঘা যতীন থেকে। ভক্তিমূলক ডিভোশনাল এই গান শোনাই তাহলে পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে।

0: পান্নালাল ভট্টাচার্যের পর আমরা শুনে নেব আশা ভোসলের কণ্ঠে একটি গান। শ্যামনগর থেকে বর্ষা বড়ুয়া শুনতে চেয়েছেন মেঘ কালো ছবির এই গানটি।
1: বন্ধু টেলিফোনে ফোন করেছিলেন আমাদের নিজস্ব যে ফেসবুক, এছাড়াও 2248 8085 এই নাম্বারে আপনারা আসতে পারেন আপনাদের পছন্দের গানের তালিকা নিয়ে। আমরা চেষ্টা

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: স্বপন বসুর কণ্ঠে একটা লোকগীতি শুনতে চাই, কে রিকোয়েস্ট করে পাঠিয়েছিলেন অনেকে মিলে। সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনেত্রা দাস, অভিরূপ দাস, গারুলিয়া, বাবুঘাট, উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে এতজনে মিলে স্বপন বসুর কণ্ঠে এই নির্দিষ্ট গানটি শোনার জন্য অনুরোধ করেছিলেন। শাশ্বতী, বন্ধুদের রিকোয়েস্টে আমরা কিন্তু নানা রকমের গান পাই, ফিল্মের গান, আধুনিক গান, লোকগান, রবীন্দ্রনাথের গান,
1: নজরুলগীতি,
0: সব রকম গান আমরা পাই। এবং এই সব রকম গানের পাঁচমিশালিতে তোমায় গান শোনাবো অনুষ্ঠানটা কিন্তু একেবারে পরিপূর্ণ মাত্রা পায়।
1: একেবারেই এই মুহূর্তে একটা রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের কথা বলবো। প্রদীপ সরকার অনুরোধ করছেন রামকৃষ্ণ ঘোষ রোড সিঁথি রায়পাড়া থেকে, কিন্তু উনি যে গানটি শুনতে চেয়েছেন শ্রাবণী সেনের কণ্ঠে, শ্রাবণের ধারার মতো পড়ুক ছড়ে, আমাদের সংগ্রহে এই মুহূর্তে নেই। আর শ্রাবণ মাসও এখনো আসেনি,
0: আমরা আষাঢ়েই আছি,
1: বরং একটি রবীন্দ্রসঙ্গীত শ্রাবণী সেনের কণ্ঠে শোনাচ্ছি আপনার জন্য এবং সকলের জন্য।

আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে পৌঁছে গেছি, তবুও এখনও অনেক গানের রিকোয়েস্ট রয়েছে আমাদের হাতে। ঠিক যেমন নিশীথ সাধুর কণ্ঠে যদি কুমড়োর মতো হতো ছানা বড়া, এই গানটার জন্য অনুরোধ করে পাঠিয়েছেন শ্যামনগর থেকে রণবীর নাথ। তার অনুরোধ মতো নিশীথ।

0: নিষেধ সাধুর কণ্ঠে গানটি শুনছিলাম। তারপর আমরা এখন চলে যাব কিশোর কুমারের কণ্ঠে। রূপসুন্দর ঘোষ বর্ধমান থেকে অনুরোধ করেছেন এই গানটির জন্য,
1: ফোন করেছিলেন
0: অবশ্যই। হ্যাঁ, আমাদের এফএম গোল্ডের যে নাম্বার, সেই নাম্বারে ফোন করে উনি অনুরোধ জানিয়েছিলেন ওনার গানটি এবার

0: এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন হলদিয়া নন্দরামপুর থেকে মনোরঞ্জন দে, সোমাশ্রী মাইতি, অনিমা দে। আপনাদের জন্য রইল এই গানটি, আমরা শোনালাম এবং শেষ গান আজকে শুনবো আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে অনুরোধ করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানের জন্য। এই গান শুনিয়েই আমরা চলে যাব আজকের অনুষ্ঠান থেকে, আবার ফিরে আসবো 2:30 সময়। সুরেলা সফল।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।
2: স্টুডিওর ঘড়ি বলছে দুটো বেজে 31 মিনিট হয়ে 23 সেকেন্ড, আর এই সময়টা আপনারা সবাই টিউন করেছেন কারণ সুরেলা সফরের সময়। সুরে সুরে আমাদের সফর শুরু হলো, আর এই সফরে আপনাদের সঙ্গী হয়েছি আমরা দুজন, আমি শাশ্বতী,
3: অনুপূর্বা।
2: আজ সুরেলা সফরে আমরা দুটি জুটিকে নিয়ে কথা বলবো, যেরকম নিয়ম অনুযায়ী প্রতি রবিবারই আমরা করে থাকি। আজ দুটিতে জুটিতে কারা রয়েছে?
3: যারা রয়েছেন তারা কিন্তু শিল্পী দম্পতি। শিল্পী দম্পতির জুটি, সেটা বাংলা গানেই হোক, বাংলা সিনেমাতেই হোক, সেটা কিন্তু আছে, মানে অসংখ্য না হলেও মোটামুটি সংখ্যায় আছে। তো তারা গানের ক্ষেত্রে হতে পারেন, সিনেমার ক্ষেত্রেও হতে পারেন, পরিচালক স্বামী, তার স্ত্রী অভিনেত্রী, তার সাথে জুটি বেঁধে সারা জীবনের সঙ্গী হয়ে তারা শিল্পকর্মকে এগিয়ে নিয়ে গেছেন।
2: সংসারেও তারা জুটি বেঁধেছে এবং তারা শিল্পেও জুটি বেঁধেছে,
3: একদমই তাই।
2: এভাবেই তাদের পথ চলা, চলেছেন তারা তাদের পথ, আর সেই পথ চলার কিছু কিছু অংশ আজ আমরা অনুপূর্বা আর শাশ্বতী আপনাদের সামনে

0: হাজির করব ছোট ছোট।
1: তবে শাশ্বতী এখনই কিন্তু আমরা মানে একটু সাসপেন্সে রাখি, না নাম বলছি না,
0: একটা গান দিয়ে শুরু করছি। ক্লুটা গানগুলোই ক্লু, মানে এই ধরনের রবীন্দ্রসঙ্গীত খুব বেশি ব্যবহার হয়, সেরকমই একটি গান দিয়ে নাট ছবির কথা বলছি আর কি।
1: মানে তার ছবিতে রবীন্দ্রনাথের গান সবচেয়ে বেশি ব্যবহৃত হতো এবং ছবিকে একটা অন্য মাত্রা দিত
0: একেবারে।
1: তো শ্রোতা বন্ধুরা বুঝতেই পেরেছেন কার কথা বলছি, বাংলা ছবির যে পরিচালকের কথা। ঠিক আছে, আমরা চলেই যাই গানে।
0: আমাদের বন্ধুরা সবাই বুঝে গেছেন, আমাদের বন্ধুরা ভীষণ খবর রাখেন, বিশেষ করে ফিল্মের খবর দুর্দান্ত রাখেন, গানের খবর আরো বেশি ভালো করে রাখেন, তাই তাদের আর এত করে বলে দেওয়ার প্রয়োজন হবে না। গানটা বরং আমরা শোনাই।

বন্ধুরা, সবাই বুঝে গিয়েছেন আমরা কোন জুটির কথা বলছি। বাংলা চলচ্চিত্রের সেই অভিনেতা, অভিনেত্রী এবং পরিচালক জুটি, সন্ধ্যা রায় এবং তরুণ মজুমদার জুটির কথা নিয়ে আজ আমরা তাঁদের মানে যৌথ সৃজন যাত্রা নিয়ে থাকব বিকেল চারটে পর্যন্ত। আর এই যে কত ছবি বলো অনুপূর্বা, যেটা শুরু হয়েছিল যাত্রী পরিচালিত একটি ছবি দিয়ে, ছবির নাম ছিল পলাতক, 1963 সালে। তখন দিলীপ মুখার্জি, শচীন মুখার্জি এবং তরুণ মজুমদার যাত্রিক বলে একটি সংগঠন তৈরি করেছিলেন এবং সেইখানে তিনজন মিলে পরিচালনার দায়িত্ব পালন করতেন। সেখানে প্রথম সন্ধ্যা রায়ের সঙ্গে তাঁদের পরিচয়।

0: তাঁর অভিনয়ের সঙ্গে পরিচয়। সেই থেকে যাত্রাপথ শুরু হয়েছে এবং পরবর্তী সময়ে তরুণ মজুমদার যখন এককভাবে কাজ শুরু করলেন, পরিচালনার কাজ, সেখানেও সন্ধ্যা রায় তাঁর সঙ্গে জুড়ে গেলেন এবং পরবর্তী সময় তার জীবনের সঙ্গেও জুড়ে গেলেন। তাঁর একক পরিচালনায় শুরু হলো একটুকু বাসা দিয়ে, তাই তো যাত্রা শুরু।
1: আসলে তরুণ মজুমদারের যে ব্যক্তিত্ব, একটা গম্ভীর মুখ, সেখানেই রোম্যান্টিক ইমেজের কেউ যেন একেবারেই যায় না বা তার সাথে মানায় না। তার হাসি মুখ খুব কম মানুষই দেখেছেন এমনই নাকি বলা হতো। সেই তরুণ মজুমদারেরই প্রেমে পড়লেন বাংলা ছবির বলতে গেলে তখনকার লক্ষ্মী প্রতিমা সন্ধ্যা রায়। নায়িকা স্ত্রী আর পরিচালক স্বামী শাশ্বতী, এরকম কিন্তু আমরা অনেক পেয়েছি, যেমন কানন দেবী, হরিদাস ভট্টাচার্য,
0: অরুন্ধতী দেবী, তার সঙ্গে
1: তপন সিনহা। তো এই জুটি তরুণ মজুমদার আর সন্ধ্যা রায়। তুমি যাত্রিকের কথা বলছিলে, সেই যাত্রিক থেকেই তরুণ মজুমদারের চলা শুরু। সেই সময় কিন্তু তারা চাওয়া পাওয়া, স্মৃতিটুকু থাক, এই দুটো ছবিও বানিয়েছিল যাত্রিক শিল্পী গোষ্ঠী। তারপর তরুণ মজুমদার ঠিক করলেন যে আমি নিজেই আলাদা করে ছবি তৈরি করব। এবং সেই সময় তিনি পাশে পেলেন তার অর্ধাঙ্গিনী স্ত্রীকে, সন্ধ্যা রায়কে। একের পর এক হিট ছবি, কোনটা ছেড়ে, মানে সেই ছয়ের দশক থেকে শুরু না,
0: পঁয়ষট্টি
1: থেকে শুরু,
0: একটুকু বাসা দিয়ে,
1: একটুকু বাসা, সন্ধ্যা এবং সৌমিত্র, এই ছবির গান আছে
0: একটুকু বাসার গান আমরা শুনবো,
1: একটুকু বাসার গান আমরা শুনবো। তবে তার আগে যে কথা বলছিলাম যে এই ইমেজ তৈরি করা এবং এই জুটি, যেহেতু তরুণ মজুমদারের গল্প এরকমই একটা গল্প যে পরিচ্ছন্ন মধ্যবিত্ত বাঙালির জীবনের সাথে যে গল্পটা মিশে যায়, যে গল্পতে একটা পরিবার থাকে, সেটা কখনো সাহিত্য নির্ভর হয়ে উঠেছে। প্রচুর ছবি তিনি করেছেন সাহিত্য নির্ভর, মানে একদম তার জীবনের শেষ দিকে যে আলো ছবি, সেটাও আমরা বিভূতিভূষণের সাহিত্য নির্ভর ছবি পেয়েছি। এবং তার প্রথম দিকে যে ছবিগুলো, সেখানেও অনেক সাহিত্য নির্ভর ছবি করেছেন, আর নিজস্ব স্ক্রিপ্ট তো আছেনই। তো এই জুটি তরুণ মজুমদার এবং তার স্ত্রী, মানে স্ত্রী হিসেবে তিনি তখন যে কাস্ট করেছেন তা নয়, সন্ধ্যা রায় তখন একেবারে মধ্য গগনে বলতে গেলে।
0: সন্ধ্যা রায় কিন্তু তার অভিনয় জীবন শুরু করেছেন 1958 সাল থেকে,
1: ঠিকই তাই।
0: এবং যখন 1963 পলাতক করছেন তখন তিনি যথেষ্ট নাম করে নিয়েছেন, এবং 65 তাদের বিবাহ এবং পরবর্তী এককভাবে কাজ শুরু, মানে যৌথভাবে তরুণ মজুমদার এককভাবে পরিচালনার কাজ শুরু করলেন এবং সন্ধ্যা রায়কে পাশে নিয়ে যৌথভাবে তারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করলেন।
1: এবং তরুণ মজুমদার যেহেতু খুব সীমিত কথা বলতেন, সেরকমভাবে ধরতে গেলে খুব গাম্ভীর্যপূর্ণ একটা মানুষ তিনি, অনেক সময় অনেক কথা এমন, মানে দেখা যেত যে সেই কথার প্রেক্ষিতে কোনো হাস্যরস তৈরি হচ্ছে এমন হতো না। তবু একটা পার্টিতে গিয়ে ব্যক্তিগতভাবে, মানে তারা যখন পার্টিতে রয়েছেন তখন, মানে খুব কাছের একজনকে বলেছিলেন, আমরা কে কাকে বিয়ে করেছি জানি না, আমি সন্ধ্যা রায়কে নাকি সন্ধ্যা রায় আমাকে। কারণ তার কারণটা ছিল, সন্ধ্যা রায় একটা বাড়ি তৈরি করেছিলেন সন্ধ্যামণি বলে, সন্ধ্যানীর। তো সেই সন্ধ্যানীর বাড়িতেই কিন্তু তরুণ মজুমদার থাকতেন। এটা সাধারণত কনভেনশনালি এটা দেখা যায় না যে স্ত্রী বাড়ি তৈরি করছেন সেই বাড়িতেই স্বামী থেকে যাচ্ছেন, এবং সুন্দর একটা নামাঙ্কিত বাড়ি, কিন্তু তাদের মধ্যে এরকমই একটা বোঝাপড়া ছিল।
0: তুমি একটুকু বাসা থেকে গান শুনতে চাইছিলে,
1: একটুকু বাসার কথা বলছিলাম,
0: আর কণ্ঠে এই গানটা আমরা শুনি এখন।
2: আমার ঘরে এসো, বসে আছি, আসবে বলে।

0: একটুকু বাসা থেকে গানটা শুনছিলাম। আর আমরা যে গানটা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম, রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ, তুমি রবে নীরবে,
1: 1971 সালের ছবি, তরুণ মজুমদার পরিচালিত কুহেলি,
0: কুহেলি থেকে।
1: এই ছবিতেও আমরা পাচ্ছি সন্ধ্যা রায়কে, মানে সন্ধ্যা রায় প্রায় 17-18টা ছবি তরুণ মজুমদারের পরিচালিত, শেষ বোধহয় পথ ও প্রাসাদ এই ছবি দিয়েই, মানে দীর্ঘ জীবন, তার সেলুলয়েড এবং দাম্পত্য জীবন একসাথে জুটিতে মিলেমিশে একাকার হয়ে আছে।
0: হ্যাঁ, একেবারেই। পরিচালক হিসেবে তরুণ মজুমদারের সংবেদনশীল দৃষ্টিভঙ্গি এবং অভিনেত্রী হিসেবে সন্ধ্যা রায়ের স্বাভাবিক প্রাণবন্ত অভিনয় যেন একে অপরকে পরিপূর্ণ করে তুলেছিল। প্রতিটি সিনেমাতে যেখানে হয়তো সন্ধ্যা রায় সেরকম মানে মুখ্য চরিত্রে নেই, কিন্তু তিনি স্বামীর পাশে থেকেছেন
1: ঠিকই,
0: এবং নতুন এক ঝাঁক তরুণ তরুণী সুযোগ পেয়েছে তাঁদের কাজে, এই যৌথ কাজে। তরুণ মজুমদার প্রচুর এমন অনেক অভিনেতা অভিনেত্রীকে নিয়ে এসেছেন যারা প্রথম তরুণ মজুমদারের সঙ্গেই কাজ দিয়ে তাঁদের জীবন শুরু করেছেন।
1: হ্যাঁ, এটা তো তরুণ মজুমদারের ট্রেন্ড ছিল যে বাংলা ছবিতে নতুন নায়ক নায়িকার একদম যে প্রত্যাবর্তনই বলি বা তাকে নতুন করে তুলে ধরা, সেটা আমরা পাচ্ছি তরুণ মজুমদারের ছবিতে। আজকের জুটিতে দুটিতে এই অনুষ্ঠানে আপনাদের সাথে শাশ্বতী আর অনুপূর্বা, তরুণ মজুমদার আর সন্ধ্যা রায়, এই জুটি নিয়ে কথা বলব। কুহেলি ছবির গান দিয়ে আমরা শুরু করেছিলাম। আমরা যদি পরপর আসি, 1965 আমরা পেয়েছিলাম আলোর পিপাসা, একটুকু বাসা ছবি,
0: একটুকু বাসা গান আমরা শুনলাম,
1: শুনে নিলাম সন্ধ্যা
0: সৌমিত্র।
1: হ্যাঁ, নিমন্ত্রণ আমরা পাচ্ছি, ওই
0: নিমন্ত্রণ হচ্ছে মানে
1: 1971
0: জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ছবি।
1: আমরা একটু গান শুনে নি, তারপর না হয় নিমন্ত্রণ ছবির কথায় আসবো।
0: আচ্ছা, কোন ছবির গান শুনবে?
1: নিমন্ত্রণ ছবির গান শোনাই বন্ধুদের।

0: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূল কাহিনী, সেখান থেকেই অরণধনের নিমন্ত্রণ থেকে ফিল্ম এটা রূপচিত্রনাট্য তৈরি হয়েছিল, ছবির নাম হয়েছিল নিমন্ত্রণ। আর এই তরুণ মজুমদারের যে কথা আমরা বলছিলাম, তরুণ মজুমদার কিন্তু ভীষণ পড়াশুনো করতেন এবং নিজের যে ফিল্মের টিম তৈরি করেছিলেন সেই টিমকেও কিন্তু তিনি নানা গল্প বলে, যে অবসর সময় পেতেন সেখানে গল্প বলে তাদের উপন্যাস গল্প পড়ার একটা প্রবণতা তৈরি করে দেওয়া। তিনি যে তুমি একটু আগে বলছিলে না খুব রাশভারী মানুষ, কিন্তু রাশভারী হলেও তিনি তার টিমকে ঠিক তার মতো করে একটা ঘরোয়া পরিবেশে, খুব সুস্থ সুন্দর পরিবেশে, যেন মনে হবে একই পরিবারের সদস্য সবাই, এই রকমভাবে তারা ফিল্মের কাজ করে গেছেন দীর্ঘদিন ধরে, পরের পর বিখ্যাত ছবি যেগুলো আমরা পরবর্তী সময় পেয়েছি।
1: এই যে নিমন্ত্রণ ছবির কথা বলছি, এই নিমন্ত্রণ ছবি কিন্তু শ্রেষ্ঠ ভারতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিল। শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছিলেন তরুণ মজুমদার এবং শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছিলেন
0: 19তম
1: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে, মানে 21শে মে মুক্তি পেয়েছিল নিমন্ত্রণ ছবি। তো এই ছবিতে সন্ধ্যা রায়ের যে ভূমিকা ছিল, তার ভূমিকা ছিল কুমি, তার নাম হয়েছিল কুমি। আমরা নন্দিনী মালিয়াকে পাচ্ছি, অনুপ কুমারকে পাচ্ছি, কালী বন্দ্যোপাধ্যায়, পাহাড়ি সান্যাল। একটা জিনিস বলতেই হয়, সন্ধ্যা রায়ের চেহারা ছিল ওই যে বাংলা ছবির লক্ষ্মী প্রতিমা বলছিলাম, তার গোলগাল ভরাট চেহারা, মুখটা টলটলে দুটো চোখ। এবং সেই সময় দেখো শাশ্বতী, প্রথাগত সিনেমার অভিনয় করার জন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে সেই সময়ের অভিনেত্রীরা নিতেন না, না নিয়েও যে অভিনয়ের মাত্রা ছিল, সুযোগ ছিল না।
0: তরুণ মজুমদার এক জায়গায় বলেছেন, আমরা তো কোনো কোনো জায়গায় পড়াশোনা না করেই ছবি তৈরি করতে শুরু করেছি, কিন্তু পরবর্তী সময়ে যখন তিনি ইয়াং জেনারেশন যখন তৈরি হয়েছে, তিনি কিন্তু তাদের প্রশংসা করেছেন এবং বলেছেন যে শিখে আসার একটা গুরুত্ব তো অবশ্যই রয়েছে, সেই জায়গাটাও তিনি। আবার এই যে কোনো শিল্পের শুরু যখন হয় তখন তো প্রতিষ্ঠান তৈরি হয়ে ওঠে না, শিক্ষা প্রতিষ্ঠান, সেটা পরবর্তী সময়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠান পাই এবং তখন তারাই পথ দেখান। তরুণ মজুমদার বা তার পূর্ববর্তী যারা পরিচালক ছিলেন তাদের দেখানো পথ ধরেই কিন্তু পরবর্তী সময়ে প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
1: এই নিমন্ত্রণ ছবিতে আমরা পাচ্ছি অনুপ কুমারকে, এবং অনুপ কুমারের সাথে

0: কিন্তু সেলুলয়েডে একটা অসাধারণ কেমিস্ট্রি ছিল সন্ধ্যা রায়ের, এবং তিনি বারবার আফসোসের সাথে বলেছেন যে অনুপদার মতো একজন প্রতিভাবান শিল্পী নিজের প্রতিভাকে সম্পূর্ণ উজাড় করে কাজে লাগাতে পারেনি বাংলা চলচ্চিত্র, যেরকম অনেকের কথাই তিনি বলেছিলেন পরবর্তী সময়, মঞ্জুদের কথাও বলেছেন, যাই হোক সেটা আলাদা প্রসঙ্গ। এবং যে প্রসঙ্গে কথাটা বলছিলাম যে সন্ধ্যা রায়ের ওই যে একটা টলটলে চেহারা এবং ওই মানে ধারালো অভিনয়, যে অভিনয়তে তিনি মানে হাত দিয়েছেন সেখানে দেখো, কুহেলি ছবির গান দিয়ে শুরু করলে যে সিকোয়েন্সের গানটা, তুমি রবে নীরবে, বিশ্বজিৎ একটা পিয়ানো বাজাচ্ছে, সন্ধ্যা রায় একটা ঢাকাই জামদানি শাড়ি পরে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছেন ঘোমটা মাথায় দেওয়া, তো একটা মধ্যবিত্ত পরিবারের একটা মানে
1: সাধারণ
0: একটা অভিজাত বউয়ের ছবি। আবার সেখান থেকে পথপ্রাসাদ যদি একদম শেষের দিকে ছবিতে চলে যাই, এই ছবির গান পরে আসবো আমরা, উৎপল দত্ত তার স্বামী মারা গেছে, তো তার একটা ছোট ছেলে আছে, তাকে পরিবার থেকে মানে ওইভাবে জমিদার পরিবার সেই পরিবার মেনে নেয়নি, সেখানেও তার ওই অসাধারণ অভিনয়, মানে বিধবা পুত্রবধূকে তার শ্বশুরমশাই উৎপল দত্ত তিনি মেনে নিচ্ছেন না, তিনি অভিনয়ে যেটা করছেন সন্ধ্যা রায়, সেখানে প্রতিবাদ আছে, সেখানে রোম্যান্টিসিজম আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে এই জিনিসটা কিন্তু তরুণ মজুমদার আবিষ্কার করেছিলেন।
1: তুমি এই কথা বলছো, পথপ্রাসাদের কথা বলছো, আমার তখন ঠগিনীর কথা বলছো,
0: ঠগিনীর কথা,
1: ওই একদম মানে অপাপবিদ্যা মুখ, সেই মুখকে কিভাবে ঠগিনীতে কাজে লাগানো হয়েছে, তরুণ মজুমদারই একমাত্র মানে বোধ হয়
0: আবিষ্কার করেছেন
1: এই জিনিসটাকে, এইভাবেও মানে ভাবা যায়। ঠগিনী যেখানে সে প্রতি মুহূর্তে ঠকিয়ে যাচ্ছে পরের পর এবং গয়না চুরি করে চলে যাচ্ছে, সেখানে ওই সুন্দর একটি মুখের মায়াতে পড়ে সে কথাটা কেউ ধরতেই পারছে না প্রথমত।
0: ঠিকই,
1: আমরা কি একটা গানে যাব?
0: আমরা গানে যাব, তারপরে ফিরে আসবো কথায়।
1: আচ্ছা, আমরা এই মুহূর্তে যে ছবি থেকে গান শুনবো সেটা, সেই ছবির কথা আমরা এখনো আসিনি, পলাতক, পলাতকের একটা গান,
0: পলাতকের গান শুনি,
1: এটা এই গানের মাধ্যমেই আমরা ওই ছবিতে ঢুকি।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM Gold-এ। সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।

0: আজকে জুটিতে দুটিতে আমরা শুরু করেছি অনুষ্ঠান তরুণ মজুমদার আর সন্ধ্যা রায় দিয়ে। সংবাদের বিরতিতে যাওয়ার আগে পর্যন্ত আমরা সন্ধ্যা রায় আর তরুণ মজুমদারের কেমিস্ট্রি, দাম্পত্য জীবনী হোক আর সেলুলয়েডই হোক, আমরা সে কথা উল্লেখ করে বেশ কিছু ছবির গান শুনিয়েছি। সংবাদের বিরতির পর এই গান নিয়ে আমরা ফিরে এলাম। কোন ছবির গান সরস্বতী?
1: আলোর পিপাসা।
0: আলোর পিপাসা ছবির গান। ওই যে বলছিলাম একটা কথা, তরুণ মজুমদার নিশ্চয়ই নিজের স্ক্রিপ্টে ছবি তৈরি করেছেন, কিন্তু সাহিত্য নির্ভর ছবি তৈরি করতে তিনি ভীষণ পছন্দ করতেন, যেটা তপন সিনহার ছবিতেও কিন্তু এই ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি।
1: তিনি তার পড়াশোনার গভীরতাটাই অন্য মাত্রার ছিল, যার কারণে সেই প্রতিফলনটা তার সেলুলয়েডের পর্দাতেও পড়ে
0: ফুটে উঠেছে। বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের উপন্যাসের উপর ভিত্তি করেই এই ছবি তৈরি হয়েছিল
1: আলোর পিপাসা।
0: আলোর পিপাসা এবং ছবি 1965 সালের ছবি। অসাধারণ চরিত্রে অভিনয়ে সন্ধ্যা রায়, মানে কোনোদিন নাচ না শিখে, ওই যে বলেছিলাম প্রাতিষ্ঠানিকভাবে অভিনয় শিক্ষার কোনো মানে সেই সময়ে ছিলই না ট্রেন্ড বা চল, কিন্তু কি অসাধারণ অভিনয়, যে অভিনয়টা করেছেন, প্রতিভা
1: স্বতঃস্ফূর্তভাবে এসেছে,
0: যে চরিত্রটাই অভিনয় করেছেন মনে হচ্ছে যেন সন্ধ্যা রায়ের জন্যই চরিত্রটা তৈরি হয়েছে। এবং রশ্মিবাই নামে এক পতিতার গল্প, এবং দেখো আমরা দেখেছি উত্তর ফাল্গুনী ছবিতে সুচিত্রা সেনকে কিন্তু এই ধরনের মানে এক বাইয়ের চরিত্রে নাচ করতে, সুচিত্রা সেন নাচ করছেন এরকম ছবি অন্তত এই বাইজির চরিত্রে খুব কম ছবিতে আমরা পেয়েছি, প্রায় নেই বললেই চলে, উত্তর ফাল্গুনীতে পেয়েছি। এবং ঠিক সেরকমই সন্ধ্যা রায়কে আমরা এখানে রশ্মিবাইয়ের চরিত্রে পাচ্ছি। সে তার মানে সন্তানকে সুরক্ষিত রাখছে,
1: সুরক্ষিত রাখার জন্য, সুরক্ষিত করার জন্য সে নিজের পরিচয় গোপন রেখেছে, এবং সন্তানকে সে একটা সময় ডাক্তার করে তুলেছে। সেই যে লড়াই, সেই লড়াই আমরা, তুমি উত্তর ফাল্গুনীর কথা বলছিলে, সেখানেও এই ধরনের লড়াই আমরা দেখেছি, সেই লড়াই এখানে কিন্তু সন্ধ্যা রায় পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। সেই ছবির গান আমরা দিয়েই মানে সংবাদ বিরতির পর সেই ছবির গান দিয়েই শুরু করলাম।
0: এবং বাইজির চরিত্র এই যে নাচ, সেই নাচ কি দক্ষতার সাথে, এবং এই ধরনের
1: যেরকম আমরা যদি দেখাতে পারি
0: ভিজুয়ালাইজ, যারা শুনছেন অনুষ্ঠান তারা নিশ্চয়ই এই ছবির মানে
1: দৃশ্যগুলো,
0: যেরকম আমরা ওমরাও জানে রেখাকে পেয়েছিলাম, তাই না? এই বাইজি চরিত্রে নিজেকে কাস্ট করা খুব সহজ নয়।
1: আর দেখুন, তুমি তরুণ মজুমদারের ছবি মানে সেখানে মেকআপ কিন্তু খুবই সামান্য,
0: খুব সামান্য
1: পোশাক, মানে একেবারে স্বাভাবিক জীবনে আমরা যে ধরনের করে থাকি, এখানে মানে এই বাইজি চরিত্রটিকে ফুটিয়ে তোলা জন্য কিন্তু তাকে
0: একটু লাউড মেকআপ করতে হয়েছে, সেরকম পোশাক
1: চরিত্রের প্রয়োজন যেটা হয়েছে আর কি।
0: এবং সন্ধ্যা রায় সেইটাকে কি অসাধারণ রেন্ডার
1: করেছেন, একেবারে
0: ভাবাই যায় না। পাহাড়ি সান্যাল, বসন্ত চৌধুরী, আবার সেই অনুপ কুমার, মানে অনুপ কুমার আর সন্ধ্যা রায় অবিচ্ছেদ্য থেকেছেন
1: মানে তরুণ মজুমদারের ছবিতে, দুজনেই অবিচ্ছেদ্য।
0: মানে আমরা জুটিতে দুটিতে আজকে তরুণ মজুমদার সন্ধ্যা রায়কে রেখেছি, কিন্তু অনুপ কুমার চলে আসছেন তৃতীয় জুটি হিসেবে,
1: দুটিতে নয় জুটিতে তিনটিতে হয়ে যাচ্ছে মাঝে মাঝে আর কি।
0: আচ্ছা, এরপরে কি আমরা শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে যেতে পারি?
1: হ্যাঁ, যেতে পারি, তার একটা কি গানের মাধ্যমে যাব?
0: অবশ্যই, শ্রীমান পৃথ্বীরাজে অসাধারণ গান আছে,
1: চলো গান দিয়ে আসছি কথায়।

0: রসিকলাল আর অমলবালা, তাদের সেই যে ছোট্ট ছোট্ট দুই ছেলে মেয়ের বিবাহিত জীবন, সেই নিয়ে মজা। এবং রসিকলাল যে খুব দুষ্টু প্রকৃতির ছেলে, এবং তাকে শান্ত করার জন্য তার পরিবারের লোকজন, তার বাবা মা তার বিয়ে দিয়ে দেয়। এবং এই চরিত্রে অভিনয় করেছিলেন নয়ন বন্দ্যোপাধ্যায়, তাই তো?
1: হ্যাঁ, এই যে একটা ট্রেন্ড ছিল তরুণ মজুমদারের, যে তার হাত ধরেই কিন্তু সেলুলয়েডের ডেবিউ হতো অনেক অভিনেতা অভিনেত্রীদের,
0: তার মধ্যে অয়ন বন্দ্যোপাধ্যায়,
1: অয়ন বন্দ্যোপাধ্যায়, মহুয়া, দেবশ্রী রায়, এরকম অনেকেই আছেন।
0: তুমি অনুপ কুমারের কথাটা বললে,
1: অনুপ কুমারের কথাটা বললাম, দেবশ্রীকেও কিন্তু আমরা পরে যখন দাদার কীর্তিতে পেয়েছি, তাছাড়াও আমরা পাচ্ছি এতে একদম কুহেলিতে শিশু শিল্পী হিসেবে পেয়েছি। যাই হোক, এখানে আমরা সরস্বতী মিত্র তার মানে ছবিতে চরিত্র পেয়েছি,
0: মানে অয়নের অয়নের দিদি হিসেবে,
1: অয়নের দিদি হিসেবে, অমলবালার ননদ,
0: ননদ।
1: তো সন্ধ্যা রায় কিন্তু
0: খুব কম সময়ের জন্য উপস্থিত ছিল সন্ধ্যা রায়ের এই ছবিতে।

0: কিন্তু যে সময়টুকু ছিলেন, মানে তিনি ছিলেন পর্দায়, সেই সময়টুকু কিন্তু একেবারে তিনি মাতিয়ে, মানে চোখ টেনে রেখেছিলেন বলা যায়।
1: ঠিকই তাই। আসলে তরুণ মজুমদার একটা ঘরোয়া, ওই যে বলছিলাম বারবার মধ্যবিত্ত বাঙালির ড্রয়িং রুমের সবাইকে নিয়ে বসে দেখার ছবি তৈরি করতেন, সেই গল্পের মধ্যে একটা পারিবারিক নিটোল বাঁধন ছিল। তিনি তার নিজের স্ক্রিপ্টে যে কটি ছবি করেছেন সেগুলো একদম শেষের দিকে, চাঁদের বাড়ি, সেখানে তো প্রচুর কাস্টিংয়ে অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, একটা পুরো ঠাস বুননের পারিবারিক চরিত্র, আলো তো সেরকম ছিল। এই ছবিগুলোতে আমরা যদিও সন্ধ্যা রায়কে পাইনি, কিন্তু সন্ধ্যা রায়ের কথা বলতে গেলে তরুণ মজুমদারের ট্রেন্ড আলাদা করে কিছু বোঝাতেই হবে। তো এই দেখো, দাদার কীর্তি বলি, শ্রীমান, পৃথ্বীরাজ, ঠগিনী, তরুণ মজুমদারের ছবি হিট হয়নি এমন কিন্তু খুবই কম হয়েছে।
0: হ্যাঁ, হয়তো
1: বিশেষত গান ভিত্তিক,
0: আমরা সেই কথাও বলবো যেগুলো সেই হিসেবে সেলুলয়েডে হিট করেনি। হ্যাঁ, এই মুহূর্তে আমরা কোন ছবিতে যাব?
1: আমরা কি ঠগিনী ছবির কথা বলছিলাম? আমরা চলে যাব
0: ঠগিনী ছবির প্রসঙ্গে, আমরা মাঝে একটু এসেছিলাম কিন্তু আমরা গান শোনাইনি তখন।
1: গান শোনাই,
0: গানটা শুনবো, গান শুনে আরেকটু আসবো ঠগিনীর কথাতে।

0: আমরা ঠগিনীর গান শুনছিলাম। ঠগিনী যে ধরনের ছবির কথা আমরা তরুণ মজুমদারের ছবির যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছিলাম তার থেকে কিন্তু একটু অন্য রকম ঠগিনী ছবিটি। এখানে একটা সাসপেন্স ড্রামা রয়েছে। তরুণ মজুমদার এই গল্পটি নিয়েছিলেন সুবোধ ঘোষের একটি গল্প অবলম্বনে এই ছবিটি তৈরি করেছিলেন এবং এখানে উৎপল দত্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকাতে ছিলেন, সন্ধ্যা রায়ের বাবার চরিত্রে, হরিপদ চরিত্রে, এবং সন্ধ্যা রায় করবি চরিত্রে। অজিতেশ বন্দ্যোপাধ্যায়, চিন্ময় রায়, রবি ঘোষ কে ছিল না, অনুপ কুমার, জহর রায়,
1: তপন চ্যাটার্জি,
0: শোভা সেনও ছিলেন,
1: ঠিকই, শেখর চট্টোপাধ্যায় ছিলেন, হরিধন মুখোপাধ্যায় ছিলেন,
0: মানে বলা যায় একদম চাঁদের হাট। মানে যে কটা নাম আমরা উচ্চারণ করলাম বাংলা সিনেমার ইতিহাসে প্রত্যেকের নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
1: 1974 সাল
0: এই ছবি গল্প প্রত্যেকের জানা, সেই যে মানে একটা কোনো ঘটনাতে হরিপদ মানে তার বন্ধুর কাছ থেকে ধোকা খেয়েছিলেন,
1: করবীর বিয়ের জন্য টাকার প্রয়োজন।

0: কিন্তু দেখিয়ে দিয়েছেন এই ছবিতে।
1: এবং প্রতিবাদী চরিত্র অনেক ছবিতেই দেখা যাচ্ছে যে মানে হাঁটুর ওপরে শাড়ি পরা, কোমরে আঁচলটা কাপড় দিয়ে একদম জড়ানো, কলসি করে জল তুলে আসছে, আবার প্রতিবাদে কিন্তু হাতে দা কাটারি তুলে নিচ্ছে,
0: তখন তার
1: চোখ একেবারে মানে ঠিকরে পড়ছে প্রতিবাদের আগুন। এবং সন্ধ্যারায় ওই যে বললাম তরুণ মজুমদারের ছবি, শুধু তরুণ মজুমদারের ছবি নেই, আজকে আমরা যেহেতু জুটিতে আমরা তাকে নিয়েছি, যে কোনো ছবিতেই মনে হয় এই চরিত্র যেন তার জন্যই পরিচালক তৈরি করেছেন। এবং এখানেই কিন্তু তরুণ মজুমদার এবং সন্ধ্যারায় তাদের সফল সেলুলয়েড এবং তাদের দাম্পত্য জীবনে এই যে বোঝা পড়া, সেটা ছবিতেও কিন্তু ঠাস বুনানে প্রতিফলিত হতো।
0: এই দেখো ঠগিনীর কথা আমরা বলছিলাম, 1974 যেই রকম ডাকাবুকো সন্ধ্যা রায়কে আমরা পাচ্ছি বা তার অভিনয়ের যে ভ্যারাইটি আমরা পেলাম,
1: কিন্তু আমরা ফুলেশ্বরী তো
0: ফুলেশ্বরী আবার উল্টো ছবি, একদম সেই নরম সরম মিষ্টি মানে রোমান্টিক ব্যাপার,
1: অসাধারণ গান, ফুলেশ্বরীর গান, প্রত্যেকটি গান হিট।
0: ফুলেশ্বরীর গান যখন আমরা সিলেক্ট করছিলাম আমরা না সত্যি বুঝে উঠতে পারছি না যে কোন গানটা শোনাবো আর কোনটা শোনাবো না, এত পরিমাণ সংখ্যায় এত সংখ্যায় গান রয়েছে এবং প্রত্যেকটি গান আমাদের ভীষণ ভালো লাগা গান। হ্যাঁ, তো আমরা একটা গান এখন শুনে নি
1: অবশ্যই, ফুলেশ্বরীর কথা যখন বলবো গান তো শোনাতেই
0: শুনতেই হবে, এই গানটা শুনে নি, তারপরে যদি সময় পাই নিশ্চয়ই আরেকটা গান শোনাবো।

0: সব সমাজ যে যেরকমভাবে এগোচ্ছে, আমার বলছি আপনার ছবি বাস্তবধর্মী কিন্তু আপনি এরকম 70-এর দশকে এরকম একটা নরম ছবি বানালেন, তার পিছনে কারণটা কি? তো উনি বলছেন যে আমি ছবিটা আমি বানিয়েছি কারণ আমি মনে করি সবসময় যে বাস্তবে এই মুহূর্তে যা ঘটে চলেছে সেটাই আমার ছবিতে প্রতিফলিত হবে, আমি সেই বিষয়টি নিয়েই ছবি করব এরকম আমি মনে করি না। আমি সেই মুহূর্তে যেটা এনজয় করছি, আমার যে বিষয়ে ছবি করতে আমি এনজয় করব, আমি সবসময় সেটাকেই বিষয় করে নিয়েছি।
1: এবং এই ছবিও কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পের আধারেই তৈরি হয়েছিল। 1974 সালের ছবি, আমরা সন্ধ্যা রায় একদম ট্রেন্ড ভেঙে এখানে পেলাম কিন্তু সমীর ভঞ্জকে।
0: হ্যাঁ,
1: এবং সমীর ভঞ্জের অভিনয়ের মধ্যে একটা গভীরতা ছিল, আমরা সেটা সত্যজিৎ রায়ের প্রচুর ছবিতে তাকে অভিনয় করতে দেখেছি পরবর্তী সময়ে। সমীর ভঞ্জকে যে বাংলা ছবির পরিচালকরা ভীষণভাবে একটা ব্যবহার করেছেন এমনটা নয়, কিন্তু যে কটি ছবি তিনি করে গেছেন সবকটি ছবিতেই কিন্তু তার অভিনয় একদম আলাদা,
0: মন
1: কেড়ে নেওয়া আলাদা মাত্রা। সন্ধ্যা রায় ছাড়াও লিলি চক্রবর্তী, হারাধন মুখোপাধ্যায়,
0: মনু মুখোপাধ্যায়, অনুপ
1: কুমার, সেই অনুপ কুমার,
0: অনুপ কুমার এসে যাচ্ছেন, ওটা ব্র্যাকেটে কমন নিয়ে নিতে হবে।
1: মানে তরুণ মজুমদার আর সন্ধ্যা রায়ের ছবি সেখানে অনুপ কুমার নেই, এরকমটা হয়নি।
0: রবি ঘোষ, উৎপল দত্ত ছিলেন
1: এই ছবিতে, যথারীতি হেমন্ত মুখোপাধ্যায়ের সুরারোপিত। এবং হিট, মানে সেই সময় বক্স অফিসে কিন্তু সাধারণ মধ্যবিত্ত বাঙালি সবসময় কিন্তু অপেক্ষা করে থাকতেন তরুণ মজুমদারের কোন ছবি আসছে, পরিচ্ছন্ন ছবি সবাই মিলে দেখার জন্য। এবং সেই ছবি, তরুণ মজুমদারের ছবি, ছোট গল্পের মতো শেষ হয়েও শেষ হতো না, শ্রোতাদের মনের মধ্যে তার একটা রেশ থেকে যেত।
0: আর তার সঙ্গে সন্ধ্যা রায়ের অভিনয়, এই যে আমরা যে জুটি নিয়ে আজকে বসেছি, সন্ধ্যা রায় এবং তরুণ মজুমদার, তাদের অভিনয় এবং একজনের অভিনয় একজনের পরিচালনা, এবং এই যে পাশাপাশি দুটি মানুষ এতগুলো ছবি থেকে আমাদের এতগুলো ছবি উপহার দিয়েছেন, যে ছবিগুলোর সাহিত্য নির্ভরতা, তাদের গভীরতা একটা অন্য মাত্রা এনে দিয়েছে প্রত্যেকটি ছবিকে অন্যভাবে। আমরা এরপরে কোন ছবিতে যাব?
1: আমরা গণদেবতা ছবিতে যেতে পারি।
0: গণদেবতা
1: 1978-এর ছবি, আমাদের ঘড়ির কাঁটা দৌড়চ্ছে, ছবি প্রচুর আছে,
0: স্কিপ করে যাই।
1: আচ্ছা, 7-এর থেকে যদি 8-এর দশকে চলে যাই, আমরা কি সরাসরি দাদার কীর্তিতে যাব? না, গণদেবতার গান আমরা শুনেই দিই। ওলো সই, খুব সুন্দর
0: গানটা আমরা শুনি, তারপরে আমরা অল্প করে কথা বলে আবার অন্য ছবিতে যাবো।

ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতন নাম। এই ছবিটা যখন তৈরি হচ্ছে, একবার একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয়েছিল পরবর্তী সময়ে যে এই যে 70-এর দশক, তখন এটা উত্তাল সময়, তখন তিনি এই রকম একটা নরম সরম ছবি তৈরি করলেন কেন? তরুণ মজুমদারকে এরকম একটা প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বললেন যে আসলে আমি তো সবসময় যে

0: অমন করে গাছ দে দুর্গা, আমার গাইতে সাজ হচ্ছে।
1: কে মানা করছে, গা না গা, গাইতে পারলে গা কেনে?
0: হলো সই দেখে যা রে দেখে যা, ডাগর নয়ন ছোবল মেরেছে, বিষ মাথায় উঠেছে।

0: দুগ্গা রে, অ দুগ্গা, ধুকধুকুনি বুঝিস?
1: কি
0: ধুকধুকুনি? বুকের ভেতরটা যেন হাঁপড়ের মতো হুসুস হুসুস করে, খালি ধুকপুক ধুকপুক করছে, কেন বল দিনি?

0: আমরা গণদেবতা থেকে গান শুনছিলাম, এর আগে কিন্তু সংসার সীমান্তে বলে একটি ছবি,
1: 1975-এ ছবি,
0: সেই ছবিতেও কিন্তু মানে যে ছবিটিতে হয়েছিল সেখানে ওই চোরের একটা চুরি করা এগুলো নিয়ে ব্যাপার ছিল, এবং খুব মানে যার সঙ্গে সন্ধ্যা রায়ের সম্পর্ক সে চোর আর কি, চুরি করে, এবং তার এক বন্ধু এসে তাকে মানে শেষের দিকটা এরকম যে ওই সন্ধ্যা রায় একটি পতিতাপল্লীতে থাকে এবং সে টাকার বিনিময়ে সে কাজ করে, তখন তার রেট 4 টাকা। শেষের দিকে তরুণ মজুমদার বলছেন যে প্রেমেন্দ্র মিত্রের যে গল্পটি ছিল তার থেকে তিনি একটু পরিবর্তন করেছিলেন, গল্পটা এরকম শেষ হয়ে যাচ্ছে যে ও জেলে চলে গেল, ও পতিতাপল্লীতে তার কাজ যেরকম করছিল সেটাই করলো, বলে আমার পছন্দ হয়নি, আমি ভাবলাম যে একটু যদি অন্যরকম আশার আলো দেখানো যায়। মানে যেখানে তরুণ মজুমদার নিজের মতো করে ভাবলেন যে শেষে ওই তার সৌমিত্র আর কি, সৌমিত্র ছিলেন, সৌমিত্রর বন্ধু এসে তার হাতে তার কাছে এলো অন্ধকারে, একটা ছায়া মূর্তির মতো দাঁড়িয়ে আছে পতিতাপল্লীর মানে বারান্দায়, সেখানে বলছে এদিকে তার তার প্রেমিককে পুলিশে ধরে নিয়ে গেছে, সেই মুহূর্তে বলছে যে ও অপেক্ষা করছে কেউ আসবে, তাকে তো রোজগারটা করতে হবে, ওই 4 টাকা তার ডেলি চাই। ছায়া মূর্তি এসে দাঁড়াতে এসে না তাকিয়ে বলছে 4 টাকা, বলছে হ্যাঁ, বলে ঘরে ঢুকে যখন আলো জ্বেলে দেখলো যে সে তার মানে প্রেমিকের বন্ধু, অবাক হয়ে গেল এবং তার হাতে সে একটা বাঞ্চ টাকা দিল। মানে ওই যে সৌমিত্র যখন ধরা পড়ছে তখন যে টাকাটা চুরি করে ধরা পড়েছে সেই টাকাটা ছুঁড়ে দিয়েছিল এই বন্ধুর দিকে এবং সে কুড়িয়ে নিয়েছে, তাদের ওদের হিসেব অনুযায়ী 50% তার পাওনা হয়, সেই টাকাটা দিতে এসেছে সন্ধ্যা রায়কে, এবং সেই টাকা নিয়ে এইখানেই একটা মানে এই পরিবর্তনটুকু করেছেন তরুণ মজুমদার। তো যখন গল্পকার বলছেন যে না এটা কেমন লাগবে তুমি এটা করছো, তরুণ মজুমদারকে বললেন মানে দাদা আপনার যদি ভালো না লাগে আমি আপনাকে দেখাবো রিলিজ করানোর আগে, যদি আপনি না বলেন আমি তাহলে বাদ দিয়ে দেব। তো তখন দেখার পরে বলেছিলেন মাথায় হাত দিয়ে, ঠিক আছে তুমি এটাই রাখো।
1: আসলে এই যে তুমি বলছিলে এটা আমি চুপ করে শুনছিলাম, তার পিছনে একটা কারণ হচ্ছে সন্ধ্যা রায়কে আমরা তরুণ মজুমদারের ছবিতে বিভিন্ন শেডসে পেয়েছি, সেখানে বাইজির চরিত্রে পাচ্ছি, প্রতিবাদী মানে রোম্যান্টিক চরিত্রে পাচ্ছি, এই যে এতগুলো শেডস এবং প্রত্যেকটা চরিত্রে তিনি নিজেকে প্রমাণ করছেন, মনে হচ্ছে ওই চরিত্রটাই যেন তরুণবাবু ওনার জন্য তৈরি করেছিলেন। এবং সন্ধ্যা রায়ের সব ছবিতেই দেখো যখন লড়াই, যন্ত্রণা, কষ্ট, স্ট্রাগল করা সংসারে, এগুলো ফুটিয়ে তুলতে পারতেন ভীষণ ভালো। তার কারণ হচ্ছে তিনি বিভিন্ন ইন্টারভিউতেও বলেছেন যে তার জীবন, বাবাকে হারিয়েছিলেন, মাকে হারিয়েছিলেন 4 বছর বয়সে, মাকে হারিয়েছিলেন 9 বছর বয়সে, সেখান থেকে পরিবার হয়ে নানা স্রোতে ওপার বাংলা থেকে ভাসতে ভাসতে চলে এলেন এপার বাংলায় নবদ্বীপে, বলতে গেলে প্রায় এক আত্মীয়র বাড়িতে আশ্রিতা হয়েই থাকা। কখনো যে জীবনে অভিনয় করবেন সেটা ভেবে উঠতে পারেননি, কিন্তু একজন আত্মীয়ই সে হয়তো বলেছিল যে অভিনয় করবেন, অভিনয় করবে কি জিনিস কোনোদিন জানতেনই না, সকলের হাত ধরে এসেছিলেন তখন ওই স্টুডিও পাড়ায় রাধা ফিল্ম স্টুডিওতে, ওই ভিড়ের মধ্যে এক্সট্রা হিসেবে কাজ, পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন শালপাতায় করে গরম 2 সিঙাড়া, সেখান থেকেই যাত্রা শুরু। এক্সট্রা থেকে তিনি হয়ে গেলেন টালিগঞ্জের স্টুডিওর বলতে গেলে একেবারে লক্ষ্মী প্রতিমা 70s এবং 80s এর দশকে। এই যে তার ব্যক্তিগত জীবনে লড়াই করে উঠে আসা দারিদ্র্যের সাথে, প্রথম দৈনিক পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন 10 টাকা, সেটা ছিল অন্তরীক্ষ ছবি, তারপর তো সবটাই ইতিহাস, আর সেই ইতিহাসের অনেকটাই গঙ্গা, তাকে প্রায় গঙ্গা গার্লই তখন বলা হতো। এবং সেখান থেকে বলতে গেলে তরুণ মজুমদার তার জীবনে আলাদা একটা মাত্রা দিয়েছেন, সেটা দাম্পত্য জীবনই হোক বা সেলুলয়েডেই হোক। তাই এই জুটির সফল ছবি নিয়েই আজ আমরা বেশ অনেকটা সময় পথ হাঁটবো ঠিক করেছিলাম। আমরা একটু আটের দশকে যাই, ঘড়ি কিন্তু বলছে মোটামুটি ভাবে 3:44 বেজে গেছে, 44:10। আমরা একটু দাদার কীর্তিতে যাই, আটের দশকে প্রচুর ভালো ভালো ছবি পেয়েছি, দাদার কীর্তি আছে,
0: খেলার পুতুল,
1: ভালোবাসা আছে,
0: অমরগীতি, অমরগীতি যদিও সেই অর্থে হিট ছবি না, কিন্তু ছবিটি
1: মানে মিউজিক বেস, মিউজিক্যাল ফিল্ম এটা। দাদার কীর্তি ছবির
0: এটা তো একেবারেই সুপার ডুপার হিট।
1: তো আমরা খেলার পুতুল ছবি কথা বলছিলাম, 82 সালে খেলার পুতুল ছবিতে একটা গান আছে, আমি বন্ধুর
0: প্রেমাঙ্গুনে জ্বলে। তো এই গানটা আমরা অবশ্যই শুনবো। খেলার পুতুলে তো আমরা দেখেছি যে সেই চরিত্র চিত্রণে যারা ছিলেন, তরুণ কুমার, কমল মিত্র, মৃণাল মুখার্জি, সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যারায় ছাড়া বাকিদের কথা বলছি, অনামিকা সাহা, অনুপ কুমার, সত্য ব্যানার্জি, সবার মানে একদম ওই সময়কার বাঙালি মানে মাতৃস্বরূপা মুখ বলতে যা বোঝায় সন্ধ্যারায়ের এই ছবিতে চিত্রায়নটা ঠিক সেরকমই ছিল। আমরা শুনে নিই গানটা খেলার পুতুল থেকে।
2: বলে না

0: আমরা খেলার পুতুল থেকে গান শুনছিলাম। আমাদের স্টুডিওর ঘড়ি বলছে কিন্তু আর মাত্র 10 মিনিট হয়তো আমরা পাবো, আমরা তাড়াতাড়ি আর বাকি ছবিগুলো থেকে একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি।
1: পদ ভোলা আছে 1986
0: ছবি, সেই ছবি প্রত্যেকের জানা গল্প। পাঁচজন যুবক, রবি, সুমন, গুপি, হারান এবং কালা, এই একদম তাপস পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায়, শক্তি ঠাকুর এবং ছিলেন উৎপল দত্ত, সন্ধ্যা রায়, নয়না দাসও ছিলেন, তুহিন বন্দ্যোপাধ্যায় ছিলেন, এই চরিত্রগুলো এই ছবি ঘিরে রয়েছে। পাঁচ যুবক, যে তাদের নাম রবি, সুমন, গুপি, হারান, কালা, তারা নিজেদের পথভ্রষ্ট হয়ে যাবার ফল স্বরূপ তারা একটা বেআইনি কাজের সঙ্গে জড়িয়ে পড়ে এবং যখন সে জানতে পারে কাজটা বেআইনি, তারা জানতে পারে, তখন তারা ওই পুলিশের হাত থেকে পালানোর জন্য তারা একটা ট্রেনে উঠে পড়ে এবং গিয়ে আবার সে সারা মানে জায়গা জুড়ে প্রচার হচ্ছে, রেডিওতে প্রচারিত হচ্ছে তাদের নাম, যে তাদেরকে ধরে দিতে হবে। সেই শুনে তারা মাঝপথে একটা জায়গায় ট্রেন থেকে নেমে পড়ে এবং একটি প্রত্যন্ত গ্রাম, যেটা রাঢ় বাংলার অঞ্চল একটি, সেখানে গিয়ে তারা পৌঁছয় একটি প্রত্যন্ত গ্রামের ভেতর। সেখানে রয়েছে কে? উৎপল দত্ত, সন্ধ্যা রায় এবং শক্তি ঠাকুর। সেইখানে তাদের সেই যে গল্প এগিয়ে নিয়ে যাওয়া, মানে এখানে উৎপল দত্ত ছিলেন স্বাধীনতা সংগ্রামী, এক সময় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, খুব নীতিবাগিশ, ন্যায়নিষ্ঠ মানুষ এবং তার পুত্রবধূ সন্ধ্যা রায়, তাদের আশ্রয়ে তারা থাকে এবং তারা তাদেরকে অতিথি হিসেবে গ্রহণ করে এই পাঁচ যুবককে। এবং এই পাঁচ যুবক যে পলাতক এবং তাদের যে তাদের মানে পুলিশ ধাওয়া করেছে তারা না জেনেই তাদেরকে সহজভাবে তাদের জীবনে তারা গ্রহণ করে নেয়। তারপরে গল্পের মোড় নানা দিকে ঘুরতে থাকে। সেই গল্প, সেই ছবির একটি গান, রবীন্দ্রসঙ্গীত অনেকগুলি ব্যবহার হয়েছে,
1: অনেকগুলো ব্যবহার,
0: পাঁচটা প্রায় রবীন্দ্রসঙ্গীত ব্যবহার হয়েছে এই ছবিতে। আমরা
1: সেদিন দুজনে
0: শুনে নিই, শিবাজী চট্টোপাধ্যায় এবং সুজাতা সরকারের কণ্ঠে।

0: বাংলা সিনেমার তথাকথিত নায়িকা শুধু বাংলা নয়, হিন্দি সিনেমারও নায়িকা বলতে যা চেহারা বোঝায়, একেবারে শার্প ফিচার, কাটা কাটা চোখ নাক মুখ, সন্ধ্যা রায়ের সেটা কখনোই ছিল না, কিন্তু একটা নিটোল মানে শ্রীময়ী মুখ এবং প্রত্যেকটা চরিত্রকে ফুটিয়ে তোলার মতো সাবলীল মুখভঙ্গি,
1: মানে বাঙালি চেহারা বলতে যে মিষ্টি বাঙালি চেহারা বোঝায়,
0: ঠিক
1: সন্ধ্যা রায় ছিলেন একেবারে সেই রকম,
0: সেই রকম
1: সুন্দর মিষ্টি বাঙালি নারী।
0: এবং তরুণ মজুমদার তাকে আবিষ্কার করেছিলেন প্রত্যেকটা চরিত্রে আলাদা শেড হিসেবে ফুটিয়ে তোলার জন্য। একটা ইন্টারভিউ দেখছিলাম অনেক দিন আগে, সন্ধ্যা রায়কে জিজ্ঞাসা করা হয়েছিল যে তরুণবাবুর এতগুলো ছবি তো আপনি অভিনয় করেছেন, কোন ছবিগুলোতে সবচেয়ে, উনি কিন্তু প্রথমেই রাখছেন নিমন্ত্রণ ছবির কথা, সংসার সীমান্তে আর গণদেবতা, বলছে যে আহা কি অভিনয় করতে করার সুযোগ পেয়েছিলাম, সেই অভিনয়ের ভালো লাগা আজও ভুলতে পারিনি। তো দেখো প্রচুর করেছেন, প্রায় 20-21টা ছবি, কিন্তু তারই মধ্যে এই ছবিগুলো তার হৃদয়ে চিরদিনের জন্য দাগ কেটে গেছে।
1: আমরা সব ছবির কথা বলে উঠতে পারলাম না, আসলে আমাদের ইচ্ছে ছিল বলার কিন্তু সময় অভাবে বলতে পারলাম না। যাবার বেলায় আমরা এই গানটা আপনাদের জন্য রেখে যাচ্ছি,
0: ফুলেশ্বরী একটা গান শুনিয়েছি,
1: বলেছিলাম সময় পেলে আরেকটা শোনাবো, এই গানটা দিয়েই আজ শেষ করছি।
0: জুটিতে আপনাদের সাথে আমরাও ছিলাম শাশ্বতী অনুপূর্বা।

0: আকাশবাণী কলকাতা এফএম গোল্ড প্রচার তরঙ্গেই খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিচ্ছন্ন গ্রাম শহর গড়ে তুলতে আশেপাশের আবর্জনা নিষ্কাশন, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দেশের মানুষ এখন অনেক বেশি দায়িত্ব পালন করছে। আকাশবাণীতে মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বে তিনি এ প্রসঙ্গে মধ্যপ্রদেশের রাজগড় জেলার স্থানীয় মহিলাদের নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন।
1: मुझे मध्य प्रदेश के राजगढ़ जिले के ब्यावरा की कुछ बहनों के बारे में जानने का अवसर मिला। उन्होंने अपने आसपास फैले प्लास्टिक कचरे को हटाने का संकल्प लिया, ये नहीं सोचा कि कोई आकर बदलाव लाएगा। उन्होंने खुद शहर भर से प्लास्टिक कचरा और खाली बोतलें इकट्ठा करना शुरू किया। धीरे धीरे ये प्रयास आगे बढ़ता गया और फिर उस प्लास्टिक को ইকো ব্রিক্স মে বদলা জানে লাগা।
0: চলতি মাসের 21 তারিখে পালিত আন্তর্জাতিক যোগ দিবসে সারা বিশ্বে যেভাবে কর্মসূচিতে সাড়া দিয়েছে তাতে সন্তোষ ব্যক্ত করেন শ্রী মোদী। আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে ভারতের শীর্ষস্থান প্রাপ্তিতে উচ্ছ্বাস ব্যক্ত করে বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
2: বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ কি ভি বড়ি চর্চা হুই, ইসমে ভারত নে কুল 114 পদক জিতে, ইনমে 102 গোল্ড মেডেল ভি শামিল হ্যায়। ভারত ইস চ্যাম্পিয়নশিপ কি পদক তালিকা মে পহলে স্থান পর রাহা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এবারের মন কি বাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রুট ব্রিজের উল্লেখ করেন। প্রকৃতি ও মানুষের অপূর্ব মেলবন্ধনে এই রুট ব্রিজ গোটা বিশ্বের কাছেই দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে তিনি মত প্রকাশ করেন। এই রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইজে সামিল করার আবেদন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
1: মেঘালয়কে রুট ব্রিজ রাস্তা মালা রুট নেই জড়ো মালা রুট ইন রুট ব্রিজ কি কাহানি বহুত রোচক হ্যায়। ये ब्रिज कुछ दिनों या कुछ वर्षों में नहीं बनते, इन्हें तैयार होने में कई दशक लगते हैं। रबर के पेड़ों की जड़ों को धीरे धीरे दिशा दी जाती है, इन जड़ों को जल धाराओं के पार ले जाया जाता है। समय के साथ वही जड़ें एक मजबूत ब्रिज का रूप ले लेती हैं।
0: জলসঞ্চয়ের গুরুত্বের কথা উল্লেখ করে বর্তমান বর্ষা মরশুমে জলের প্রতিটি ফোঁটা রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ন্যায় দায়িত্ববোধ এবং সাম্যের নীতি মেনে চলা আবশ্যক। সেসেলসের জাতীয় পরিষদে আজ এক বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও সেসেলস উভয় দেশই সার্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রী মোদী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের যে রূপকল্প বা ভিশন রয়েছে তাতে সেসেলস এক বিশেষ স্থান অধিকার করে আছে। সে দেশের জাতীয় পরিষদে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেওয়ার সুযোগ পাওয়ায় গর্ববোধ করেন শ্রী মোদী। এর আগে সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমানি আজ দ্বিপাক্ষিক বৈঠকে কৃষি, অর্থনীতি, মহাকাশ, স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরও বিনিময় করেছেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক দিক আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। এর আগে স্টেট হাউসে প্রেসিডেন্ট হারমানি

উপস্থিতিতে শ্রীমোদীকে গার্ড অব অনার প্রদান করা হয়। উন্নয়ন ও পরিবেশ সহ সচেতনতার ক্ষেত্রে তাঁর অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ সেশেলস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ সম্মাননা গার্জিয়ান অব দ্য ব্লু হরিজন প্রদান করেছে। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী বলেন, এই সম্মান প্রাপ্তি তাঁর ও ভারতবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। আজকের বৈঠকে অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী ও ভবিষ্যৎ উপযোগী করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়ে মোদী বলেন, উভয় দেশই নিজ নিজ শিল্পক্ষেত্রের জন্য নতুন নতুন সুযোগ অন্বেষণ চালিয়ে যাবে। সেশেলসে ইউপিআই ব্যবস্থা চালুর লক্ষ্যে আজ একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। করাচির সাম্প্রতিক ঘটনা নিয়ে পাকিস্তানের আনা অভিযোগ ভারত আজ দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করে সেগুলিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, অন্যের দিকে আঙুল তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের দিকে তাকানো এবং নিজেদের ভূখণ্ডে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেওয়া। ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম লেবানন ও ইসরায়েলের মধ্যে সদ্য স্বাক্ষরিত চুক্তির শর্ত প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে কাসেম এই চুক্তিকে লেবাননের সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণ হিসেবে চিহ্নিত করে দাবি করেন, এটি লেবাননের স্বাধীনতার চেয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে অধিক প্রাধান্য দেয়। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী পয়লা জুলাই এক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। ওদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। তারাতলা কাণ্ডে ধৃত ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ কালীচরণ ব্যানার্জির চেতলা ও হাওড়ার দু জায়গার বাড়িতে আজ অভিযান চালায় বিশেষ তদন্তকারী দল সিট। কালীচরণের ঘর ও কার্যালয়ে তল্লাশি চালিয়ে একাধিক ফাইল ও কাগজপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা। খবর এখনকার মতো এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন সন্ধ্যে 6:35 মিনিটে।

0: कुछ कहा?
1: जितना मैं सुलझाऊं और उलझती जाए।
0: सच?

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া তিনটি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে বলে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার

0: পরে তাঁরা আহ্বানে সাড়া দেওয়ায় প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্নপূর্ণা যোজনায় আগামী পয়লা জুলাই রাজ্যের 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কয়েকজন উপভোক্তার হাতে চেক তুলে দেওয়ার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিধানসভায় আগামীকাল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল পেশ করার কথা। একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত। রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মনির্ভর ভারত তার সংকল্প রক্ষার পথে এগিয়ে চলেছে। আকাশবাণীতে আজ মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশের সুরক্ষার জন্য দেশজ প্রযুক্তিতে তৈরি আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র তৈরির পরীক্ষাতেও ভারত সফল হয়েছে।
1: नौसेना से जुड़े एक कार्यक्रम में शामिल होने का अवसर मिला। वहाँ आईएनएस दुनागिरी, आईएनएस संशोधक और आईएनएस अग्रय को भारतीय नौसेना के बेड़े में शामिल किया गया। इन शिप्स की डिजाइन और मैन्युफैक्चरिंग तक सब कुछ स्वदेशी है।
0: পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে কৃষিকাজে রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহারের যে আহ্বান জানিয়েছিলেন, দেশবাসী তাতে সাড়া দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
2: পশ্চিম এশিয়া মে বনি যুদ্ধ কি স্থিতিও কো দেখতে হুয়ে মানে দেশবাসিও সে কাহা থা কিসানো সে কেমিক্যাল মুক্ত খেতি কে লিয়ে খেত বচানে কে লিয়ে আর প্রাকৃতিক খাদ কা জাদা সে জাদা ইস্তেমাল কা আগ্রহ কিয়া থা। মেরি আপিল কা উনহোনে না সিরফ সমর্থন কিয়া বলকি হর তরফ সে উসমে আপনা সহযোগ কর রহে হ্যায়।
0: জল সঞ্চয়ের গুরুত্বের কথা উল্লেখ করে বর্তমান বর্ষার মরশুমে জলের প্রতিটি ফোঁটা রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
1: বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হামে বচানা হ্যায়। ক্যাচ দ্য রেইন ইয়ে অভিযান জরা ভি ঢিলা নহি হোনে দেনা হ্যায়। তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হাম মিলকর কে বচায়ে।
0: প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবস এখন বিশ্বজনীন হয়ে উঠেছে। বিশ্বের 2,500-এরও বেশি জায়গায় যোগের নানা অনুষ্ঠান হয়েছে, এটা দেশের কাছে অত্যন্ত গর্বের বিষয়। বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপেও ভারত সকল দেশকে ছাপিয়ে গেছে। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী পয়লা জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ওই দিন সারা রাজ্যে 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে বলেও জানা গিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আগামীকাল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। রাজ্য সরকার বা অনুমোদিত আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে এ ধরনের ঘটনায় ব্যক্তিকে প্রতিরোধমূলকভাবে সর্বোচ্চ এক বছর আটক করার ক্ষমতাও রাখা হয়েছে। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

নেতৃত্বে উপদেষ্টা পর্ষদ গঠন করে তার মতামতের ভিত্তিতেই সেই সিদ্ধান্ত কার্যকর হবে। অন্যদিকে জনশৃঙ্খলা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই কমিশন সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে এবং দোষীদের কাছ থেকে সেই ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিতে পারবে। কমিশনের নির্দেশে অভিযুক্তের স্থাবর বা অস্থাবর সম্পত্তি অ্যাটাচ করার ক্ষমতাও থাকবে। ক্ষতিপূরণ না দিলে তা ভূমি রাজস্ব বকেয়ার মতো আদায় করা হবে। সরকারি বা বেসরকারি সম্পত্তির মালিক এমনকি বৈধ দখলদারও কমিশনের কাছে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন। রাজ্য সরকার জরুরি পরিষেবা, গুরুত্বপূর্ণ আর্থিক পরিসর, জনগণের জন্য অপরিহার্য পরিষেবার ক্ষেত্রে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়ও। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রিটেল আউটলেটের মাধ্যমে মোটর স্পিরিট এবং হাই স্পিড ডিজেল বিক্রি নিয়ন্ত্রণ সংক্রান্ত সাময়িক বিধিনিষেধ গত 11 জুন জারি করা হয়েছিল। খাদ্য সরবরাহ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তি প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, জনস্বার্থে এবং আর্থিক কাজকর্ম অব্যাহত রাখতেই এই পদক্ষেপ। হাসপাতাল, পুলিশ, অগ্নি নির্বাপন, বিপর্যয় মোকাবিলায় ব্যবহৃত যানবাহন, কৃষি, খাদ্য, মৎস্যচাষ, চা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের জরুরি কাজকর্মের জন্য দৈনিক জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া গ্রাহকরা ডিজেল বহনের জন্য ব্যারেল বা কন্টেনার ব্যবহার করতে পারবেন। তারাতলায় নির্মীয়মান গোডাউনের ভেঙে পড়ার নেপথ্যে ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যানই দায়ী বলে মনে করছে লালবাজার। মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিটের হাতে এসেছে এ সংক্রান্ত নতুন তথ্য। তবে কালীচরণ একেবারেই জেরায় সহযোগিতা করছে না বলে অভিযোগ উঠেছে। প্ল্যান সংক্রান্ত তথ্য পেতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সঙ্গেও যোগাযোগ করছে লালবাজার। আজ তার চেতলা ও হাওড়ার বাড়িতে কলকাতা পুলিশের তদন্তকারী দল তল্লাশি চালায়। একাধিক ফাইল ও কাগজপত্র খুঁটিয়ে দেখার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় কালীচরণের পরিবারের সদস্যদের। এদিকে আজ তারাতলায় ফের যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দল। সঙ্গে ছিলেন খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে নমুনা সংগ্রহ করবেন তারা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং জেলায়। দক্ষিণবঙ্গে আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের সমস্ত নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। নিচু এলাকা এবং বিভিন্ন রাস্তায় জল জমে স্বাভাবিক জনজীবন ব্যাহত। গতরাত থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে থাকায় আলিপুরদুয়ারের কালজানি, শঙ্কশ, তোরসা সহ একাধিক নদীর জল বাড়ছে। বাড়ছে হলং নদীর জলও। কুমারগ্রাম, বারোভিসার বিভিন্ন এলাকা জলমগ্ন। ভুটান পাহাড়ে একনাগাড়ে বৃষ্টির জেরে গোবরজ্যোতি নদীর জলস্রোতে বিবাড়ি সেতুর ডাইভারশন তলিয়ে যাওয়ায় ভুটান সীমান্তের শহর জয়গা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে তোরসায় জলস্তর বাড়তে থাকায় সুভাষিনী চা বাগানের নদী লাগোয়া এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারী বৃষ্টির ফলে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ার নির্মলনগর, রবীন্দ্রপল্লী সহ বিভিন্ন এলাকায় ব্যাপক জল জমেছে। মাটিগাড়া, নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পরিবহন ও অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন আজ জলমগ্ন বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। প্রবল বৃষ্টির জেরে ভুটান সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনগুলিকে সব ধরনের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুতের পাশাপাশি নদী সংলগ্ন নিচু এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া 3টি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে বলে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্নপূর্ণা যোজনায় আগামী 1 জুলাই রাজ্যের 1.5 কোটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বিধানসভায় আগামীকাল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল পেশ করার কথা। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008

0: কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026-এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS দুনাগিরি, INS সংশোধক, INS আগ্রেকে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশি। বন্ধুরা, জুন মাসে অ্যাভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ান সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এয়ারোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশি লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এর পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDOর ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর 2500-এরও বেশি জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণপদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন, তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জনভাগিদারি আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাঁদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাঁদের আবেদন করেছিলাম কারপুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তারা শুধু সমর্থনই করেননি বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এইবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাব। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তাঁরা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কারপুলিং নিয়েও নাগরিকরা তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন তারা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এইরকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবরও আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবিলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদেরও উপহার দিয়ে থাকেন। বন্ধুরা, মহারাষ্ট্রের নন্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নন্দেড়ে বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বাস করেন। এই পরিবার ভেবেছিল যদি আনন্দ ভাগ করে নিতেই হয় তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকা বীমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ 1 বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়া যায়। এখনও পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা বোন মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2,00,000 টাকা বীমার কভার দেয়। এর বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11,00,000 পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে 1,00,000,000 পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো, হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে।

সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে, তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করেন যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে, সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এই সব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন। সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পিছনে ফেলে এসেছেন। তারা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যারা খেলাধুলা করেন তারাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যারা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রচেষ্টার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার। প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লীগ। নামটি শুনেই আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্য আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা। কিন্তু আসলে এমনটা নয়। এটা 5 থেকে 10-12 বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলেমেয়েদের একটি অসাধারণ লীগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। 5 থেকে 12 বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লীগ এখন 3 বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লীগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল 5 জন খেলোয়াড় থাকে। খেলার মাঠও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়। তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর

সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এইসব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন এআই ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময় একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এইসব প্রশ্নের উত্তর খুঁজছে নালন্দা বিশ্ববিদ্যালয়। হাজার বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। দুবছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনার পুরনো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমই নয়, এটা আমাদের বাদ সম্বাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্রচর্চা তর্কের সঙ্গে, তথ্যের সঙ্গে নিজেদের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়। আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্রচর্চার প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখনকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তাঁরাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে। সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন। এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন, তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, স্ত্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাঁদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি।
আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি যারা ভারতীয়

0: সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুব আকর্ষণীয়। এই ব্রিজ কয়েক দিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রবার গাছের শিকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। সেই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয় মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের, এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সে সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এই ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন এই বছর হ্যালি ওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক। কিন্তু কদাচিত ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে। বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারুর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের ভাবনাচিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেওড়ার কিছু বোনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তারা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তারা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন। তারা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকোব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকোব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে 100 কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন, গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তাঁরা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্য আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কি দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পূজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে, এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালিত হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী। দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায় যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয়, তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন, এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
3: ফিরব বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম।

আনন্দে সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফ এম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা।

0: আকাশের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: করেছেন আপনি, আর আপনি এই মুহূর্তে 100.1 FM গোল্ডে শুনবেন গান, শ্রীকান্ত আচার্যের কণ্ঠের গান এবং তারপর শুভমিতার কণ্ঠের গান। পরপর ব্যাক টু ব্যাক দুটো গান রয়েছে মৌসুমী দেবারতী আপনাদের সাথে।

0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold,
1: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 8:39 হয়ে 30 সেকেন্ড। রয়েছি মৌসুমী আর দেবারতী আপনাদের সঙ্গে, আর আপনি টিউন করেছেন 100.1 FM Gold। সকালের দিকে একটু রোদ থাকলেও আস্তে আস্তে কিন্তু আকাশের মুখ ভার হয়ে যাচ্ছে, আর তাই এমনই বৃষ্টির দিনে আমরা বৃষ্টি নিয়ে নানান গান শোনানোর চেষ্টা করছিলাম এই পর্বে। এবং ঘড়ির কাঁটা যেটা বলছে যে এই পর্বের গান শোনার সময়টা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আসছে, তার কারণ মৌসুমী আর দেবারতীকে এই পর্ব থেকে ছোট্ট করে বিদায় নিতে হবে আর পৌঁছে যেতে হবে আবারও 9:30, কারণ আপনাদের জন্য নিয়ে আসছি আকাশবাণীর মণিকণা।
2: একদমই তাই, আর আকাশবাণীর মণিকণা নিয়ে ঠিক 9:30 মৌসুমী দেবারতী থাকবে আপনাদের সাথে। তবে আজকের আকাশবাণীর মণিকণা থেকে কোন মণিমাণিক্যকে নিয়ে আসছি সেটার জন্য তো অবশ্যই টিউন করে রাখতে হবে 100.1 FM Gold। তবে এই পর্ব থেকে মানে ঠিক 8:45 পর্যন্ত আমরা যেটুকুনি সময় আছি সেই সময় দাঁড়িয়ে যেটা রয়েছে আপনাদের জন্য সেটা হচ্ছে গান, রাঘব চট্টোপাধ্যায়ের গান, অবশ্যই বৃষ্টির গান।

অনুগল্পের আসর FM গোল্ড প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30টায়।

0: আকাশবাণীর অতীত কথা শুনছেন আকাশবাণীর মণিকলা 100.1 FM গোল্ডে। আকাশবাণীর মণিকলা, আকাশবাণীর মণিকলা 100.1 FM গোল্ডে।
1: স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ঠিক 9:32, আর স্টুডিওর ঘড়ি এবং আজকের দিনটা মানে এই মাসের শেষ রবিবার, এই সব কিছু মিলিয়ে মিশে যেটা হয় সেটা হচ্ছে আকাশবাণীর মণিকণা, যেখানে কিনা আকাশবাণীর মণিমাণিক্যদের নিয়ে কথা হয়। আর সেই কথা বলার জন্য রয়েছি মৌসুমি দেবারতী আপনাদের সাথে। আকাশবাণী যা কিনা মানুষের নিষ্ঠা, সৃজনশীলতা এবং ভালোবাসায় গড়ে ওঠে। আর আকাশবাণীর এই দীর্ঘ পথ চলায় যে সমস্ত মানুষজনদের আমরা পেয়েছি, যারা অবদান রেখে গেছে, কখনো গানে, কখনো নাটকে, আবার কখনো বা কবিতা আবৃত্তিতে, এবং সেরকম অসংখ্য বাচিক শিল্পীরা রয়েছেন যাদের কণ্ঠের এমন এমন কিছু কবিতা আছে যে কবিতাগুলো হয়তো তাদের কণ্ঠে শুনেছি বলেই এত হৃদয় নিতে গেছে আমাদের। তাই এই সময়টা, অর্থাৎ বৃষ্টি আসছে যাচ্ছে, বর্ষা ঢুকছে, এই বর্ষার সময় এবং তার সাথে সাথে কবিতা, এবং সেই কবিতা আকাশবাণীর বাচিক শিল্পীদের নিয়ে, সেই নিয়েই, অর্থাৎ আকাশবাণীর বাচিক শিল্পীদের নিয়ে আজকের মণিকণায়।
2: দেবারতী আর মৌসুমী তো রয়েছি ঠিক রাত 12 পর্যন্ত, সেই সাথে রয়েছেন আপনারাও। আর আকাশবাণীর এই রত্ন ভাণ্ডার থেকে একটি একটি করে মণিমাণিক্য তুলে আনার চেষ্টা করব এই পর্বে। তবে শুরুতেই থাকলো একটি গান, গেয়েছেন শিল্পী নির্মলা মিশ্র।

0: আকাশবাণীর অতীত কথা শুনছেন আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে। আকাশবাণীর মণিকণা, আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে।
1: বাংলা বেতারের ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যাদের মনে করলেই কেন জানি না ভেসে আসে সেই চিরচেনা কণ্ঠস্বর। সেই সব কালজয়ী ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম হচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তিনি শুধু একজন ঘোষক ছিলেন বা মহিষাসুর মর্দিনীতেই যে তাকে চিনি তা নয়, তিনি কিন্তু আবৃত্তিকার হিসাবেও পরিচিত ছিলেন। নাট্যকার, অভিনেতা, বেতার নির্মাতা, এই সব কিছুই ছিল তার মুকুটের এক একটা পালক। আর এইরকমই মানুষ যিনি কিনা সব রকম দিকেই আকাশবাণীকে সমৃদ্ধ করেছেন, সেই রকম মানুষ তার কণ্ঠের গভীরতা, শুদ্ধ উচ্চারণ এবং অনন্য আবৃত্তির শৈলী বাংলা বেতার সংস্কৃতকে যে দিয়েছে এক স্বতন্ত্র মর্যাদা। বহু দশক ধরে আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানে তিনি তাঁর অসাধারণ কণ্ঠশিল্পের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করেছেন। বিশেষ করে মহালয়ার প্রভাবে সম্প্রচারিত মহিষাসুর মর্দিনী তাঁকে এনে দিয়েছে কিংবদন্তির মর্যাদা। তাঁর কণ্ঠে চণ্ডীপাঠ আজও বাঙালির আবেগ, ঐতিহ্য এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আর শুধু চণ্ডীপাঠ নয়, ঘোষক, আবৃত্তিকার এবং বাচিক শিল্পী হিসেবেও তাঁর অবদান কিন্তু অনন্য। শব্দের প্রতি তাঁর শ্রদ্ধা, ভাষার প্রতি নিষ্ঠা এবং উপস্থাপনার সৌকর্য আজও নতুন প্রজন্মের শিল্পীদের কিন্তু অনুপ্রাণিত করে।
2: আর সেই শিল্পীর কাছেই আমাদের প্রথম প্রণাম। অর্থাৎ আজ আকাশবাণীর মণিকণায় প্রথম আমরা শুনব তাঁর কণ্ঠেই আবৃত্তি।
3: শুরু হচ্ছে আবৃত্তির আসর, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।
4: বিশ্বকবি রবীন্দ্রনাথের স্বর্গ হইতে বিদায়, ম্লান হয়ে এল কণ্ঠে মন্দার মালিকা, হে মহেন্দ্র নির্বাপিত জ্যোতির্ময় টিকা, মলিন ললাটে পুণ্যবল হল ক্ষীণ, আজি মোর স্বর্গ হতে বিদায়ের দিন। হে দেব, হে দেবীগণ, বর্ষ লক্ষ শত যাপন করেছি হর্ষে দেবতার মতো দেবলোকে, আজি শেষ বিচ্ছেদের ক্ষণে নেই সমাত্র অশ্রুরে

স্বর্গের নয়নে দেখে যাব এই আশা ছিল। শোকহীন হৃদিহীন সুখ স্বর্গভূমি উদাসী নিচে আছে, লক্ষ লক্ষ বর্ষ তার চক্ষের পলক নহে। অশ্বত্থ শাখায় প্রান্ত হতে খসি গেলে জীর্ণতম পাতা, যতটুকু বাজে তার ততটুকু ব্যথা স্বর্গে নাহি লাগে। যাবে মোরা শত শত গৃহচ্যুত হতজ্যোতি নক্ষত্রের মতো, মুহূর্তে খসিয়া পড়ি দেব লোক হতে ধরিত্রীর অন্তহীন জন্ম মৃত্যু স্রোতে। সে বেদনা বাজিত যদ্যপি বিরহের ছায়া রেখা দিত দেখা, তবে স্বর্গের চিরজ্যোতি ম্লান হতো মর্ত্যের মতন, কোমল শিশির বাষ্পে নন্দন কানন মনমরিয়া উঠিত নিঃশ্বাসী, মন্দাকিনী কুলে কুলে গেয়ে যেত করুণ কাহিনী কলকণ্ঠে। সন্ধ্যা আসি দিবাবসানে নির্জন প্রান্তর পারে দিগন্তের ফানে চলে যেত উদাসিনী। নিস্তব্ধ নিশীত ঝিল্লি মন্ত্রে শুনাইত বৈরাগ্য সঙ্গীত নক্ষত্র সভায়, মাঝে মাঝে সুরপুরে নৃত্যপরা মেনকার কনক নুপুরে তাল ভঙ্গ হতো। হেলি উর্বশীর স্তনে স্বর্গবিনা থেকে থেকে যেন অন্য মনে অকস্মাত ঝঙ্কারিত কঠিন পীড়নে নিদারুণ করুণ মূর্ছনা দিত দেখা। দেবতার অশ্রুহীন চোখে জলরেখা নিষ্কারণে প্রতি পাশে বসি একাসনে, সহসা চাহিত শচী ইন্দ্রের নয়নে যেন খুঁজি পিপাসার বাড়ি। ধরা হতে মাঝে মাঝে উচ্ছ্বসী আসিত বায়ুস্রোতে, ধরণীর সুদীর্ঘ নিঃশ্বাস খসি ঝরি পড়িত নন্দন মনে কুসুম মঞ্জরি। থাকো স্বর্গ হাস্য মুখে করো সুধা পান দেবগণ, স্বর্গ তোমাদেরই সুখস্থান মোরা পরবাসী। মর্ত্যভূমি স্বর্গ নহে সে যে মাতৃভূমি, তাই তার চক্ষে বহে অশ্রু জলধারা। যদি দুদিনের পরে কেউ তারে ছেড়ে যায় দুদণ্ডের তরে, যত ক্ষুদ্র যত ক্ষীণ যত অভাজন যত পাপি তাপি মেলি ব্যাঘ্র আলিঙ্গন, সবারে কোমল বক্ষে বাঁধিবারে চায় ধুলি মাখা তনুস্পর্শে হৃদয় জুড়ায় জননীর। স্বর্গে তব বহু গমৃত মর্তে থাক, সুখে দুঃখ অনন্ত মিশ্রিত প্রেম ধারা অশ্রু জলে চিরশ্যাম করি ভূতলের স্বর্গখণ্ডগুলি। হে অপ্সরী তোমার নয়ন জ্যোতি প্রেম বেদনায় কভু না হোক ম্লান, লইনু বিদায় তুমি কারে করো না প্রার্থনা, কারো তরে নাহি শোক ধরাতলে দীনতম ঘরে। যদি জন্মে প্রেয়সী আমার নদী তীরে কোনো এক গ্রাম প্রান্তে প্রচ্ছন্ন কুটিরে অশ্বত্থ ছায়ায় সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার আমারই লাগিয়া সযতনে। শিশুকালে নদী কূলে শিবমূর্তি গড়িয়া সকালে আমারে মাগিয়া লবে বর, সন্ধ্যা হলে জ্বলন্ত প্রদীপখানি ভাসাইয়া জলে শঙ্কিত কম্পিত বক্ষে চাহি এ কমনা, করিবে সে আপনার সৌভাগ্য গণনা একাকী দাঁড়ায় ঘাটে। একদা সুক্ষণে আসিবে আমার ঘরে সন্নত নয়নে চন্দন চর্চিত ভালে রক্ত পট্টাম্বরে উৎসবের বাঁশরি সঙ্গীতে। তারপরে সুদিনে দুর্দিনে কল্যাণ কঙ্কন করে সীমন্ত সীমায় মঙ্গল সিন্দুর বিন্দু গৃহলক্ষ্মী, দুঃখে সুখে পূর্ণিমার ইন্দু সংসারের সমুদ্র শিয়রে। দেবগণ
মাঝে মাঝে।

আছে এই স্বর্গ হইবে স্মরণ দূর স্বপ্ন সম, যাবে কোনো অর্ধরাতে সহসা হেরিব জাগি নির্মল শয্যাতে পড়েছে চন্দ্রের আলো নিদ্রিতা প্রেয়সী লুণ্ঠিত শিথিল বাহু পড়িয়াছে খসি গ্রন্থি সরমের মৃদু সোহাগ চুম্বনে সচকিতে জাগি উঠি গাঢ় আলিঙ্গনে লতাইবে বক্ষে মোর দক্ষিণ অনিল আনিবে ফুলের গন্ধ জাগ্রত কোকিল গাহিবে সুদূর শাখে ওই দিন হীরা অশ্রু আঁখি দুঃখাতুরা জননী মলিনা ওই মর্তভূমি আজি বহুদিন পরে কাঁদিয়া উঠেছে মোর চিত্ত তোর তরে, যেমনি বিদায় দুঃখে শুষ্ক দুই চোখ অশ্রুতে পুরিল অমনি এ স্বর্গলোক অলস কল্পনা প্রায় কোথায় মিলালো ছায়ার ছবি, তব নীলাকাশ তব আলো তব জনপূর্ণ লোকালয় সিন্ধু তীরে সুদীর্ঘ বালুকা তট নীলগিরি শিরে শুভ্র হিম রেখা তোর শ্রেণীর মাঝারে নিঃশব্দ রুণোদয় শূন্য নদী পারে অবনত মুখী সন্ধ্যা বিন্দু অশ্রু জলে যত প্রতিবিম্ব যেন দর্পণের তলে পড়েছে আসিয়া, হে জাননী পুত্রহারা শেষ বিচ্ছেদের দিনে যে শোকাশ্রুধারা চক্ষু হতে ঝরি পড়ি তব মাতৃস্তন করেছিল অভিষিক্ত আজি এতক্ষণ সে অশ্রু শুকায়ে গেছে তবু জানি মনে যখনই ফিরিব পুনঃ তব নিকেতনে তখনই দুখানি বাহু ধরিবে আমায় বাজিবে মঙ্গল শঙ্খ স্নেহের ছায়ায় দুঃখে সুখে ভয়ে ভরা প্রেমের সংসারে তব গেহে তব পুত্র কন্যার মাঝারে আমার রইবে চিরপরিচিত সম, তারপর দিন হতে শিয়রেতে মম সারাক্ষণ জাগিরাবে কম্পমান প্রাণে শঙ্কিত অন্তরে ঊর্ধ্বে দেবতার পানে মেলিয়া করুণ দৃষ্টি চিন্তিত সদাই যাহারে পেয়েছি তারে কখন হারাই।

0: আকাশবাণীর অতীত কথা শুনছেন আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে। আকাশবাণীর মণিকণা, আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে।
1: মৌসুমী আর দেবারতির সঙ্গে শুনছেন আকাশবাণীর মণিকণা। আর আকাশবাণীর রত্নভাণ্ডার থেকে একটি একটি করে মণিমাণিক্য আমরা কুড়িয়ে নিতে চলেছি। একটু আগে আমরা শুনছিলাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে আবৃত্তি, আর তারপর শুনলাম হৈমন্তী শুক্লার কণ্ঠে গান। আর এবারও আবার গান শুনব, তবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সম্পর্কে আর একটু যদি আমরা না বলি তাহলে বড়ই মনে হয় যেন মন খারাপ হয়ে যায়। তার কথা তো আমরা অবশ্যই শুনি, প্রত্যেক মহালয়ার ভোরে তার চণ্ডীপাঠ শুনি, কিন্তু এবার যার কাছে আসছি
2: সেই মানুষটা, মানে যার কাছে আসছি সেই মানুষটার কথা বলবো একটু পরে। তবে এটা বলি যে এই যে আমরা আজকের বাচিক শিল্পীদের নিয়ে কথা বলছি, কবিতা যারা বলেন তাদেরকে বাচিক শিল্পী বলি আমরা সবাই জানি। কবিতা কেবল শব্দের তো বিন্যাস নয়, অনুভূতির সুর, জীবনের স্পন্দন। আর সেই কবিতা যখন একজন দক্ষ বাচিক শিল্পীর কণ্ঠে প্রাণ পায় তখন শব্দ ছড়িয়ে যায় শ্রোতার হৃদয়। তেমনই মানুষজনদের নিয়ে কথা হচ্ছে যাদের কণ্ঠের কবিতা শুনে আমাদের হৃদস্পন্দন ওঠানামা করে। আকাশবাণীর দীর্ঘ ইতিহাসে এমন বহু বিশিষ্ট বাচিক শিল্পী তাঁদের কণ্ঠের কবিতাকে করে তুলেছে আরও জীবন্ত, আরও আবেদনময়। তাদের উচ্চারণ, তাদের স্বরক্ষেপ এবং আবেগ, শব্দচয়নের সৌন্দর্য বাংলা এই কবিতার শিল্পীকে বা আবৃত্তিকে দিয়েছে এক অনন্য মাত্রা। গানের পরে সংবাদ বিরতি, তারপরে রয়েছে এমন অনেক মানুষ যারা আবৃত্তির মাধ্যমে আকাশবাণীর মণি মাণিক্য হিসাবে আকাশবাণীকেও সমৃদ্ধ করেছেন।
1: ঠিক তাই। আর এই পর্বে যাওয়ার আগে গান রইল সুপ্রকাশ চাকির কণ্ঠে। গান শুনতে শুনতে চলে আসবো আমরা সংবাদ বিরতিতে।

আকাশবাণীর অতীত কথা শুনছেন আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে। আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে।

0: আকাশবাণী খবর পড়ছি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের যে পরিকল্পনা আছে তাতে সেসেলস একটি বিশেষ স্থান অধিকার করে আছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়েছে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্সে এ পর্যন্ত অসহ্য গরমে গত চার দিনে প্রায় 1000 মানুষের মৃত্যু হয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আগামীকাল ভারী বর্ষণের লাল সতর্কতা জারি। অসমের ধেমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রবল বৃষ্টির জেরে ভুটান সংলগ্ন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকার জেলাগুলিকে সতর্ক করেছে। লর্ডসে মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য 171 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হচ্ছে নকআউট পর্ব। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের যে পরিকল্পনা রয়েছে তাতে সেসেলস একটি বিশেষ স্থান অধিকার করে আছে। তিনি আজ সেসেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। তিনি বলেন, ভারত মহাসাগরকে সেসেলস থেকে বিচ্ছিন্ন না করে বরং দুই দেশকে সংযুক্ত করে ভারত মহাসাগরকে অর্থনৈতিক ক্ষেত্রে একটি সম্ভাবনাময় পরিসর হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
1: মেরি সেসেল কি যাত্রা কা সন্দেশ স্পষ্ট হ্যাঁ, ভারত এসে হিন্দ।

0: हिंद महासागर की कल्पना करता है, जहां समुद्री सुरक्षा के साथ आर्थिक समृद्धि भी बढ़े, जहां हमारी साझेदारी आकार नहीं आपसी सम्मान और विश्वास पर आधारित हो। आवर विजन इज टू मेक इंडियन ओशन इनटू एन ओशन ऑफ अपॉर्चुनिटी।
1: জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ এবং সমতার নীতি মেনে চলা আবশ্যক বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেসেলস প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় পরিষদে ভাষণ দানকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সবার সামনে আসা এক বিশেষ সম্মানের বিষয় বলে শ্রী মোদী উল্লেখ করেন। সেসেলসের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করে তাঁকে সম্মানিত করার জন্য তিনি সেসেলসের রাষ্ট্রপতি ও সেদেশের জনগণ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিক্টোরিয়া সেসেলসে জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের ফাঁকে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা ভারত ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এছাড়া ভারতের দেওয়া বিশেষ অর্থনৈতিক প্যাকেজ বাস্তবায়নের অগ্রগতি বিষয়েও তারা পর্যালোচনা করেছেন। পারস্পরিক বৃদ্ধি এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার লক্ষ্যে তারা ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে পুনরায় অঙ্গীকারবদ্ধ হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সবথেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি।
0: কিসি ভি রাষ্ট্র কি আত্মা উসকে লোক হতে হ্যায় আর জব উস দেশ কে লোক কোই সংকল্প লেতে হ্যায় তো কোই ভি শক্তি উনহে अपने लक्ष्य से डिगा नहीं पाती। राष्ट्र निर्माण में जन भागीदारी की यह ताकत भारत की बहुत बड़ी पूंजी है और इस जन भागीदारी का हम बार बार अनुभव कर रहे हैं।
1: পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
0: पश्चिम एशिया में बनी युद्ध की स्थितियों को देखते हुए मैंने देशवासियों से कहा था, कुछ समय के लिए सोना खरीदने से बचें, लोगों से कहा था कि विदेश में छुट्टियां मनाने से बचें, लोगों से कार पुलिंग को भी बढ़ावा देने की अपील की थी, किसानों से केमिकल मुक्त खेती के लिए, खेत बचाने के लिए और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था। मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं।
1: প্রধানমন্ত্রী বলেন, জুন মাসে C-295 বিমানের প্রথম সফল উড়ানের মাধ্যমে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী জানান, দেশে এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে, এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই পথ এগিয়েছে।
0: জুন কে মহিনে মে হি এভিয়েশন সেক্টর মে ভি দেশ নে এক বড়ি সফলতা পাই। C-295 ये विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे MSME और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत अधिक सुरक्षित और आत्मनिर्भर बन रहा है।
1: মহারাষ্ট্রের ভিওয়ান্ডির একটি সেশনস আদালত আজ মহারাষ্ট্র টিচার এলিজিবিলিটি টেস্ট টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় ধৃত 3 অভিযুক্তকে 6 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। তদন্তকারীরা একটি আন্তঃরাজ্য পরীক্ষা প্রতারণা চক্রের সঙ্গে জড়িয়ে থাকার বিষয়টি খতিয়ে দেখছেন। পুলিশ আদালতে জানিয়েছে, অভিযুক্তরা ফাঁস হওয়া টেট প্রশ্নপত্রটি 1.5 কোটি টাকায় বিক্রি করার উদ্দেশ্যে দিল্লি থেকে ভিওয়ান্ডিতে এসেছিল। পুলিশ আগের দিনই প্রশ্ন ফাঁসের একটি প্রচেষ্টা ধরে ফেলার পর আজ নির্ধারিত টেট পরীক্ষাটি স্থগিত করা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিস এই ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠনের নির্দেশ দিয়েছেন। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতি দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় 2টি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আগামীকাল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85%-এরই বয়স 65 বা তার বেশি। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা আজ এক বিবৃতিতে জানিয়েছে, যেসব এলাকায় দাবদাহের কারণে সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল সেসব এলাকাতেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। তীব্র গরমের কারণে আইফেল টাওয়ার এবং লুভার জাদুঘরও নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে। জার্মানি ও চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জার্মানিতে গতকাল তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে রেকর্ড সৃষ্টি করেছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আগামীকাল ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে অসমের ধেমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেন, চাপুরি এবং দিমৌয়ে দুকুল ছাপিয়ে জলস্থলভাগে ঢুকে পড়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির জেরে ভুটান সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকার জেলা প্রশাসনকে সতর্ক করেছে। লর্ডসে ICC মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে জয়ের জন্য 171 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া 18 ওভারে 3 উইকেটের বিনিময়ে 166 রান করেছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 170 রান করেন। অধিনায়ক হরমনপ্রীত কৌর 56, স্মৃতি মান্ধানা 38 রান করেন। সেমিফাইনালে যেতে হলে ভারতকে আজকের ম্যাচ জিততেই হবে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা আজ শুরু হচ্ছে। প্রথম খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ইংলউড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের যে পরিকল্পনা আছে তাতে সেসেলস একটি বিশেষ স্থান অধিকার করে আছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মন্তব্য করেছেন। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্সে এ পর্যন্ত অসহ্য গরমে গত 4 দিনে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হচ্ছে নকআউট পর্ব। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold।
3: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold কলকাতা gmail.com এ। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
2: আকাশবাণীর অতীত কথা শুনছেন আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে। আকাশবাণীর মণিকণা, আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে।
4: বাংলা সংস্কৃতির আকাশে এমন কিছু নক্ষত্র আছেন যাদের শিল্পচর্চা একটিমাত্র মাধ্যমের মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল না। তারা নাটক, সাহিত্য, আবৃত্তি ও বাচিক শিল্প সব ক্ষেত্রেই রেখে গেছেন নিজস্ব স্বাক্ষর। সেই বিরল শিল্পীদের অন্যতম শম্ভুমিত্র। শম্ভুমিত্রের নাম উচ্চারিত হলেই মনে পড়ে বাংলার নাট্যমঞ্চের নবজাগরণের কথা। কিন্তু তাঁর শিল্প জীবনে আর একটা গুরুত্বপূর্ণ দিক ছিল কবিতা এবং বাচিক শিল্প। তিনি মনে করতেন কবিতা শুধু পড়ার বিষয় নয়, কবিতাকে অনুভব করতে হয়। তার ভিতরের ছন্দ, নীরবতা এবং আবেগকে কণ্ঠে ধারণ করতে হয়।
5: একদমই তাই। আর বাংলার স্বনামধন্য যে আবৃত্তি শিল্পীরা রয়েছেন তার মধ্যে তো শম্ভুমিত্র অন্যতম একজন, তাই না?
4: একদমই তাই। দেখো, মঞ্চে চরিত্র নির্মাণের যে দক্ষতা তিনি অর্জন করেছিলেন সেই অভিজ্ঞতা তাঁর কবিতা পাঠকেও কিন্তু করে তুলেছিল গভীর এবং একটা বর্ণময়
5: ঠিক
4: রূপ দিয়েছিল তার। এবং তাঁর কণ্ঠে কবিতা কিন্তু কখনো নাটকীয় হয়ে ওঠেনি,
5: না
4: বরং শব্দের যে একটা মেলবন্ধন বা শব্দের যে একটা অন্তর্লীন সুর এবং ভাব রয়েছে সেটাকে কিন্তু একটা সংযমের মধ্যে বা একটা লাইনের মধ্যে বলা যায় এনে তিনি প্রকাশ করতেন, এবং এটাই ছিল তার আবৃত্তির বিশেষ একটা কিন্তু বৈশিষ্ট্য। তার কণ্ঠের একটা আবৃত্তি শুনব, আবৃত্তি শোনার পর একটা গানও শুনব, তারপরে আরও কিছু কথা রয়েছে শম্ভুমিত্রকে নিয়ে এবং আরও কিছু শোনা বাকি রয়েছে শম্ভুমিত্রকে নিয়ে।
6: হায় রে ভিক্ষু হায় রে, নিঃসতা তোর মিথ্যেষে ঘোর, নিঃশেষে দে বিদায় রে। ভিক্ষাতে শুভ লগ্নের ক্ষয় কোন ভুলে তুই ভুলিলি, ভাণ্ডার তোর পণ্ড যে হয় অর্গল নাহি খুলিলি। আপনারে নিয়ে আবরণ দিয়ে একই কুৎসিত ছলনা, জীর্ণ এচির ছদ্ম বেশির নিজের সে কথা বলো না। হায় রে ভিক্ষু হায় রে, মিথ্যা মায়ার ছায়া ঘুচাবার মন্ত্র কে নিবি আয় রে। কাঙাল যে জন পায় না সে ধন, পায় সে কেবল ভিক্ষা। চির উপবাসী মিছে সন্ন্যাসী দিয়েছে তাহারে দীক্ষা। তোরি সাধনায় রত্ন মানিক পথে পথে যাস ছড়ায়, ভিক্ষার ঝুলি ধিক তারে ধিক বহিষ মিশিরে চড়ায়। হায় রে ভিক্ষু হায় রে, নিঃস্বজনের দুঃস্বপ্নের বন্ধ ছিড়িস তাই রে। অঞ্চলে রাতি ভিক্ষার কণা সঞ্চয় করে তারাতে, নিয়ে সে পারানি তবু পারিল না তিমির সিন্ধু পারাতে। পূর্ব গগন আপনার সোনা ছড়াল যখন দুলোকে, পূর্ণের দানে পূর্ণ কামনা প্রভাত পুরিল পুলকে। হায় রে ভিক্ষু হায় রে, আপনা মাঝারে গোপন রাজারে মন যেন তোর পায় রে। পাখিরে দিয়েছ গান, গায় সেই গান তার বেশি করে না সে দান। আমারে দিয়েছ স্বর, আমি তার বেশি করি দান, আমি গাই গান। বাতাসেরে করেছ স্বাধীন, সহজে সে বৃত্ত তব বন্ধনবিহীন। আমারে দিয়েছ যত বোঝা, তাই নিয়ে চলি পথে কবু বাঁকা কবু সোজা। একে একে ফেলে ভার মরণে মরণে, নিয়ে যাই তোমার চরণে একদিন রিক্ত হস্ত সেবায় স্বাধীন, বন্ধন যা দিলে মোরে করিতারে মুক্তিতে বিলীন, পূর্ণিমারে দিলে হাসি সুখ।

স্বপ্ন রসরাশি ঢালে তাই ধরণীর করপুট সুধাই উচ্ছ্বাসী। আর দুঃখখানি দিলে মোর তপ্ত ভালে থুয়ে অশ্রু জলে তারে ধুয়ে ধুয়ে আনন্দ করিয়া তারে ফিরায় আনিয়া দিই হাতে দিন শেষে মিলনের রাতে। তুমি তো গড়েছ শুধু এ মাটির ধরণে তোমার মিলাইয়া আলোকে আঁধার। শূন্য হাতে সেথা মরে রেখে হাসিছ আপনি সেই শূন্যের আড়ালে গুপ্ত থেকে দিয়েছ আমার পরে ভার তোমার স্বর্গটি রচিবার। আর সকলেরে তুমি দাও শুধু মোর কাছে তুমি চাও। আমি যাহা দিতে পারি আপনার প্রেমে সিংহাসন হতে নেমে হাসি মুখে বক্ষে তুলে নাও। মোর হাতে যাহা দাও তোমার আপন হাতে তার বেশি ফিরে তুমি পাও। ওহে অন্তরতম মিটেছে কি তবু সকল তিয়াস আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মুরে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার কর্ম আমার নর্ম তোমার বিজনবাসে বর্ষা শরতে বসন্তে শীতে ধনী আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানুষ কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পরেছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বন্ধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন সেবাহীন রাত কতবার বার ফিরে গেছে নাথ অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি। তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি।

0: কথা বলছি আমরা আজ আকাশবাণীর মণিকণায় এমন কিছু মণিমাণিক্যের যারা কিনা বিভিন্ন ক্ষেত্রে তাদের যে অবাধ বিচরণ এবং তাদের যে সফলতা বা তাদের যে আমাদের ভালো লাগার কারণ হয়ে ওঠা সেই সব কিছুকে মিলিয়ে কবিতা পাঠ বা বাচিক শিল্প সেটাকেও অন্যতম করে তুলেছেন। শম্ভুমিত্রের কথা বলছিলাম, তার কবিতা শুনলাম, তারপর একটা গান শুনলাম
1: এবং গানটি গিয়েছেন মাধুরী চট্টোপাধ্যায়। তবে শম্ভুমিত্রের কথা এইটুকু হলে তো আমাদের মন ভরে না, তাই তার কণ্ঠে কবিতা যেমন শুনলাম তার একটি সাক্ষাৎকারও তো আমরা শুনবো, তাই না?
0: একদম তাই। আর দেখো, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বা নাটক পাঠে শম্ভুমিত্রের যে শিল্পবোধ সেটা কিন্তু একটা মানে অন্য ধরনের জায়গা করে নেয়। শব্দের এই যে শুদ্ধ উচ্চারণ বা ছন্দের প্রতি শ্রদ্ধা এবং অর্থের গভীরে পৌঁছে যাওয়ার যে ক্ষমতা, তার এই কবিতা বলার এক স্বতন্ত্র মর্যাদা যা কিনা আমাদের কাছে প্রকাশ পায়। তিনি নতুন প্রজন্মকে কিন্তু শিখিয়েছেন যে আবৃত্তি মানে উচ্চারণের কবিতা বলা শুধুমাত্র নয়, কবিতার আত্মাকে কণ্ঠে ধারণ করা। আর দেখো, আজও বাংলা বাচিক শিল্পের শিক্ষার্থীরা শম্ভুমিত্রের কণ্ঠ উচ্চারণ পরিবেশনা শৈলীকে কিন্তু শিক্ষা হিসেবে গ্রহণ করে, নাট্যমঞ্চ থেকে কবিতার মঞ্চ। এই দীর্ঘ শিল্পযাত্রায় তিনি প্রমাণ করেছেন যে প্রকৃত শিল্পীর কাছে সব শিল্প মাধ্যমই কিন্তু একে অপরের পরিপূরক। শম্ভুমিত্রের কথা যতই বলবো জানি সেটা সেটা শেষ হওয়ার নয়, তাই তার কথাই শুনি না, তার সাক্ষাৎকার একটু আমরা শুনি। যে শম্ভুমিত্রের এই যে সাক্ষাৎকারের কথা বলছি, মানে যে সাক্ষাৎকার আমরা এই মুহূর্তে শুনতে চলেছি, সেই সাক্ষাৎকারের মাধ্যমে যেমন তার কণ্ঠ আমরা পাচ্ছি বা এই সাক্ষাৎকারের মাধ্যমে তার কথা যেমন আমরা শুনছি।
1: অমিয় চট্টোপাধ্যায় এবং প্রদীপ ঘোষ নিয়েছেন তার এই সাক্ষাৎকার, আর তারা নিজেরাও
0: এবং সেই সাক্ষাৎকারেও কিন্তু আমরা কিছু শেখার মতো পাবো অবশ্যই, যে তার উচ্চারণ, তার বাচন ভঙ্গি, তার স্পষ্ট কথা বলার শৈলী
1: একদম শুনিনি। এবং যারা সাক্ষাৎকার নিয়েছেন তারাও কিন্তু স্বনামধন্য একজন বাচিক শিল্পী, কাজেই এটা একটা অন্যতম সেরা অংশ হতে চলেছে আমাদের এই পর্বের।
2: আজ এক সর্বজন বিদিত ব্যক্তিত্ব, সৎ নাট্যচর্চা, অভিনয়, নাট্য রচনা, আবৃত্তি সব ক্ষেত্রেই শীর্ষে বিচরণ করে তিনি উজ্জ্বল। তাঁর প্রায় ৫০ বছরের আবৃত্তি চর্চার ইতিহাসকে এই সামান্য পরিসরে, এই স্বল্প সাক্ষাৎকারে সম্পূর্ণভাবে হাজির করা কখনোই সম্ভব নয়। তবুও আবৃত্তির ক্ষেত্রে তাঁর কিছু বক্তব্য জেনে নেওয়াটাও জরুরি বলে আমার মনে হয়, অন্তত তরুণ প্রজন্মের শিক্ষার প্রয়োজনে। তাকে পেয়ে আবৃত্তি শিল্প আজ গর্বিত, সমৃদ্ধ। আচ্ছা শম্ভুদা, কয়েকটি প্রশ্ন আপনার কাছে আমি রাখব, সেগুলোর উত্তর শুনে নিয়ে আমরা কিছু জেনে নেব। অনেকেই বলেন কবিরা নিজেরা নিজের কবিতা পড়লে ঠিক ঈপ্সিত মানেটা বেরিয়ে আসে, তাহলে কি ধরে নিতে হবে কবিরাই তাদের কবিতার সঠিক আবৃত্তিকার?
3: এও খুব মুশকিলের। কোনো কবি থাকতে পারেন খুব ভালো পড়েন, আবার অনেক কবি থাকতে পারেন যার নিজের কবিতা ভালো করে পড়তে পারেন না, এরকম তো হতেই পারে কত রকমের, ওটা তো আলাদা একটা ব্যাপার। যারা গান লিখেছে তারা নিজেরাই গানে সুর দিয়ে, এককালে যেমন কবির করতেন সেরকম তো এখন আর হয় না, এখন তো যে গানে সুর দেয় সেও গায় না, সেও তো অন্য লোক আছে যাকে দিয়ে গাওয়ায়।
2: কখনো কখনো দেখা গেছে যে সুরকার ভালো গায়ক হয়েছে,
3: তা সেই জন্যে ওগুলো কি ও ব্যক্তি বিশেষের ওপর নির্ভর করে, কোনো ব্যক্তি পারে কোনো ব্যক্তি পারে না। ছাপার অক্ষরে আমি একটা জিনিস বুঝে শুনে সাজিয়ে লিখতে পারি যেটা ছাপার অক্ষরে বোঝানো যাবে, কিন্তু সেইটাই আমার কণ্ঠটা যদি মার্জিত না হয়, তৈরি না হয়, তাহলে আমি কণ্ঠ দিয়েও ঠিক সেইটা প্রকাশ করে দিতে পারবো, এটা কী করে হবে? দুটো তো আলাদা মাধ্যম। আমি একটা গান লিখতে পারি, ছাপার অক্ষরে পড়ে মনে হবে খুব সুন্দর হয়েছে লেখা গানটা, কিন্তু সেই গানটা আমি গাইলে পরে সবচেয়ে ভালো হবে এটা কি করে হবে?
2: আপনাকে মনে হয় যে কবিতা খারাপের দিকে, পতনের দিকে যেতে পারে?
3: আমি সাধারণভাবে এইটা বিশ্বাস করি যে যে কোনো সমাজই তার কাজ যদি ঠিক মতো না করে তাহলে সেটা পতনের দিকে যায়।
2: আচ্ছা, আমার মনে হয় জীবনানন্দ দাশের কবিতা, বিশেষ করে যেসব কবিতার ফ্রেমে বিশ্বের স্থান কাল চরাচর এবং এই আলুলায়িত গ্রাম বাংলা ছবি নিসর্গের মতো ছবি হয়ে আছে, সেসব কবিতা আবৃত্তি করার ক্ষেত্রে একেবারেই একটু অন্যরকমের প্রতিভার দরকার নয় কি? আপনার কি মনে হয়?
3: আমি আমার নিজের বোধ হয় যে একজন লোক সকল কবির কবিতা আবৃত্তি করতে পারে না,
2: এটাই জানতে চাইছিলাম।
3: সকল নিয়ম এটা যেমন আছে না যে সকল রকম গান একটা লোক গাইতে পারে না, তা সেই রকমই আবার রবীন্দ্রনাথের মতন ব্যাপক যার সৃষ্টি সেই সমস্ত লোকের সকল কবিতাই একজন লোক আবৃত্তি করতে পারে এমন লোক পাওয়া খুব শক্ত। মানে সেগুলো ঠিক করে যে সকলেই পড়তে পারবে এমন কোনো ইয়ে নেই, যুক্তি নেই। ফলে হয় কি, আমরা কিছু কিছু করতে পারি, সেই যে নিজেদের বোধের যে সীমানা আছে তার মধ্যেই আমরা পারি। তা সেই হিসেবে যে ওইটা বুঝতে পারছে সে করবে, এবং তুমি যেভাবে বলেছ ওই জীবনানন্দ কি একভাবে করে, কত লোকে মনে হচ্ছে ভালো করে করেছে করছে, আর কিছু লোকের মনে হচ্ছে সেটা ঠিক না, অন্যরকম করে জীবনানন্দ করে তারা, এরকম তো আছে। সেই জন্য ওটা জোর করে কি করে বলবো, মানে কোনো হিসেব নেই, এমন তো নেই যে আমি কোনো একটা নিকষে ফেললুম, ঘষে দেখলুম বা থার্মোমিটার দিলুম, বগলে পড়ে বললাম এটার অসত্তীর্ণ হয়ে গেল, এর একটা গণ্ডগোল ওইখানে আছে।
2: এখানে এই কবির মানে মানসিকতার সঙ্গে শরিক হতে হবে, সেটা খুব,
3: সে তো সকল কবিতাতেই, কবিতার যেই কবিতাটা পড়ছি আমি সেই কবির সঙ্গে মানসিকতার একটা ইয়ে না থাকলে, কি বলবো, বোধ না থাকলে কি করে হবে, হয় না। তবে এই সব কথা আমরা আন্দাজি বলি, এখন জোর করে বলতে পারি না। বহু বছর আগে শেক্সপিয়ার লিখেছিলেন, আমার যতদূর মনে পড়ছে, যে দ্য টাইম ইজ আউট অফ জয়েন্ট, ও কার্সড স্পাইট দ্যাট এভার আই ওয়াজ বর্ন টু সেট ইট রাইট। এই কথাটা তার যুগে লেখা, বহু বছর আগে,
2: 400 বছর আগে।
3: এখন সেই লাইনটা পড়ে আমাদের ভীষণ জীবন্ত বলে মনে হয়। সত্যি কি শেক্সপিয়ারের মানসিকতার কাছে চলে গেছি, তা না, কিন্তু আমার নিজের জীবনে এই কথাটা খুব রেলেভেন্ট, যাকে বলে ইংরেজিতে, সেই রকম মনে হচ্ছে আমার জীবনের থেকে, আমার চারপাশে, আমার এই সময়ে এবং স্থানে, সময় স্থান দুটো একসঙ্গে করে এই যে জায়গায় আমি রয়েছি সেখানে আমার যে উদ্ভূত জ্ঞান, সেই জ্ঞানে আমার মনে হচ্ছে যে এইটা বহুমূল্য উক্তি একটা, যে দ্য টাইম ইজ আউট অফ জয়েন্ট। আমাদের চারপাশে দেখে মনে হয় যে দ্য টাইম ইজ আউট অফ জয়েন্ট, ও কাস্টেড স্পাইট দ্যাট এভার আই ওয়াজ বর্ন টু সেট ইট রাইট। এই এই কথাটা তখন ভীষণই দৈববাণীর মতন মনে হয় যে এ আমার মনের

0: সিম্পলিফিকেশন করলে পরে বড় গোলমাল হয়। ওটা স্তরে উপরের স্তরের কথাই নয়, এগুলো শিল্পকলার আলোচনাটা আরো অনেক গভীর স্তরের, অনেক আমাদের অনেক অজানা কক্ষ আছে, অজানা অলিন্দ আছে মনের ভেতর, সেই সব অন্ধকারে হাতের হাতে ছুঁয়ে ছুঁয়ে বলা।
1: আসলে এই এইসব প্রশ্নগুলো এসে যাচ্ছে এই কারণে যে ইদানিংকালে হঠাৎই মনে হয় যেন আবৃত্তি খুব আবৃত্তি শিল্পের খুব রমরমা হয়ে গেছে, একটা সময় তো ছিল না, সেই জন্য এগুলো এই প্রশ্নগুলো মনে মনে আসে আর কি।
0: হ্যাঁ, ওটা তো হয়েছে, হয়তো হয়েছে, আমি তো ঠিক জানি না। আমার আবার ধারণা কিছুদিন আগে যতটা হয়েছিল এখন বোধ হয় তার থেকে একটু পড়েছে,
1: একটু হয়তো
0: বাজারটা পড়েছে। তা সেটাও তো ভাববার, পড়লো কেন, খুবই যে রমরমা হয়ে গেল তা
1: নয়।
0: কিছুদিন থিয়েটারে এক সময় খুব নানান দল খুলে সব নানান লোক করছিল, মনে হচ্ছিল তো আচ্ছা কিছু যদি কিছু করবার ক্ষমতা না থাকে, লেখাপড়া না থাকে, শরীরচর্চা না থাকে, কণ্ঠচর্চা না থাকে, তবু আমি থিয়েটারের দলে গিয়ে এটা বড় পাঠ করে দেবো, এরকম করছিল, এটা মনে হচ্ছিল তো। সেটা হয়তো হালে একটু কমেছে, এটা তো এরম ঘটনা হয়, তার দ্বারা খুব উল্লসিত হবারও নেই, আবার বিষণ্ন হবারও নেই, এইরকমই চলে পৃথিবীটা।
2: একটা কবিতা পাওয়ার পর একজন আবৃত্তিকার কিভাবে প্রস্তুতি নেবে,
0: কিভাবে প্রস্তুতি নেবে, সে যে যে যে ছোট ছেলে বাড়িতে বসে পুতুল তৈরি করে ভালো লাগে তার, কিংবা খড়ি দিয়ে ছবি আঁকে, আঁকেই সে সে নিজে নিজেই করে, এইটাই তার প্রথম প্রস্তুতি। তা কবিতা পড়ে ভালো লাগে, আমি কবিতা করে, এইখানে আবৃত্তিটাকে এমন করে ধরা হচ্ছে যেন কবিতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কবিতা পড়ে ভালো লাগার কোনো ব্যাপার নেই।
2: আসলে আমি যে জায়গাটায় আপনার কাছ থেকে একটু জানতে চাইছিলাম সেটা আমি কিন্তু কিছুটা পেয়েছি, সেটা এই যে আমরা ভালোবাসি বলে কবিতা পড়ি, এবং আমার ভালোবাসাটা ভালো লাগাটা অন্যের সঙ্গে ভাগ করে নিতে চাই বলে আমরা অন্যের সামনে কবিতা পড়ি, এটাই সবচেয়ে বড় জায়গা
0: আমার কাছে, এটা সবচেয়ে বড় জায়গা।
2: হ্যাঁ, আপনার কাছে সবচেয়ে বড় জায়গা, এবং যারা সত্যি কবিতাকে পড়তে চায় তাদের কাছেও এটাই বড় জায়গা, এবং আপনার কাছে আমি খুবই কৃতজ্ঞ। আপনাকে কাছে পাওয়াটা যতটা দুর্লভ, আপনার কাছ থেকে এটা শোনাটার সুযোগটা পাওয়াটা আরও দুর্লভ, সেই জায়গায় এই সুযোগটা আমি তো নিতেই চেষ্টা করব।
0: ধন্যবাদ।
3: আমরা শুনছিলাম শম্ভু মিত্রের সাক্ষাৎকার, আর এই মুহূর্তে শুনব গান শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: আকাশবাণীর অতীত কথা শুনছেন আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে। আকাশবাণীর মণিকণা, আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে।
1: আমরা একটু আগে শুনছিলাম আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান, আর তার আগে বলাই বাহুল্য, বাচিক জগতের অন্যতম একজন রত্ন বা অন্যতম একজন মানিক্য যাকে বলা যায়, সেই শম্ভু মিত্রের সাক্ষাৎকার শুনছিলাম।
2: আর দেখো, শম্ভু মিত্রের সাক্ষাৎকার শুনছিলাম, এবং তার ওই যে বলছিলাম না যে তার সাক্ষাৎকার শোনার ঠিক আগে যে তার কথা বলার ভঙ্গি, তার উচ্চারণ, এবং তিনি যেভাবে একটা কথার একটা বন্ধন তৈরি করছেন সেটাও কিন্তু শোনার। আর এরপরে যার নাম বলবো বা যার কথায় আসবো, মঞ্চের অভিনয় আর কবিতা দুটো শিল্প মাধ্যমেই ভাষা আলাদা হলেও তাদের অন্তর্নীল সুর কিন্তু এক। একজন দক্ষ অভিনেতা যখন কবিতা পাঠ করেন তখন শব্দের সঙ্গে যুক্ত হয় চরিত্রের অনুভব, জীবনের অভিজ্ঞতা এবং শিল্পীর নিজস্ব ব্যাখ্যা। আর শম্ভু মিত্রের কথা বলেছি, এইবারে বলবো শাউলি মিত্রের কথা। আজকের এই পর্বে আমরা বিভিন্ন বাচিক শিল্পীকে স্মরণ করছি যারা কিনা আকাশবাণীর সাথে জড়িত, আকাশবাণীর অন্যতম মণিমাণিক্য তারা। তাই নাটক এবং কবিতা উভয় ক্ষেত্রেই নিজের একটা স্বতন্ত্র পরিচয় নির্মাণ করেছেন তিনি, শাউলি মিত্র। শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্রের কন্যা শাউলি মিত্র ছোটবেলা থেকেই নাট্যচর্চার পরিবেশে বড় হয়ে উঠেছেন, কিন্তু তিনি শুধুমাত্র পারিবারিক ঐতিহ্যের উত্তরাধিকারী বহন করেছেন এমনটা তো নয়। তিনি অভিনয় শৈলী, নাট্য ভাবনা এবং কণ্ঠের শক্তিতেও গড়ে তুলেছিলেন তার এক স্বতন্ত্র শিল্প সত্তা।
1: ঠিক,
2: আকাশবাণীর বিভিন্ন সাহিত্যভিত্তিক অনুষ্ঠান, নাটক এবং কবিতা পাঠে তাঁর কণ্ঠে শ্রোতাদের কাছে কিন্তু বিশেষভাবে সমাদৃত হয়েছে এতদিন। তার আবৃত্তিতে ছিল সংযম, স্পষ্ট উচ্চারণ এবং গভীর অনুভব। আর তিনি কখনো অযথা নাটকীয়তার কিন্তু সৃষ্টি করেনি, বরং কবিতার ভাব, ছন্দ এবং নীরবতার সৌন্দর্যকে শ্রোতার কানে পৌঁছে দেওয়াই ছিল তার অন্যতম গুরুত্ব কবিতা পাঠের। এই শাউলি

0: পাত্রের কবিতা পাঠ
1: শুনবো, একদমই তাই। বেশ কয়েকটি কবিতা তার কণ্ঠে আমরা শুনবো, আর শুনতে শুনতে এভাবেই আমরা একটু একটু করে
0: এগিয়ে যাব আজকের আমাদের অনুষ্ঠানে
1: আকাশবাণীর মণিকন্যা নিয়ে।
2: এখন শুনবেন শাওলি মিত্রের আবৃত্তি, রবীন্দ্রনাথের কবিতা। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে, নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলে গেলে তোমার সোনার রথে, বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আঁধার কেঁপেছিল কি আনন্দে, ধুলায় লুটানো নীরব আমার বীণা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে, কতবার আমি ভেবেছিল উঠি উঠি, আলো সতে জিয়া পথে বাহিরাই ছুটি, উঠিন যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হল না তোমার সাথে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, তুমি দেবে তুমি মোরে দেবে, গেল দিন এই কথা নিত্য ভেবে ভেবে, সুখে দুঃখে উঠে নেবে বাড়াইছি হাত দিন রাত, কেবলই ভেবেছি দেবে দেবে আরো কিছু দেবে, দিলে তুমি দিলে শুধু দিলে, কভু পলে পলে তিলে তিলে, কভু অকস্মাত বিপুল প্লাবনে দানের শ্রাবণে, নিয়েছি ফেলেছি কত দিয়েছি ছড়ায়ে, হাতে পায়ে রেখেছি জড়ায়ে জালের মতন, দানের রতন লাগিয়েছি ধুলার খেলায় অযত্নে হেলায়, আলস্যের ভরে ফেলে গেছি ভাঙা খেলা ঘরে, তবু তুমি দিলে দিলে শুধু দিলে, তোমার দানের পাত্র নিত্য ভরে উঠেছে নিখিলে, অজস্র তোমার সে নিত্য দানের ভার আজি আর পারি না বহিতে, পারি না সহিতে এ ভিক্ষুক হৃদয়ের অক্ষয় প্রত্যাশা, দ্বারে তব নিত্য যাওয়া আসা, যত পাই তত পেয়ে পেয়ে তত চেয়ে চেয়ে, পাওয়া মোর চাওয়া মোর শুধু বেড়ে যায় অনন্ত সেদায়, সহিতে না পারি হায় জীবনে প্রভাত সন্ধ্যা ভরিতে ভিক্ষায়, লবে তুমি তুমি মোরে লবে তুমি লবে, এ প্রার্থনা পুরাইবে কবে, শূন্য পিপাসায় গড়ায় পেয়ালা খানি, ধুলায় ফেলিয়া টানি সারা রাত্রি পথ চাওয়া কম্পিত আলোর, প্রতীক্ষার দীপ মোর নিমেষে নিবায়

নির্মল আলোতে লবে তুমি, তুমি মোরে লবে, তুমি লবে। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে, তারই মধু পান করেছি ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই, বিশ্বরূপের খেলাঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে

0: মেলে পরশ যারে যায় না করা, সকল দেহে দিলেন ধরা। এইখানে শেষ করেন যদি, শেষ করে দিন তাই, যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই।
1: শাওনি মিত্রের কণ্ঠে আবৃত্তি শুনলেন।
2: সত্যি শাওনি মিত্রের কণ্ঠে যখন আবৃত্তিগুলো শুনছিলাম, তখন মনে হচ্ছিল এই যে উচ্চারণ ভঙ্গি এবং তার যে এই একটা নিজস্ব মানে স্বতন্ত্র ভাব, সেটা সত্যি আমাদেরকে শেখায় যারা কবিতা পাঠ করি বা যারা বাচিক শিল্পী হিসেবে নিজেদের পরিচয় দিই, কেমনভাবে মানুষের সাথে সংযোগ স্থাপন করতে হয় কবিতার মাধ্যমে। শাওনি মিত্রের কাছে কবিতা ছিল অভিনয়েরই আর একটা রূপ, তাই তাঁর কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায় এরা সহ বিভিন্ন কবির কবিতা নতুন এক মাত্রা লাভ করত, নতুন এক ব্যঞ্জনা লাভ করত। তাঁর পরিবেশনায় শব্দের ভিতরের আবেগ অর্থ শ্রোতার মনে কিন্তু গভীরভাবে রেখাপাত করত। মঞ্চে যেমন তিনি নাথপতি
3: নাথবতী অনাথবত,
2: একদম তাই, সেই যে নাটক, সেই যে অসামান্য অভিনয় যারা দেখেছেন বা যারা দেখেননি, আমি জানি সবাই জানেন, তেমনি বেতারের মাইক্রোফোনের সামনেও তিনি প্রমাণ করেছেন যে একজন শিল্পীর সবচেয়ে বড় শক্তি তার কণ্ঠ, ভাষাবোধ এবং শিল্পের প্রতিষ্ঠান।
3: একদমই তাই। আর শাওনি মিত্রকে নিয়েও সেই একই কথা বলতে হয়। তার বাবার কথায় যেমন আমরা ছিলাম যে শম্ভু মিত্রকে নিয়ে যতই বলি না কেন কম বলা হয়ে যায়, শাওনি মিত্র মানুষটাও ঠিক সেরকমই, তাই সে প্রসঙ্গে আমরা আর নাই বা থাকলাম। আবারও নিশ্চয় অন্য কোনো সময় তাঁকে নিয়ে আমরা থাকবো, তাঁকে নিয়ে চর্চা করব। তবে এই মুহূর্তে আমাদের রয়েছে আরও একটি গান শোনার পালা, আর তারপর ফিরছি আবারও কোনো এক বাচিক শিল্পীকে নিয়ে। গানে গানে জটিলেশ্বর মুখোপাধ্যায় এই মুহূর্তে।

0: কথা বলছি আকাশবাণীর বাচিক শিল্পীদের নিয়ে। আর কবিতা শুধু কাগজের লেখা কয়েকটা পঙ্ক্তি তো নয়, কবিতা জীবন্ত হয়ে ওঠে যখন কোনো একজন সংবেদনশীল শিল্পীর কণ্ঠে তার নতুন ব্যঞ্জনা লাভ করে। আজকের পর্বে তাই এই মুহূর্তে স্মরণ করছি প্রথিতযশা অভিনেত্রী শোভা সেনকে, যার কণ্ঠে নাটকের সংলাপ যেমন প্রাণ পেয়েছে তেমনি সাহিত্য পাঠ এবং কবিতা আবৃত্তিও পেয়েছে এক স্বতন্ত্র মাত্রা। মঞ্চই ছিল তার প্রথম কর্মক্ষেত্র, কিন্তু কণ্ঠের স্পষ্টতা, সংযমী আবেগ এবং ভাষার প্রতি গভীর শ্রদ্ধা তাকে বাচিক পরিবেশনাতেও স্বীকৃতি এনে দিয়েছিল। আকাশবাণীর সাহিত্যভিত্তিক অনুষ্ঠান, বেতার নাটক এবং বিশেষ আবৃত্তি অনুষ্ঠানে তার অংশগ্রহণ শ্রোতাদের কাছে ছিল কিন্তু এক অত্যন্ত সমাদৃত। শোভা সেনের কবিতা পাঠের বিশেষ বৈশিষ্ট্যগুলো ছিল কিন্তু একদম স্বাভাবিকতার মধ্যে। তিনি বিশ্বাস করতেন কবিতার শক্তি তার শব্দে নয় বরং অনুভবে, তাই তার আবৃত্তিতে অযথা নাটকীয়তা ছিল না। শুনব এই মুহূর্তে শোভা সেনের কণ্ঠেই কবিতা, এবং শুনতে শুনতে সংবাদ বিরতিতে যাব, ফিরব সংবাদ বিরতির পর। রয়েছি মৌসুমী দেবারতি।
1: চোখের দেখা আনন্দচন্দ্র মিত্র, অনেক দিনের পরে প্রিয়ে সেদিন তোমায় দেখেছি, নয়ন জলে বক্ষস্থলে পদচিহ্ন এঁকেছি, প্রেম নয়নে মুখের পানে সেই যে তুমি চেয়েছিলে, কোথা হতে নয়ন পথে না জানি কি ঢেলে দিলে, অবসন্ন হলো দেহ স্থির হলো নয়ন তারা, আপনি আপনি বলেছিলাম কি যেন পাগলের পাড়া, আত্মহারা হয়ে গেলেন অচল হলো পাদুখানি, প্রাণের মাঝে কি যে হলো প্রাণ জানে আর আমি জানি, উথলিয়া উঠল হৃদয় দেখে তোমার বদন চাঁদ, আর খানিকটা হলে পরে ভেঙে যেত বুকের বাঁধ, দূরে থেকে চোখের দেখা দেখেই যদি এমনি হয়, স্পর্শ হলে কি যে হতো ভেবেই আমার হচ্ছে ভয়, কি আর হতো পাদুখানি যদি তোমার বক্ষে পেতেম, প্রেম ভরে শতখণ্ড হয়ে না হয়ে ভেঙে যেতেন, মাটির দেহ পড়ে থাকতো বেরিয়ে যেত অমর প্রাণ, অমূল্যকে গিয়ে আমি পেতেম তোমার প্রেমের গান। দেশপ্রেম কবিতা ভাষা ঈশ্বরচন্দ্র গুপ্ত। হায় হায় পরিতাপে পরিপূর্ণ দেশ, দেশের ভাষার প্রতি সকলের দেশ, অগাধ দুঃখের জলে সদা ভাসে ভাষা, কোনো মতে নাহি তার জীবনের আশা, নিশাযোগে নলিনী যেরূপ হয় ক্ষীণা, বঙ্গভাষা সেই রূপ দিন দিন দিনা, অপমান অনাদর প্রতি ঘরে ঘরে, কোনো মতে কেহ নাহি সমাদর করে, পণ্ডিতের মনে মনে বিষম বিলাপ, একেবারে ঘুচিয়াছে শাস্ত্রের আলাপ, ধর্ম যান সত্য সহ দেশ পরিহরি, ধর্মভেদ মজে বেদ মিছে খেদ করি, বিস্মৃতি হইল স্মৃতি স্মৃতি তায় কত, শ্রুতি হয় সকলে শ্রুতি পথ হত, তন্ত্রে স্বতন্ত্র তন্ত্র সে তন্ত্র কে জানে, কুতর্কে লইলে তর্ক তর্ক কে বা মানে, পুরাণ পুরাণ বলে করে নানা ছল, নাহি মন গীতায় গীতায় পাবে ফল, এই রূপে হইতেছে শাস্ত্রের সংহার, রীতিনীতি প্রাণ ত্যাজে সঙ্গে সঙ্গে তার, লোকের ভাষার প্রতি ভাব দেখে বাঁকা, সমাচার পত্রে লিখে কত যাবে রাখা, শুনো হে দেশের লোক দেশ পরিহর, পরস্পর পত্র প্রতি সমাদর কর, জানিলে জাতীয় বিদ্যা সুখ তাহে নানা, থাকিতে উজ্জ্বল নেত্র কেন হবে কানা, জ্ঞান বিদ্যা সুখ আদি লভ্য হয়ে যায়, রীতিমতো সুবিদিত যত্ন কর তাহে, যাহার ইচ্ছায় সৃষ্টি হইল সকল, সংবাদপত্রে তিনি করুন মঙ্গল। ভীরুতা রবীন্দ্রনাথ ঠাকুর। গভীর সুরে গভীর

0: কথা শুনিয়ে দিতে তোরে সাহস নাহি পাই, মনে মনে হাসবি কি না বুঝবো কেমন করে, আপনি হেসে তাই শুনিয়ে দিয়ে যাই, ঠাট্টা করে ওরাই সখী নিজের কথাটাই, হালকা তুমি করো পাছে হালকা করি ভাই আপন ব্যথাটাই, সত্য কথা সরলভাবে শুনিয়ে দিতে তোরে সাহস নাহি পাই, অবিশ্বাসে হাসবি কি না বুঝবো কেমন করে, মিথ্যা ছলে তাই শুনিয়ে দিয়ে যাই, উল্টা করে বলি আমি সহজ কথাটাই, ব্যর্থ তুমি করো পাছে ব্যর্থ করি ভাই আপন ব্যথাটাই, সোহাগ ভরা প্রাণের কথা শুনিয়ে দিতে তোরে সাহস নাহি পাই, সোহাগ ফিরে পাবো কি না বুঝবো কেমন করে, কঠিন কথা তাই শুনিয়ে দিয়ে যাই, গর্ব ছলে দীর্ঘ করি নিজের কথাটাই, ব্যথা পাছে না পাও তুমি লুকিয়ে রাখি তাই নিজের ব্যথাটাই, ইচ্ছা করে নীরব হয়ে রহিব তোর কাছে সাহস নাহি পাই, মুখের পরে বুকের কথা উঠলে ওঠে পাছে অনেক কথা তাই শুনিয়ে দিয়ে যাই, কথার আড়ে আড়াল থেকে মনের কথাটাই, তোমার ব্যথা লাগিয়ে শুধু জাগিয়ে তুলি ভাই আপন ব্যথাটাই, ইচ্ছা করে নীরব হয়ে রহিব তোর কাছে সাহস নাহি পাই, মুখের পরে বুকের কথা উঠলে ওঠে পাছে অনেক কথা তাই শুনিয়ে দিয়ে যাই, কথার আড়ে আড়াল থেকে মনের কথাটাই, তোমার ব্যথা লাগিয়ে শুধু জাগিয়ে তুলি ভাই আপন ব্যথাটাই, ইচ্ছা করি সুদূরে যাই না আসি তোর কাছে সাহস নাহি পাই, তোমার কাছে ভীরুতা মোর প্রকাশ হয় রে পাছে কেবল এসে তাই দেখা দিয়েই যাই, স্পর্ধাতলে গোপন করি মনের কথাটাই, নিত্য তব নেত্রপাতে জ্বালিয়ে রাখি ভাই আপন ব্যথাটাই।
1: শোভা সেনের আবৃত্তি শুনলেন।

0: नेताओं ने भारत और मॉरिशस के बीच चल रहे सहयोग पर चर्चा की। उन्होंने भारत द्वारा दिए गए विशेष आर्थिक पैकेज को लागू करने में हुई प्रगति की भी समीक्षा की। गृहमंत्री अमित शाह ने आज गुजरात के गांधीनगर में पीएम फैमिली केयर ट्रैकर की पायलट परियोजना का शुभारंभ किया। ये एकीकृत डिजिटल प्लेटफॉर्म जन्म पंजीकरण संख्या या आभा आईडी से जुड़ी एक विशिष्ट आईडी का उपयोग करके गर्भावस्था से लेकर 18 वर्ष की आयु तक लाभार्थियों के स्वास्थ्य, पोषण और शिक्षा पर नजर रखेगा। इस अवसर पर श्री शाह ने कहा कि पिछले 12 वर्षों में देश के स्वास्थ्य क्षेत्र में कई महत्वपूर्ण बदलाव हुए हैं। केंद्रीय स्वास्थ्य और परिवार कल्याण मंत्री जगत प्रकाश नड्डा कल नई दिल्ली में केंद्रीय स्वास्थ्य और परिवार कल्याण परिषद के 16वें सम्मेलन में समग्र शिशु बाल स्वास्थ्य कार्यक्रम की शुरुआत करेंगे। स्वास्थ्य मंत्रालय के अनुसार ये कार्यक्रम जन्म से 3 साल तक के बच्चों की बेहतर देखभाल के लिए शुरू किया जा रहा है। इस कार्यक्रम के तहत बच्चों को घर और समुदाय स्तर पर स्वास्थ्य सेवाएं मिलेंगी। कार्यक्रम में प्रसव के बाद माताओं के मानसिक स्वास्थ्य की जांच, बच्चों के शुरुआती विकास पर नजर और डिजिटल माध्यम से स्वास्थ्य सेवाओं की निगरानी भी की जाएगी। भारत ने कराची में हुई हालिया घटना के संबंध में पाकिस्तान के लगाए आरोपों को स्पष्ट रूप से खारिज करते हुए उन्हें निराधार बताया है। मीडिया के सवालों के जवाब में विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने आज कहा कि दूसरों पर उंगली उठाने के बजाय पाकिस्तान को आत्मनिरीक्षण करना चाहिए और अपने क्षेत्र में मौजूद आतंकी ढांचे के खिलाफ ठोस कार्रवाई करनी चाहिए। उन्होंने कहा कि पाकिस्तान को आतंकवाद को अपनी राज्य नीति के साधन के रूप में इस्तेमाल करने की प्रवृत्ति से छुटकारा पाना चाहिए। पाकिस्तान के कराची में सिंध रेंजर्स के कंपाउंड पर आतंकवादियों के एक बड़े हमले में पैरामिलिट्री फोर्स के जवान मारे गए थे। महिला 2020 क्रिकेट विश्व कप में लंदन के लॉर्ड्स मैदान में ऑस्ट्रेलिया ने भारत को 6 विकेट से हरा दिया है। भारत के 171 रन के लक्ष्य को ऑस्ट्रेलिया ने 19 ओवर में 4 विकेट खोकर हासिल कर लिया। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: This is Akashvani, the news read by Amrit Bhushan. Prime Minister Narendra Modi today said India envisions an Indian Ocean where maritime security is ensured alongside economic prosperity and where partnership is based not on size but on mutual respect and trust. He said India's vision is to make the Indian Ocean an ocean of opportunity.
2: Meri Seychelles ki yatra ka sandesh spasht hai. Bharat aise Hind Mahasagar ki kalpana karta hai jahan samudri suraksha ke saath आर्थिक समृद्धि भी बढ़े, जहां हमारी साझेदारी आकार नहीं आपसी सम्मान और विश्वास पर आधारित हो और जहां हम हर देश के पास पास नहीं साथ साथ चलें। Our vision is to make Indian Ocean into an ocean of opportunity.
1: Mr. Modi was addressing the joint press meet after delegation-level talks with Seychelles President Patrick Hermini in Victoria. During the meeting, the two leaders reviewed the full spectrum of bilateral cooperation and exchanged views on regional and international issues of mutual interest. The two countries exchanged several agreements in a range of fields, including agriculture, finance, space and health. On the occasion, Prime Minister Modi was conferred with the Guardian of the Blue Horizon, Seychelles' highest distinction for leadership in environmental conservation and sustainable development. The Seychelles President conferred the prestigious honour on Prime Minister Modi. Prime Minister Modi dedicated the honour to all the countries who are committed to environmental conservation and fighting climate change. Later in the day, Prime Minister Modi addressed the National Assembly of Seychelles. Speaking on the occasion, the Prime Minister said that India's vision is captured in the idea of Mahasagar, which recognises that our futures are interconnected and interdependent. On the sidelines of the Seychelles visit, Prime Minister Narendra Modi met Mauritius Prime Minister Dr. Naveen Chandra Ramgoolam today. The two leaders discussed the ongoing cooperation between India and Mauritius. They further reviewed the progress made in the implementation of the special economic package extended by India. Prime Minister Modi underscored the importance attached by India to the development and progress of Mauritius, noting that the ongoing bilateral projects will contribute to Mauritius' healthcare, connectivity, sustainable development and blue economy. India today categorically rejected allegations made by Pakistan regarding the recent incident in Karachi and termed them as baseless. In response to media queries, External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said that instead of pointing fingers at others, Pakistan should look inwards and take credible action against the terror infrastructure on its territory. He said Pakistan should rid itself of its proclivity to rely on terrorism as an instrument of state policy. Union Home and Cooperation Minister Amit Shah today launched the pilot project of PM Family Care Tracker at Gandhinagar in Gujarat. The integrated digital platform will track the health, nutrition and education of beneficiaries from pregnancy until the age of 18 using a unique ID linked to birth registration number or ABHA ID. The anti-corruption branch, ACB, Delhi, has arrested the then Director General Health Services, DGHS, Dr. Vatsala Agarwal, and Deputy Controller of Accounts in the Central Procurement Agency, CPA, Neeraj Chopra, in the case related to alleged large-scale irregularities in procurement of medicines, surgical consumables, and medical equipment. Health and Family Welfare Minister Jagat Prakash Nadda will launch the Samagra Shishu Bal Swasthya Karyakram, SSBSK, during the 16th conference of the Central Council of Health and Family Welfare in New Delhi tomorrow. The Ministry of Health and Family Welfare said that it will carry forward the vision of Pehle Teen Saal Sampoorna Dekhbhal, recognizing the critical importance of the first 3 years of life for child survival, growth, nutrition and early brain development. In the ICC Women's T20 World Cup, Australia defeated India by 6 wickets in their final Group A match at Lord's, London. Earlier, opted to bat first, India posted 170 runs, losing 4 wickets in the stipulated 20 overs. In reply, Australia scored 172 runs for 4 wickets in 19 overs. And that is the end of this news bulletin.
3: গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold
4: ফিরবো বললে ফেরা যায় নাকি ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না কিন্তু আমরা সবাই ফিরতে চাই পুরনো বাড়ি পুরনো স্কুল পুরনো বন্ধু ফেলে আসা গ্রাম বা শহরে এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর FM গোল্ড প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন কলকাতা 700001 ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold
3: আকাশবাণীর অতীত কথা শুনছেন আকাশবাণীর মণিকলা 100.1 FM Gold আকাশবাণীর মণিকলা আকাশবাণীর মণিকণা 100.1 FM Gold
5: আকাশবাণীর মণিকণা নিয়ে মৌসুমী দেবারতী আছি আপনাদের সাথে। আধুনিক কবিতার ইতিহাসে এমন কিছু কবি আছেন যাদের কাব্যভাষা যেমন গভীর চিন্তার তেমনি মানবিক অনুভূতিরও, তাদের অন্যতম নাম হচ্ছে অরুণ মিত্র। আজকের আমরা আকাশবাণীর মণিকণায় এমন কিছু মণিমাণিক্যের কথা বলছি যারা কিনা কবিতার সাথে যুক্ত, বাচিক শিল্পের সাথে যুক্ত। তেমন কিছু মানুষের কথা বলেছি আগের ঘন্টায়, এই ঘন্টাতেও এমন কিছু কবির কথা বা এমন কিছু বাচিক শিল্পীর কথা আপনাদের জন্য। 1909 সালে জন্মগ্রহণকারী অরুণ মিত্র ছিলেন কবি, প্রাবন্ধিক এবং অনুবাদক, তার সাথে অধ্যাপকও। বাংলা কবিতায় তিনি এক স্বতন্ত্র কণ্ঠ স্বর নির্মাণ করেছিলেন। তার কবিতায় ব্যক্তি মানুষের অনুভূতি, সমাজ চেতনা, বিশ্ব মানবতার বোধ এবং গভীর মননশীলতার পরিচয় পাওয়া যায়। বিশেষ করে ফরাসি সাহিত্য ও কবিতার অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন।
6: আর সেই কবি, সেই অরুণ মিত্র, তার সাক্ষাৎকারই আমরা শুনব এই মুহূর্তে। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সুরজিৎ ঘোষ। আকাশবাণীর মণিকণায় এই মুহূর্তে কবি অরুণ মিত্রের সাক্ষাৎকার।
7: এই মুহূর্তে আমরা যার মুখোমুখি বসে আছি তিনি বাংলার অগ্রজ কবি অরুণ মিত্র, আমাদের সকলের অতি প্রিয় অরুণদা। প্রবীণ শব্দটা তাকে মানায় না, তা তাঁর বয়স বা অভিজ্ঞতা যাই হোক না কেন, এই 80 বছরের সদা তরুণ প্রাণচঞ্চল ব্যক্তিটির সামনে বসে তাই কোনো গম্ভীর আলাপচারী নয়, আমরা নিতান্তই কিছু ঘরোয়া কথা জানতে চাইছি একজন কবির, শিল্পীর কিছু অন্তরঙ্গ আবহাওয়ার কথা। আমরা জানি একদিন প্রান্তরেখা ছুঁয়ে তার কবিতার যাত্রা শুরু হয়েছিল, কিন্তু আজ রক্ত পায়ে হাঁটতে হাঁটতে, কাকে খুঁজতে খুঁজতে তাঁর এত দূর আসা, তা জেনে নেওয়ার এই দুর্লভ সুযোগটুকু কি হাতছাড়া করা যায়? সামান্য সময়ের এই আলাপে তার শেষ পাথরে পৌঁছানোর চেষ্টা করা পাগলামি, কিন্তু প্রথম পলির পরিচয়ের আভাসটুকু যদি মেলে তাই কি কিছু কম লাভ? আচ্ছা অরুণদা, ঠিক কোন বিশেষ পরিবেশ বা ঘটনার ধাক্কায় আপনি কবিতা লেখার জগতে এসে পড়লেন সেটা কি আজ সঠিক চিহ্নিত করতে পারেন?
8: সঠিকভাবে চিহ্নিত করা একটু কঠিন, কারণ খুব একটা ধরাছোঁয়ার মতন বাস্তব ঘটনা এর পেছনে নেই, কিন্তু পরিবেশ আছে, সেটা যদি একটা ঘটনা হিসেবে ধরা যায় তাহলে আমি বলবো যে আমি প্রথম কবিতা লিখি একটা বর্ষামুখর দিনে, খুব বৃষ্টি পড়ছিল, আমি ঘরের মধ্যে বসেছিলাম, আমার বয়স তখন 13-14 হবে, তা আমার বৃষ্টিটা দেখে এরকম মনের মধ্যে হতে থাকলো যে আমি কিছু বলতে চাই, আমার বলার ইচ্ছে হলো খুব। তখন কাগজ পেন্সিল ছিল, বসে বসে একটা কবিতার মতো কিছু লিখে ফেললাম, তাতে অবশ্য ছন্দও ছিল, মিলও ছিল, সে কবিতা হিসেবে হয়তো সেটা কিছুই নয়, কিন্তু এইটাই আমার প্রথম কবিতার চেষ্টা।
7: সেই কবিতা কি কোথাও প্রকাশিত হয়েছিল?
8: না, প্রকাশিত হয়নি, আমার তখন সে সময় একটু সংকোচও ছিল যে প্রকাশিত হওয়া কি ঠিক হবে, কারণ তেমন হয়তো কিছু হয়নি, আর তাছাড়া তখন সুযোগও কম ছিল, তখন এত কিশোর পত্রিকা বা বালক বালিকাদের জন্য কোনো মুখপত্র গোচির কিছু ছিল না।
7: না, কিন্তু তারপরে মানে পাকাপাকিভাবে বড় কবিতার আসরে আপনি কোন সময় আসলেন, কিভাবে একটু যদি বলেন?
8: সেটা ক্রমে অবশ্য আরও কবিতা আমি সেই রকম লিখে যেতে লাগলাম সেই বালক বয়সেই, কিন্তু পরে আমার তা থেকে বলা যেতে পারে আর একটুখানি ভালো কবিতা বলা যেতে পারে সেই সময়, লিখলাম সেটা বেশ কয়েক বছর বাদে, তখন মনে হলো হয়তো কিছু প্রকাশ করা যেতে পারে। আমি এখানে একটা কথা বলবো, তখন জসীমউদ্দীন

0: যিনি বাংলাদেশের কবি, তিনি কলকাতায় থাকতেন, তার সঙ্গে আমার আলাপ হয়েছিল। তো সেই খাতায় লেখা আমার সব কবিতা তাকে আমি দেখিয়েছিলাম। তো জসীমউদ্দীন আমাকে বলেছিলেন যে এত ভালো কবিতা তুমি দাও না কেন ইয়েতে পত্রিকায়।
1: আচ্ছা, এই যে ক্রমশ আপনি যুবক হয়ে উঠছেন এবং আপনার কবিতাও আরও পরিণত হচ্ছে, এই মানে সেই যৌবনের উন্মাদনার বয়সে আপনাদের, আপনার কবিতার সেই মানসিক গঠন পর্বের দিনে কোনো বিশেষ ব্যক্তিত্ব বা কোনো মতবাদ বা কোনো পরিবেশ কি আপনার উপর প্রভাব ফেলছিল?
0: হ্যাঁ, প্রভাব তো নিশ্চয়ই ফেলছিল। আমি বলবো, সাধারণভাবে বলতে গেলে আমি বলবো মানুষের প্রভাব, অর্থাৎ আমার মন সবসময় মানুষকে জড়িয়ে ধরেছে, যে মানুষকে আমি আমার চোখের সামনে দেখতাম, যার কথা শুনতাম এবং যার অবস্থার কথাও আমার গোচরে আসতো, এবং সমস্ত চিন্তাটা আমার সেই মানুষকে ঘিরে আবর্তিত হতো। অতএব যখন সমস্ত পৃথিবীতে একটা সংকটকাল উপস্থিত হলো, মানুষের ভবিষ্যৎ প্রায় বিপন্ন হয়ে পড়ে এরকম মনে হলো, তখন অবশ্য সেটাই আমার সমস্ত কাব্যচিন্তা, আমার প্রকাশের ভাবনাকে প্রভাবিত করেছে।
1: এমনিতে মানে আমি আপনার কাছে বহুবার, আমরা অনেকেই শুনতে পেয়েছি আপনি র্যাবর কবিতা যখন আবৃত্তি করে শোনাতেন আমাদের, যে ওই আমি তারা থেকে তারায় হাত টাঙিয়েছি, তার মূল ফরাসি আপনার মুখে আমরা শুনেছি, সেটা সেরকম কোনো পঙ্ক্তি যদি আপনার এই মুহূর্তে মনে পড়ে, বা আপনার কোনো প্রিয় ফরাসি কবিতার অনুবাদ যদি আমাদের একটুখানি শোনান।
0: আমি এখানে বলি কিছু ছত্র ফরাসিতে বলছি, কারণ আমি তো প্রস্তুত নই, কোনো ফরাসি বই সঙ্গে আনিনি। অতএব আমার মনে যা আছে, র্যাবোর একটা বিখ্যাত কবিতা আছে যার নাম লোব্বাতো ইভ, মানে মাতাল নৌকো। তার শেষের দিকের চারটি ছত্র বলার চেষ্টা করছি আমার যতদূর মনে আছে, হয়তো একটা তো ভুলচুক হতে পারে, কিন্তু হবে না বলি মনে করি।
1: হ্যাঁ,
0: তবু বলছি স্মরণ করে, ফরাসিতেই বলছি, তারপরে অবশ্য আমি বাংলাটা বলবো মানেটা। সি যে দেজির ইন ও দে হপ সে লা ফ্লাশ নোয়ারে ফাদ ও ভেয়াল ক্রেপিস্কিউল অন বো মি এন অফন আকোপি প্ল্যান দ্য টিস্টেস লাশ বাতু ফ্রাইল কমান প্যাপিয়ন দ্য মে। এই হচ্ছে ফারে ছাত্র চারটি লাইন। তার মানে হচ্ছে, আমি যদি ইউরোপের কোনো জল কামনা করি, তাহলে সে এক ছোট্ট ঠান্ডা পুকুর যার পাশে এক বালক, বিষণ্ন বালক হাঁটু গিড়ে বসে কাগজের নৌকো ভাসিয়ে দেয়, যে নৌকো মে মাসের প্রজাপতির মতোই ভঙ্গুর।
1: এটা তো মুখে মুখে বললেন, আমি একটা ফরাসি কবিতার আপনার করা অনুবাদ শুনতে চাইছি একটু।
0: আচ্ছা, অনুবাদ যেটা রয়েছে আমার কাছে পড়ি, এটা খুব বড় একজন ফরাসি কবির লেখা, যার নাম হচ্ছে স্যাজন প্যার্স। আরাগন যার কথা বললাম, তিনি তার মতে স্যাজন প্যার্স হচ্ছেন এই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কবি, মানে আমি ফ্রান্সের কথা। যাই হোক, ওর এই কবিতাটা আমি পড়ছি, এর নাম হচ্ছে, উনি গদ্যেই লিখতেন, আমাদের ভাবনা ইতিমধ্যেই, আমাদের ভাবনা ইতিমধ্যেই রাত্রি থাকতে উঠে পড়ে বড় তাঁবুর মানুষদের মতো, যারা দিন হবার আগেই বাঁ কাঁধে তাদের জিন বয়ে লাল আকাশের নিচে হাঁটে। এই আমাদের ফেলে চলা জায়গা, মাটির ফল আমাদের পাঁচিলের নিচে, আকাশের জল আমাদের চৌবাচ্চায়, এবং পাথরের মস্ত জাঁতাগুলো বালির উপর পড়ে। হে রাত্রি, উপহার কোথায় নিয়ে যেতে হবে, কোথায় রাখতে হবে স্তুতি? আমরা হাতের ডগায় চেটোর উপরে সদ্য ডানা গজানো পাখির ছানার মতো তুলে ধরি মানুষের এই অন্ধকার হৃদয়কে, যেখানে ছিল আগ্রহ, ছিল উদ্দীপনা, আর কত অপ্রকাশিত ভালোবাসা। হে রাত্রি শোনো শূন্য প্রাঙ্গণে এবং নির্জন তোরণের নিচে পবিত্র ধ্বংসস্তূপ আর চূর্ণ প্রাচীন বল্মিকের মাঝখানে গৃহ গুহাহীন আত্মার প্রবল রাজ পদক্ষেপ, যেন ধাতুর চত্বরে সিংহের বিচরণ। অতিবৃদ্ধ বয়স এই তো আমরা, মানুষের হৃদয়ের পরিমাপ নাও।
1: অরুণদা, একটা কথা এই এতক্ষণ ধরে আপনার কবিতা শুনতে শুনতে মনে হচ্ছিল, জিজ্ঞেস করাটা ঠিক হবে কিনা করবো
0: ভালো,
1: সেটা হচ্ছে আপনি তো প্রায় বলতেন, আজকেও বললেন যে আপনাদের সেই সঙ্গীতের আবহাওয়ার কথা, আপনাদের সেই ভীষণ জ্যান্ত সেই নাটকের আবহাওয়ার কথা। আপনি নিজে সঙ্গীত চর্চা করতেন আমরা জানি, আপনি তো ব্যক্তিগতভাবে নিরীশ্বরবাদী, জন্মান্তরেও বিশ্বাস করেন না। তা ধরুন কথার কথা, যদি আপনাকে আরেকটা জন্ম আরেকভাবে শুরু করতে বলা হয়, তাহলে কি আপনি তখন ওই কবিতা লিখবেন, না গান গাইবেন, না অন্য কোনো মানে বৃহৎ অর্থে অর্থকরী কাজে নিজেকে নিযুক্ত করতে চান?
0: আমি খুব নির্দিষ্ট করা মুশকিল, আরেকটা জন্ম আমি জন্মাবো কি না তাই তো জানি না। আচ্ছা, যদি জন্মাই তবে এই কথা বলতে পারি যে অর্থ উপার্জনের পথে আমি যাব না, যত কষ্টই আমার হোক, এই এই জীবনে যত কষ্ট পেয়েছি পেয়েছি মেনে নিয়েছি, তার জন্য যে খুব আমি এটা আমার অনুশোচনা আছে বা অনুতপ্ত তা আমি নই। যদি আরেকটা জন্ম পাই তাহলে আমি এই যাকে বলা হয় শিল্পের পথেই থাকবো, এবং আমার প্রবল আকর্ষণ সঙ্গীত এবং কাব্য দুই দিকেই, এর কোনো মাঝামাঝি পথ তো হয় না। আমার জীবনে সঙ্গীতের আকর্ষণ এককালে খুবই প্রবল ছিল, যেন একটু সঙ্গীতের দিকে গিয়েছিলাম, বেশি না, কিন্তু পরে আমার মনে হলো এটা দুনুকোয় পা দেওয়ার মতন, এদিকে কাব্যের প্রতিও খুব আকর্ষণ, তা আমাকে একটা বেছে নিতে হবে, অর্থাৎ একদিকে যাব আমি সঙ্গীত। এবং সেই সঙ্গে এও মনে হলো যে আমার সেই সঙ্গীত ক্ষমতা নিয়ে বোধ হয় আমি জন্মাইনি, বড় বড় সঙ্গীতজ্ঞদের সম্বন্ধে এরকম শুনি আর কি, সুতরাং বোধ হয় সঙ্গীতটা আমি নিয়ে ঠিক মতন চলতে পারবো না, সুতরাং সেখানে আমি সঙ্গীতকে বিদায় দিতে হলো। বিদায় দিতে হলো মানে আমার নিজের চর্চার দিক থেকে, কিন্তু সঙ্গীতের প্রতি আমি এখনও সমানভাবে আকৃষ্ট, এবং কাব্যের
1: মানে আরেকবার সুযোগ পেলে
0: হ্যাঁ, তখন সঙ্গীতের একটা প্রবল থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, জানি না কি হবে, ওটাই কাব্য করে যাওয়াই ভালো,
1: শেষ পর্যন্ত কবিতাকে ছাড়বেন না
0: মনে হয় না,
1: এটাই জানতে চাই।
0: অন্য কিছু যদি করতে পারা যায় অন্য জন্মে, তাই কবিতার জন্মান্তর ঘটাবার চেষ্টাই করবো।
1: খুব ভালো লাগলো অরুণদা আপনার সঙ্গে এতটা সময় ঘরোয়াভাবে কাটাতে পেরে। আমাদের অনেক প্রশ্ন করেছি আপনাকে, হয়তো কখনো কখনো শালীনতার সীমা ছাড়িয়েই, সেটা আমাদের অধিকারের দাবিতে আপনার উপর করেছি, বারান্তরে কিন্তু আরও অনেক প্রশ্ন আপনাকে করবার ইচ্ছে রয়ে গেল এখনো।
2: শুনছিলাম অরুণ মিত্রের কণ্ঠের একটা সাক্ষাৎকার বলা যায়।
3: একদমই তাই, আর এই সাক্ষাৎকারটি অরুণ মিত্রর এই সাক্ষাৎকার যিনি গ্রহণ করেছেন তার নামটাও আরও একবার জানিয়ে দিই আপনাদেরকে, সুরজিৎ ঘোষ।
2: অরুণ মিত্র বিশ্বাস করতেন কবিতা মানুষের অন্তর্জগতের সঙ্গে সমাজ বাস্তবতার এক গভীর সংলাপ, তাই তাঁর কবিতায় যেমন প্রতিবাদের সুর রয়েছে তেমনই রয়েছে প্রেম, প্রকৃতি এবং মানুষের প্রতি অগাধ আস্থা। বাংলা ভাষায় তার যে অবদান, তার যে নিবেদন, বিশ্ব সাহিত্যের সঙ্গে বাংলা সাহিত্যের যে সেতু বন্ধন তাকে বাংলা সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করেছে তা বলাই বাহুল্য। তাই আজও তাঁর কবিতা নতুন প্রজন্মকে ভাবতে শেখায়, অনুভব করতে শেখায়। আকাশবাণীর তরঙ্গে যখন অরুণ মিত্রের কবিতা উচ্চারিত হতো, তখন তা শুধু

0: একটা কবিতা পাঠ নয়, তা হয়ে উঠত চিন্তার, মানবতার এবং সাহিত্যপ্রেমের এক অনন্য যাত্রা। কবি অরুণ মিত্রকে তাই এত অবদান তার, সেই জন্য জানাই আন্তরিক শ্রদ্ধা। তার কবিতা বাংলা সাহিত্য এবং আকাশবাণী সংস্কৃতির ঐতিহ্যের চিরকালীন এক অনুপ্রেরণা হয়েই আছে।
1: অরুণ মিত্রের কথায় আমরা ছিলাম, তবে এবার যার কাছে আসব, যার উচ্চারণ শুনব, যার আবৃত্তি শুনব, তিনি হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
0: একদমই তাই, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথাটা মানে আলাদা করে হয়তো বলতে হয় না, কেননা তার কবিতা, তার অভিনয়, তার সব কিছুই, নাট্যাভিনয় মঞ্চস্থ করা, সব কিছু মিলিয়ে মিশিয়ে যেটা হয়, তিনি কিন্তু বাঙালির মননে এক অমলিন নাম। আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় নিয়ে হয়তো আলাদা করে বলার কিছু নেই, কিন্তু তার যখন কবিতা পাঠ আমরা শুনেছি, সেই কবিতা পাঠের কিছু অংশ শুনব ঠিকই, কিন্তু সেই কবিতা পাঠ বেশ কিছু সিনেমাতেও আমরা কিন্তু শুনেছি, যেখানে সাবলীল কণ্ঠে তার সেই কবিতা হয়ে উঠেছে এক চিরন্তন।
1: তাহলে শুনি তার কবিতা।
2: কবিতাগুচ্ছ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতা।
3: আমি স্বদেশের কাছে, কত ছবি ভালোবেসে দিন যায়, ভারতবর্ষকেও ফ্রেমে মুড়ে দেয়ালে টাঙানো হোক ক্ষতিকার, দস্যুর দল ঘিরে থাক ছুরি হাতে, খোরাসানি ইংরেজ হারমার তাতার, শাশ্বত ছবি হয়ে থাকো তুমি ফ্রেমের ভিতর কত যে মহান, থাকো তুমি ছবি কবেকার ভালোবাসা। আমি চলি, অরণ্য খচিত গ্রাম আছে কোনোখানে, ছবি নয় টাটকা সারস রয়ে গেছে এখনো ধরণী তলে, ভালোবাসা রয়ে গেছে বীজ ধানে, হাঁটু জলে মিলের শাড়িতে শরীরে বেতের মতন বাঁকা হয়ে, আত্মার অন্বেষণ আজও আছে শামুকের মাস খুঁজে জলের তলায়। আমি যাকে ভালোবাসি কি আশ্চর্য, তার নাম ভারতবর্ষ, ঝড় জল বৃষ্টিতে দুর্নিবার তার মুখে আমাদের কতগুলি বছর খেলা করে, কত ছবি ভালোবেসে দিন যায়, ভারতবর্ষকেও ফ্রেমে মুড়ে দেয়ালে টাঙানো হোক ক্ষতিকার, কোনোখানে আন করা কুঁচ ফল লাল চোখ মেলে চেয়ে আছে, জ্যোৎস্নায় ভাসিয়ে চাটাই হাঁটু মুড়ে ফটিমার পাঁচালি পড়ছে চাষি, শোনা যায় দূর থেকে আমি যাই। নির্মাণের ভিতরে মন, সবকটি নির্মাণের ভিতর মন থাকে, যে মানুষ গড়ে তার মন, শ্রম ব্যথা বাসনায় ভিজে থাকে মন, মায়া জেগে থাকে মরিচিকা হয়ে, স্থাপত্য গম্বুজ থেকে একখানি ইট খসে গেলে বড় দুঃখ স্থপতির মনে, ঘর ভেঙে গেলে বড় দুঃখ, কীটদ্যস্ত বকুলের মতো নষ্ট হয় মানুষের মন, নষ্ট হতে পারে জীবনের নতুন কোরক, বড় দুঃখে বড় অভিমানে নির্মাতার মন ভেঙে যায়, কুমোর পাড়ায় পড়ে থাকে আধ ফোটা মৃত্তিকার মুখ। ব্যক্তিগত নক্ষত্রমালা। ভালোবাসা মানে কেবলই যাওয়া, যেখানেই থাকি না কেন উঠে পড়া, পেয়ে গেলে নিকটতম যান, কলকাতা কিছুতেই ফুরোতে চায় না, কোনো রাস্তা ফুরোতে চায় না, কখনো তুমি মিনি বাস ধরে নেবে আমি ঝংকার দেওয়া ট্রাম, তারপর থেকে কেবলই যাওয়া কাছ থেকে অনেক দূরে, কিংবা সময় ঠিক করা থাকলে কাছে আসা, ক্যাথিড্রালের দুর্লভ ঘণ্টা বাজছে, সক্ষতায় ভরে উঠছে ময়দান মাঘের বিকেলে, এক চিলতে গলি তারই নাম সুখ, তারই অন্ধকারে আমি স্পর্শ করেছিলাম তোমার দিব্য চিবুক, সঙ্গে সঙ্গে শৈলশানু আধার হয়ে এলো, গোলপাতা ছাউনির ঘর শীতরাত্রির স্বপ্নকটি মুড়িসুড়ি দিয়ে বসে গেছে, শিলাতল ব্যগ্র হয়ে কেড়ে নিচ্ছে উত্তাপ কোমল দুজনের থেকে, তোমার চিবুক স্পর্শ করে কতদূর আমরা যেতে পারি, এক চিলতে গলি, তারই নাম সুখ, তারই অন্ধকারে স্বপ্ন থেকে স্বপ্নে প্রস্থান আলবাত সম্ভব, অথবা দুঃখের ভিতর থেকে আরো দুঃখের ভিতর নিয়ে যেতে পারে ভালোবাসা। ভালোবাসা মানে কেবলই যাওয়া, কলকাতা রোল করা গালিচার মতো কেবলই খুলে যাচ্ছে, কেবলই আমাদের পায়ের নিচে ফুরোচ্ছে না।

0: এই ঘর ভেঙে ফেলা, তারপর উঠে পড়া, পেয়ে গেলে নিকটতম ট্রাম, পড়ে থাক রাজবংশ বৈভব যা কিছু, সব ছেড়ে চলে যেতে পারে শুধু ভালোবাসায়। সেই কোনো দিন ফিরে এসে তাকাতে পারে অকপটে অনিমেষ, ক্যাথিড্রালে ঘণ্টা বাজলেই কিনতে থাকবে মুহূর্ত এন্তার এক রাশ ব্যক্তিগত নীল নক্ষত্রমালা।
1: সৌমিত্র চট্টোপাধ্যায়।
2: এই মুহূর্তে আমরা শুনছিলাম সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতা, আর তারপর আমরা ফিরে আসছি আবারও একটা গানে। আজ আকাশবাণীর মণিকণায় দেবারতীয়ার মৌসুমী শোনাচ্ছে আকাশবাণীর সংগ্রহশালা থেকে বাচিক শিল্পীদের নিয়ে এই আসর।

0: আকাশবাণীর অতীত কথা শুনছেন আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে। আকাশবাণীর মণিকণা, আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে।
1: আকাশবাণীর মণিকণা নিয়ে মৌসুমী দেবারতী আছি আপনাদের সাথে। দেখতে দেখতে এই সময়টা কেমন যেন চলে যাচ্ছে, আর এই আকাশবাণীর মণিকণাতে সাহিত্য আয়োজনের বা কবিতা পাঠের, কবিতা মানে তো সাহিত্যেরই একটা বড় অংশ, সেখানে বাংলা আধুনিক কবিতার এক বিশিষ্ট কবি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে কথা বলবো। এবার সহজ ভাষা, গভীর জীবনবোধ, মানবিকতা এবং সময়ের স্পন্দনকে কবিতায় রূপ দেওয়ার অসামান্য ক্ষমতার জন্য তিনি বাংলার সাহিত্যের এক অনন্য স্থান অধিকার করে আছেন। 1924 সালের 19শে অক্টোবর তৎকালীন ফরিদপুরে জন্মগ্রহণ করেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সাংবাদিকতা, সাহিত্য এবং সম্পাদনার পাশাপাশি কবিতাই ছিল তাঁর আজীবনের সাধনা। তার কাব্যগ্রন্থগুলো যেমন নীল নির্জন, উলঙ্গ রাজা, কলকাতার যিশু এবং শিশুদের জন্য রচিত বহু কবিতা বাংলা সাহিত্যের মূল্যবান সম্পদ একটা। 1974 সালে উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কারেও সম্মানিত হয়েছেন।
2: আপনি আধুনিক পদ্য সাহিত্যের ইতিহাসে একটি শীর্ষ নাম, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই, এবং স্মৃতি ও সাফল্যের একটা বেশ উঁচু আসনে আপনি প্রতিষ্ঠিত। আমরা জানতে চাই, জানতে ইচ্ছে করে যে আপনার কৈশোর বা তারুণ্যের দিনগুলো থেকেই কি আপনি, যাকে আমরা বলতে পারি, কবিতার প্রেমে পড়েন, অর্থাৎ কবিতার জগৎ কি আপনার ফার্স্ট লাভ এইরকম বলা যেতে পারে?
3: আমি একটা শীর্ষ নাম কবিতার ক্ষেত্রে এইসব কথা শুনলে আমার খুব অস্বস্তি হয়। অনেকে কবিতা লিখছেন, আমিও কবিতা লিখছি, যদি সেই কবিতা যদি কিছু লোককে কিছুটা খুশি করতে পেরে থাকে তো সেটাই আমার যথেষ্ট প্রাপ্তি বলে আমার মনে হয়। আমার কবিতা লেখার যে এই ব্যাপারটা, এটা কবে থেকে এটাকে আমি গ্রহণ করেছি সে তো খুব ছেলেবেলার ব্যাপার, তবে তখন যা লিখতুম তাতে বোধহয় ঠিক কবিতা বলা যাবে না। কবিতার এই ছন্দ ব্যাপারটা, এটা নিশ্চয়ই মনের মধ্যে একটা দোলা লাগাতো, এরকম হবে। তবে যদ্দূর জানি, আমার বছর চারেক যখন বয়স, তখন একদিন রাত্রির বেলায়, আমি তো গ্রামের ছেলে,
2: কোন গ্রাম,
3: ফরিদপুর জেলার এমন একটি গ্রাম যেখান থেকে সবচাইতে কাছের রেল স্টেশনটিও ছিল প্রায় 24 মাইল দূরে, এমন একটি গ্রামের ছেলে আমি।
2: এটা কোন সময়কার কথা একটু?
3: 1924 সালে আমার জন্ম। তোমার মনে আছে যে সেই সময় একদিন রাত্রির বেলায় এসে আমার কাকিমাকে আমি বলেছিলাম যে রাত হলো, ভাত দাও। তাতে কাকিমা বলেছিলেন যে তুই তো দেখছি কবিদের মতন কথা বলিস, এইটি কাকিমা বলেছিলেন। তো এটা ঠিক কবিতা নয়, আসলে এই যে কথাটা, রাত হলো ভাত দাও, এর ভেতরে একটা দোলা রয়েছে,
2: ছন্দ।
3: এই দোলাটাই হয়তো কাকিমার খুব মনে ধরেছিল, হয়তো সেই জন্যই তিনি ওই কথাটা বলেছিলেন যে তুই তো দেখছি কবিদের মতন কথা বলিস, এই রকম ব্যাপার না। ঠিক কবিতা লিখব বলে কবিতা লেখা, এই জিনিসটা ঠিক আমি যে ঠিক সেইভাবে যে জিনিসটাকে গ্রহণ করেছিলাম তা আমার মনে হয় না, সে গ্রহণ করবার মতন বয়সও তখন নয়। ছেলেবেলায় আর কি হতো, খুব খুব ঠাকুমা ঠাকুরদাকে আমার একটু বয়স হতে

0: আমাকে কৃত্তিবাস আর কাশিরাম পড়ে শোনাতে হতো।
1: আচ্ছা,
0: আমার এখনও সব মনে পড়ে সেগুলো। আর ঠাকুমা ওই কৃষ্ণের অষ্টোত্তর শতনাম এইসব শেষ রাত্রি থেকেই শুরু করতেন, সেগুলো শুনতুম। এর কোনোটাই খুব একটা কিছু কবিতা বলতে যে জিনিসটা বুঝি তা এর মধ্যে কবিতা ছিল না, কিন্তু ওই যে গোটা জিনিসটা একটা ছন্দবদ্ধ ব্যাপার এইটে বুঝতে পারতুম। তো এই ছিল ছেলেবেলা। তারপরে হঠাৎ যখন হাতে রবীন্দ্রনাথের লেখা পড়ল, তখন একেবারে গোটা জিনিস, তখন একটু বয়স হয়েছে, তখন একেবারে গোটা জিনিসটাই তার চেহারা আমার একদম চোখের সামনে পাল্টে গেল। আমি বুঝতে পারলুম তখন এটা অন্য রকমের জিনিস।
1: তা আপনার প্রথম কবিতার বই কি এবং কারা প্রকাশ করেছিল?
0: প্রথম কবিতার বইয়ের নাম নীল নির্জন। তখন সিগনেট প্রেসের খুব নাম ডাক, সিগনেট প্রেস। তখন সিগনেট প্রেস খুব কবিতার বই খুব ভালো করে বের করছে ইত্যাদি, কিন্তু সে তখন তো আমার বয়স 30 বছর। কবিতা লিখি, কাগজে ছাপা হয়, কিন্তু বই বার করার কথা ভাবিনি, কারণ কবিতার বইয়ের প্রকাশক পাওয়া যেত না, নিজের পয়সা খরচা করে ছাপতে হতো। কিন্তু আমার নিজের পয়সা খরচা করে কবিতার বই বের করার ব্যাপারটাকে আমার খুব একটা অপমানের ব্যাপার বলে মনে হতো। নিজের পয়সা খরচা করে বই বের করব এরকম কোনো জিনিস আমি পছন্দ করিনি, ফলে আমার কবিতার বই 30 বছর বয়স পর্যন্ত বেরোয়নি।
1: আচ্ছা, এবার আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপারে যাব, যেটাতে শুধু আমি না আমাদের সমস্ত শ্রোতামহল খুব ইন্টারেস্ট। সেটা হচ্ছে কবির নিজের মুখে শোনা তার কিছু কবিতা, একটা দুটো আপনার পছন্দসই, একটু ঠিক যে আবৃত্তির ফর্মে হোক যেভাবে হোক আপনি একটু আমাদের
0: শোনান। না না না, ওইরকম না, আমি যেভাবে কবিতা পড়ি সেইভাবে পড়ছি।
1: একটু যদি ব্যাকগ্রাউন্ডটাও বলে নেন যে
0: এটা হচ্ছে
1: এক দু লাইনে আর কি।
0: প্রথম কবিতাটি হচ্ছে শব্দ শুধু শব্দ, এটা হচ্ছে গিয়ে শব্দের যে কম্বিনেশন সেইটি ঠিক না হওয়ার ফলে কি বিপর্যয়টা ঘটে। আসলে শব্দের তো কোনো দোষ নেই, ঠিক শব্দটাকে ঠিক জায়গায় বসাতে না পারলে তার দ্বারা কোনো কাজ হয় না। মোটামুটি এই হচ্ছে ব্যাপার। শব্দ শুধু শব্দ, হাজার শব্দ মাথায় ছিল, হাজার শব্দ বুকে, আর তাছাড়া বাপ্পিতে মোর জং ধরা সিন্ধুকে শব্দ ছিল কয়েক হাজার, খরচা করে সবই দেখছি তবু হয়নি আঁকা তোমার মুখচ্ছবি। দোষ ছিল না শব্দে, শুধু দোষ ছিল জোর বাঁধায়, ভুল বিবাহের বরকনে তাই গড়ায় ধুলো কাদায়, এখন আবার যত্ন করে কুড়িয়ে তাদের তুলি, নতুন করে জোর মিলিয়ে মেটাচ্ছি ভুলগুলি।
1: অপূর্ব, আরেকটা পড়ুন, মানে
0: এটা আরো ছোট।
1: আচ্ছা,
0: এটা যে ধরনের একটা পৃথিবী কল্পনা করতে আমার ভালো লাগে। একদিন এইসব হবে তাই, একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ন হবার মন্ত্র শিখে যাবে, একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই, একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে, একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে এসো, একদিন সমস্ত ধর্ম যাজকের উর্দি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা, একদিন এইসব হবে বলেই এখনো সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয়।
1: বাহ, সুন্দর, আমি অত্যন্ত উপভোগ করলাম শ্রদ্ধার সাথে আপনার কথাবার্তা এবং অনেক কিছু শিখলাম। ধন্যবাদ।
2: আমরা ছিলাম কলকাতার যিশুর কাছে, অর্থাৎ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে, আর এবার চলে আসব নীললোহিতের কাছে, অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে।
3: সুনীল গঙ্গোপাধ্যায়, যে কিনা আকাশবাণীর সাহিত্য আয়োজনের এক অন্যতম নাম, বিশিষ্ট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা যেমন আমরা শুনলাম, ঠিক তেমনই এই মুহূর্তে সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা শুনব, যিনি কিনা কবিতায় তার লেখনীতে সহজভাবে যে লেখনী সেটাতে কিন্তু মনের অন্তরে ঢুকে গেছেন বহু মানুষের। শুনব সেই কবির কবিতা।
4: মালাখানি অন্ধকারে এমন সুন্দর গন্ধ কোন রমণীর গায়ে ফুরফুর করে হেসে ওঠে একটা রাত্রে ফোটা ফুল। আগে এইসব ফুলের হাসির শব্দ টব্দ শুনতে পেতাম না, দৃশ্যবিন্দু ছাড়িয়ে চোখ যেত না প্রেক্ষাপটে। কত ফুল ফোটে ঝরে যায় তার কোনো উপমা দিইনি, ফুল নিয়ে এত আদিক্ষেতা করারই বা কী আছে। মানুষ তার জন্মদিনের চেয়ে মৃত্যুদিনে ফুল পায় বেশি, রাশি রাশি ফুল, ফুলের কি বিপুল অপচয়। এখন হঠাৎ হঠাৎ অন্ধকারে জোনাকির মতন এক একটা ফুল উড়ে আসে, ঠোঁটে এসে লাগে, তৎক্ষণাৎ মনে হয় এত চেনা। নদীর পাশে বসে থাকা নারী 7 মিনিটের বেশি নদীকে দেখিনি, নারীটি যেই উঠে দাঁড়ালো নদী মুছে গেল। তার আঙুলে ঢাকা পড়ে যায় পটভূমিকার বৃক্ষময় পাহাড়, সেই আঙুলের ডগায় সংকেতময় ভাষা, তার অর্থ খুঁজতে খুঁজতে কেটে গেল অর্ধেক জীবন। সে কিছুই জানে না, এ এমনই এক ধাঁধা যার কোনো স্রষ্টা নেই। সেই ভাষা দিয়ে গাঁথা মালাখানি পরানো গেল না তার গলায়, সেই নারী কখন হারিয়ে গেল বৃষ্টির আড়ালে। মালাখানি অন্ধকার নদীতে ভাসছে, ভেসে ভেসে চলে যাচ্ছে নিরুদ্দেশে। রাত্রির রঁধেভু সিঁড়ি দিয়ে নেমে গেল, বুক মুচড়ে মনে হয় যেন এই শেষ দেখা। সহসা গোধূলি মেখে মানুষ হারিয়ে যাচ্ছে ঝাপসা সুদূরে, একটি পাখির শীষ মাঝে মাঝে শুনি, কোনো দিন দেখাও হবে না। ধূসর মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছি পান্থ পাদপের মতো, এইখানে কথা ছিল রাত্রির রঁধেভু, এইখানে কথা ছিল যৌবনের স্মৃতিময় তুমুল হুল্লোড়। কে কোথায় গেল শিশির পাতের মতো মৃদু ডানা মেলে উড়ে যায় দীর্ঘশ্বাস। পিঁপড়ের মুখে ধরে রাখা একটি চিনি বিন্দু, এই যে জীবন, তার স্রোত থেকে কে কখন নিঃশব্দে তলিয়ে যায়, কিছু অভিমান লেগে থাকে। স্কুলের ঘণ্টাধ্বনি তাও বুকে অবিস্মরণীয়, তবুও সিঁড়ির মুখে হাত তুলে বলতে ইচ্ছে হয়, যেও না যেও না, ফিরে এসো সান্ধ্য সম্মিলনে, ফিরে এসো প্রবাসে বা নিরুদ্দেশে, অনেক বসন্ত খেলা বাকি রয়ে গেছে, বকুল শাখার নিচে পাতা আছে নরম বিছানা। পান্থ পাদপ তো নয়, এ যে একটা বাজের থাপ্পড় খাওয়া গাছ, অন্ধকারে একা মুখ চুন করে আছে, তার হাহাকার শুধু নিজেই সে শোনে। আমাকেও কি কেউ বলবে ফিরে এসো ফিরে এসো, যেও না যেও না। একবার চোখে চোখ, একবার চোখে চোখ, তারপর দুদিকের পথ। আমায় সে চিনেছিল কিংবা সে দেখেছিল আড়ালে কারুকে, তাতে কিছু আসে যায়, কথা নেই, দুজনে দুদিকে চলে যাওয়া, পিছনে ফিরিনি আর। আমার রাস্তায় কত বাঁক, দু চারটে খানাখন্দ, জলকাদায় কুচি কুচি আলো, জুতোয় কাঁকর ফুটছে, একা সিগারেট, কিন্তু দেশলাই কোথায়। আমায় সে চিনেছিল, চোখে চোখ ছিল কোনো ভাষা। এক হোঁচট টর্চ নেই, অলিক মানুষ যায় আসে। আমায় সে চিনেছিল, আমাকে না সে কাকে দেখেছে। অন্ধকার কাচ্চা বাচ্চা, হট যাও, মারব এক লাত। বন্ধ সব দোকানের তালাগুলো ভেঙে দেব এক এক ধাক্কায়। আমায় সে চিনেছিল, বাতাসের ঘূর্ণি থেমে গেছে, আকাশে ইয়ারকি বুঝি এত তারা, উপরে নেব সব। আমায় সে চিনেছিল, বলো বলো সে কোথায় গেল। অন্ধকার বাড়িগুলি সব জানলা পোড়াবো ফুৎকারে, এ বিশ্ব উচ্ছন্নে যাক, ভবিষ্যৎ বলে কিছু নেই। আমায় সে চিনেছিল, বলো বলো কার চোখে চোখ।
3: শুনছিলেন আপনারা
2: সুনীল গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে কবিতা।
3: একদমই তাই, আর দেখো একদম শেষে চলে এসেছি, তাই এইবারে বলবো শঙ্খ ঘোষের কথা। শঙ্খ ঘোষের কবিতা বারবার আকাশবাণীর সাহিত্য অনুষ্ঠান কবিতা পাঠ এবং বিশেষ সম্প্রচারে কিন্তু স্থান পেয়েছে। তার কবিতার গভীরতা, ছন্দ, ভাষার সৌন্দর্য, মানবিক আবেদন বাচিক শিল্পীদের কাছে কিন্তু এক বিশেষ আকর্ষণ। আকাশবাণীর শিল্পীদের কণ্ঠে তাঁর কবিতা নতুন ব্যঞ্জনা পেয়েছে, অসংখ্য শ্রোতার হৃদয়ে পৌঁছে গেছে। তাঁর কবিতায় প্রতিবাদ আছে, আছে সময়ের প্রতি দায়বদ্ধতা, আছে মানুষের প্রতি অগাধ মমত্ব, আবার একই সঙ্গে রয়েছে নিরাপত্তা, আত্মসমালোচনা এবং সৌন্দর্যের অনুসন্ধান। এই কারণেই তার কবিতা সময়কে অতিক্রম করে আজও কিন্তু প্রাসঙ্গিক। আর আজকের অনুষ্ঠান কিন্তু এখানে ইতি টানতে হবে, না না আমরা ইতি টানছি শুধু তা নয়, অবশ্যই শঙ্খ ঘোষের কথায় কথায় ইতি টানবো। আপনাদের সাহিত্য ঐতিহ্যের এবং আকাশবাণীর এই বাচিক শিল্পীদের নিয়ে আজ মণিকণা থেকে, মানে আকাশবাণীর মণিকণা থেকে বিদায় নেব মৌসুমি দেবারতী। তবে যেতে যেতে অবশ্যই থাকছে,
2: যাওয়ার পথে রেখে যাচ্ছি শঙ্খ ঘোষের কণ্ঠস্বরকে, আর এটা শুনতে শুনতেই বরং আমরা বলি যে আজকের মতো শুভরাত্রি, তাই তো?
5: এবছর বাংলা ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন কবি শঙ্খ ঘোষ। তার বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্যই এই স্বীকৃতি। শ্রবণীর বর্তমান সংখ্যায় কবির একগুচ্ছ কবিতা সন্নিবেশিত হল।
6: সেদিন অনন্ত মধ্য রাত, বৃষ্টি হয়েছিল পথে সেদিন অনন্ত মধ্য রাতে, বাসা ভেঙে গিয়েছিল, গাছগুলি পেয়েছিল হাওয়া, সুপুরি ডানার শীর্ষে রূপলি জলের প্রভা ছিল, আর ছিল অন্ধকারে হৃদয় রহিত অন্ধকারে মাটিতে শোয়ানো নৌকো, বৃষ্টি জমেছিল তার বুকে, ভেজা বাকলের শ্বাস শূন্যের ভিতরে স্তব্ধ ছিল, মাটি ও আকাশ শুধু সেতু হয়ে বেঁধেছিল ধারা, জীবন মৃত্যুর ঠিক মাঝখানে বায়বীয় জাল, কাঁপিয়ে নামিয়েছিল অতীত অভাব অবসাদ, পাথর প্রতিমা তাই পাথরে রেখেছে সাদা মুখ, আর তার চারধারে ঝরে পড়ে বৃষ্টি অবিরল, বৃষ্টি নয় বিন্দুগুলি শেফালি টগর গন্ধরাজ, মুছে নিতে চায় তার জীবনের শেষ অপমান, বাসাহীন শরীরের উড়ে যাওয়া ম্লান ইশারাতে বৃষ্টি হয়েছিল বুকে সেদিন অনন্ত মধ্য রাতে। মণিকর্ণিকা। চতুর্দশীর অন্ধকারে বয়ে যায় গঙ্গা, তার উপরে আমাদের পলকা নৌকর নিঃশ্বাস, মুখে এসে লাগে মণিকর্ণিকার আভা, আমরা কেউ কারো মুখের দিকে তাকাই না, হাতে শুধু ছুঁয়ে থাকি পাটাতন, আর দুই এক ফোঁটা জলের তিলক লাগে কপালে, দিনের বেলা যাকে দেখেছিলে চণ্ডাল, আর রাত্রিবেলা এই আমাদের মাঝি, কোনো ভেদ নেই এদের চোখের তারায়, জলের ওপর উড়ে পড়ছে স্ফুলিঙ্গ, বাতাসের মধ্যে মিলিয়ে যাচ্ছে ভস্য, পাঁজরের মধ্যে ডুব দিচ্ছে সুসুক, এবার আমরা ঘুরিয়ে নেব নৌকো দক্ষিণে ওই হরিশ্চন্দ্রের ঘাট, দুদিকেই দেখা যায় কালু ডোমের ঘর, চতুর্দশীর অন্ধকারে বয়ে যায় গঙ্গা, এক শ্মশান থেকে আর এক শ্মশানের মাঝখানে আমরা কেউ কারো মুখের দিকে তাকাই না। বাবরের প্রার্থনা। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক।

0: কোথায় গেল স্বচ্ছ যৌবন, কোথায় কুরে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরা। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যে রাজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। নাকি শরীরের পাপের বীজাণুতে কোনই ত্রাণ নেই ভবিষ্যের, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। নাকি প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়, এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের। আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। বৃষ্টি আমার দুঃখের দিন তথাগত, আমার সুখের দিন ভাসমান, এমন বৃষ্টির দিন পথে পথে আমার মৃত্যুর দিন মনে পড়ে। আবার সুখের মাঠ জল ভরা, আবার দুঃখের ধান ভরে যায়, এমন বৃষ্টির দিন মনে পড়ে, আমার জন্মের কোনো শেষ নেই।
1: শঙ্খ ঘোষ।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড চ্যানেলে। আকাশবাণী মৈত্রী

প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন আধুনিক বাংলা গান, শিল্পী রাহুল দেব বর্মণ।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আধুনিক গান শুনছেন রাহুল দেব বর্মনের পরে, এবারে মোহাম্মদ রফি।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। আধুনিক বাংলা গান শুনছেন মোহাম্মদ রফির পরে, এবারে ভূপেন হাজারিকা।

0: একই তরুণীর, মোরা যাত্রী একই তরুণীর, সহযাত্রী একই তরুণীর।
1: ভূপেন হাজারিকার কণ্ঠে আধুনিক গান শুনছেন।

অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আধুনিক গান শুনছেন ভূপেন হাজারিকার পর এবারে কিশোর কুমার।

প্রথমে রাহুল দেব বর্মন, তারপর মোহাম্মদ রফি, তারপর ভূপেন হাজারিকা এবং সবশেষে কিশোর কুমারের কণ্ঠে আধুনিক গান শুনলেন। আধুনিক গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:55। এখন সময়টা বাংলা ছায়াছবির গানের। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন কুহক ছায়াছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছবির নাম কুহক, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হায় হা পায় যে এই হাপুর, এ তো আমার বুকের পাঁজর, এই কামার শালায় মরে হাঁপিয়ে। এই হাপুর নিয়ে আছি বানাই কাস্তে লাঙ্গল কাঁচি, হাতের হাতুড়িতে মাটি কাঁপিয়ে।

0: পেয়েছি পরশ মানি কার কে আমায় পায়, পেয়েছি পরশ মানি কার কে আমায় পায়।
1: কুহক ছায়া ছবির গান শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠানে এবারে ইন্দ্রাণী ছায়া ছবির গান। প্রথমে পরপর তিনটি গান গীতা দত্তের কণ্ঠে, ছবির নাম ইন্দ্রাণী।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন ইন্দ্রাণী ছায়াছবির গান। এবারের গানটি গীতা দত্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।
1: মেঘ ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়,

0: ইন্দ্রাণী ছায়াছবির গান শুনছেন। এবারে পরপর দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: ভাঙরে ভাঙরে ভাঙ ভাঙরে পাথর ভাঙ।

0: Bist du?
1: বাংলা ছায়াছবির গান শুনছেন। ইন্দ্রাণীর পরে এবারে সাথীহারা ছায়াছবির গান। প্রথমে পরপর দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছবির নাম সাথীহারা।

দিয়ে যাবে এই খেল মজুদার বাবু মিলবে না তোমার এই খেল মজুদার বাবু মিলবে না তোমার হায় হায় পুড়িয়ে যাবে জুড়িয়ে যাবে ফুসকে যাবে ধসকে যাবে হায় হায়।

যাবে ঢসকে যাবে হায় হায় হায় রং বেরঙের তামাশা ফুরিয়ে যাবে ও বাবু দেরি হলেই গরমা গরম ঘুরিয়ে যাবে এ রং বেরঙের তামাশা ফুরিয়ে যাবে ও বাবু দেরি হলেই গরমা গরম ঘুরিয়ে যাবে।

0: পুকুরে।
1: সাথীহারা ছায়াছবির গান শুনছেন। এবারে পরপর দুটি গান, গীতা দত্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। ছবির নাম সাথীহারা।

সাথীহারা ছায়াছবির গান শুনছেন। এবারে পরপর তিনটি গান গীতা দত্তের কণ্ঠে, ছবির নাম সাথীহারা।

প্রথমে কুহক, তারপরে ইন্দ্রাণী এবং সবশেষে সাথীহারা ছায়াছবির গান শুনলেন। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:45। এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন অতুল প্রসাদের গান সমবেত কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে সমবেত কণ্ঠে অতুল প্রসাদের গান শুনছিলেন। এবারে দ্বিজেন্দ্র গীতি সমবেত কণ্ঠে।

নানা রঙের গান শুনছেন দ্বিজেন্দ্র গীতির পরে। এবারে একটি রজনীকান্তের গান সমবেত কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে অতুলপ্রসাদের গান, তারপর দ্বিজেন্দ্র গীতি এবং সবশেষে রজনীকান্তের গান শুনলেন সমবেত কণ্ঠে। নানা রঙের গানের এই অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী তৃপ্তি চক্রবর্তী, শুনবেন রাগ আহির ভৈরব, তবলায় অর্ক ব্যানার্জি, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। আহির ভৈরব রাগে, খেয়াল পরিবেশনায় তৃপ্তি চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন খেয়াল আহির ভৈরব রাগে পরিবেশনায় তৃপ্তি চক্রবর্তী। প্রভাতিতে এরপরে শুনবেন সেতার, শিল্পী পণ্ডিত কুশল দাস, শুনবেন রাগ শঙ্কর ভৈরব, তবলায় পণ্ডিত পরিমল চক্রবর্তী। শঙ্কর ভৈরব রাগে, সেতার, শিল্পী পণ্ডিত কুশল দাস।

0: এতক্ষণ শুনলেন সেতার শঙ্কর ভৈরব রাগে, পরিবেশনায় পণ্ডিত কুশল দাস। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্জ FM রেইনবো, এখন সময় রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকে আনন্দধ্বনির প্রথম শিল্পী কলিম শরাফী।

তাই যে ভেসে আজি হৃদয় আমার, যায় যায় যায় যে ভেসে আজি।

जैसे बादल मेघ भोले रे बादल भोले आवाय दोले जाए जैसे बादल।

কোনটি অসম্ভবে দেখে হৃদয় আমার যায় যায় যায় যে ভেসে আজি হৃদয় আমার যার পাইনি দেখা তার দেশে দেশে ভেসে আজি হৃদয় আমার যায় যায় যায় যে

0: যায় যায় যে ভেসে আজি হৃদয় আমার যার পায়নি দেখা তার দেশে দেশে দেশে আজি হৃদয় আমার যায় যায় যায় যে ভেসে আজি হৃদয় আমার
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
2: ১০৭ MHz FM রেইনবোয় শুনছেন আনন্দধ্বনি রবীন্দ্রনাথের গান নিয়ে আপনাদের সঙ্গে আমি তপারতি পরের শিল্পী প্রথমে সুদেষ্ণা মিত্র তারপর অগ্নিভো বন্দ্যোপাধ্যায়